মুক্তির বন্ধনে থাকাই পরম তত্ত্ব পরম পদে, ইহা ছাড়া জগতে কিছুই নাই। সংসার নিত্যানিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্যে অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। বোঝা এবং না বোঝা দুই এক, কারণ উভয়ই ভ্রান্ত। এ দুইয়ের অভাবই হল শান্তি। বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরে তো ব্যাগ সহ্য করিতেই হইবে। লোকের দেহই বন্ধন, এ দেহকেই বাসনাময় বলিয়া থাকে। এ দেহকেই মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের স্মরণ বই ছাড়া আর কিছুই নয়। ভগবত শক্তির দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায়। সংসার মায়াময় ভ্রান্তিসূচক, কাহারও কোনো কর্তৃত্ব এ জগতে নাই, প্রত্যেকেই স্বস্বভোগে রত হয়। সত্যকে সেবা করিতে করিতেই সতী হয়। পতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায়। সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করো। ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্য হারা হইয়া সংসারে গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহাই করিয়াই মুক্ত হয়। বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তি বন্ধন করে। ব্রহ্মা বিষ্ণু শিবাদি সকলেই বিবাহ সংসার করিয়াছেন, পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। সংসারের সারি ভগবান, গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা করিবেন। পতিব্রতা ধর্ম আচরণে সকল অভাব দূর হইয়া থাকে। পতিসেবায় ভগবানের প্রকাশ হইতে পারে। ভগবানের উপর সকল ভাব রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাকো, তাহার বিচার সূক্ষ্ম। হরিনামই সত্য, হরিনামে সকল আনন্দ বিতরণ হয়। কোনো চিন্তা করিবে না, সর্বদাই গুরুর চিন্তা করিবে। চিন্তা করিয়া ফল কি হইতে পারে? অদৃষ্ট চক্রে সকলই ভোগের পাশে বন্ধ থাকিয়া শান্তির তরঙ্গে ঘুরিয়া বেড়ায়। কেবল চেষ্টা করিয়া যাইতে হয়, ফলাফল অদৃষ্ট। কেবল নাম করিবে, নামেই সকল অবস্থা স্থির করিয়া নেবে, চিন্তা করিবে না। সত্য ভিন্ন জগৎ মুক্ত হয় না। পতিব্রত ধর্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দ শক্তি দিয়া থাকে। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না। ভাগ্যই ফল দেয়, ফল দিবার অধিকার ত্রিজগতে কাহারও নাই। ভাগ্যবশে যাহার যাহা পাওনা দেওয়ানার ইহাছে তাহা যথা সময়েই ঘটিবে। দৃঢ় বিশ্বাস থাকিলে জীবের দুরবস্থা ঘটে না, জগতই চিত্রপর ছায়াস্বরূপ। স্কুল কলেজে পাশ ফেল হয় তাহা ভাগ্যানুগত, এ সকল পাশ ফেলে সত্যের সহচর হইতে পারে না। ভাগ্যানুসারে লোকে দেহ দেশ বিদ্যা জ্ঞান ধর্ম অধর্ম পাইয়া থাকে, তাহা কেবল সমুদ্রের তরঙ্গের ন্যায় ঊর্ধ্ব অধোগতি কুল পায় না।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে হায়ুংনি খোরাং অনুষ্ঠানটি।
1: কিনা তখনও হাম্বাই
2: হাম্বাই
1: হাম্বাই অজরব যে হায়ুংনি খরাংনি ফাইচিং থালায়নে অজরব হায়ুংনি খরাংনি ইয়াগুলো হাইনে হাই গেবলে ফেপিনে

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্ক হামিয়াফারি তাবুক চেঞ্জাগতিনী ফুঙনি কক্বরক পান্ডা হাইনৈ খরাং অ পান্ডা মিটার নৈরা থামচি দক পয়েন্ট ব্রী এবার সাস হাই নৈরা দক চেসু কিলো হার্স তে অব কারিব সারাসা পয়েন্ট দক মেঘা হার্স অ পান্ডা আওয়াই খাইজাগৈ টঙ্গ তিনি টাং সাল তালটুংনি সালমারি নৈচি সা সিব্রেরা থামচি বা তিব্রা বিশি নৈ সাই নৈচি দক ইংরেজি বিশি মে তালনি সালমারি সি সা হাইন খরাঙ্গ তাবু পৈলানো খানাবেন কক কাহাম গথার বাইবেনি কক কাহাম পরিমানি তাংসা তাংনৈ টংথগুই টংনা মুসুংনাই সাল কাহাম নুকনা মুসুংনাই আ বরক কক হামিয়াতে তা সাথুন কক তাতাল তে তা সাথুন ব হামিয়ানি কিফিলি সামুং কাহাম খলাইথুন ব কসাং কসাং খে টংনা মুসুংথুন কসাং কসাং খে টংনা নাইথুন সুব্রাই কাহাম রকনো নাইখলাইও বরক সামানো খুঞ্জু কাইমাং টঙ্গ ফিয়া হামিয়া খালাইনাই রগ্ন নাইসুগুই নাইয়া আশুকজরা কক হাম পরিমানি খানাবাইখা তাবো খানাবাইনু তিনি ন্যাশনাল টেকনোলজি ডে বা অবনতি গিসিসা সেলাইয়ানু তিনি বসং প্রযুক্তি সাল ফেকেবা ন্যাশনাল টেকনোলজি ডে বিশিব্রু ন ভারত অ সাল ন পালাই যাগ 1998 বিশিনি সালমারি সিসা রাজস্থানে পখুরান্ন ভারত সাসুক রিমানি বিশিংতুই পারমানবিক আমজকমুং সামুং তাঙ্গ লাইবুমানি অ আমজকমুং সামুং কতর সারিমানমানি বিশিংতুই ভারত থায়ুঙ্গ প্রযুক্তি ও বিনি ফান্ন ফুনুগ অ আমজকমুংনি সামুং কতর সামানি উকলগ জে বরকনি ইয়াক টঙ্গ অবংখা সিনি ভারতনি রাষ্ট্রবক্রক গসাম ছয় সিক্রং ডক্টর এপিজে আব্দুল কালাম জংবন যতন সিনুও যিনি থই থাংজাংনাই রাষ্ট্রবক্ষর তাবকনি সাল প্রযুক্তি সিনি লাকমানি লগিসং কাহাম থাঙ্কা বসাক বাই বসাকনি সামপ্লি কাকলাই মানলিয়া হাই আবো হাইনো জংব অ প্রযুক্তি বাই তাবুক কাকলাইমাইয়া নাংলাই যা তাবুক

মোবাইল ফোন, ইন্টারনেট, অনলাইন ক্লাস, ডিজিটাল পেমেন্ট সিনি সালবরমনি লাকমাম নাংকুক মানি মানে ইনগুই ফাইকা প্রযুক্তি সিনে লাকমানো গলাই কদ তে কাহামকুক খলাই তি শাখা তিনি নি সালো ফাইডি সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার তে মূসাসুক গতাল সামাই রগ্ন বরম তে হামবাইয়া ফালায়ানো ফাইডি জম প্রযুক্তিনি ন হামিয়া সামুগো ফুনাঙ্গিয়াউই সামুং কাহাম তে কবি গতার সামুগো থেপালায়ানো হিনই সময় টানলায়ানো তাম হিংকে অব সামুং কাহামনি বাকিসে জন দিব জাবনো সামু হামিয়াও থেপায়াউই সামু কাহামব থেপাউই তেব বস্কাঙ্গ লাগান বাকে সময় টানলায়ানো আসুক জরা তিনি ন্যাশনাল টেকনোলজি দে অবনতি ককিসা খনাকা

0: 따보 하나 베이누 라이트네 비시러고 티니 나이샬로 따모 따몽카 오브노티 가샤카이네 실라야나 1888 잉그리지 비시니 티니 나이샬로 아숍 알리 아사요 보 바롯 뉴욕 마 서바워 서바 카일랑카 데 아보 시미야 보 게롱 퉁나이 데 바롯 니 푸일라 마르킨 라스토 두트보 Tongmani. 1897 ইংরেজি বিসিনে তিনি নাই সালো ডক্টর সুধানন্দ ভারতী আসায়ো বো ফিলোসফার তে সৈক্রং তংমানি বো গবাং মা কক বাইন গবাং মা বই শ্রীলঙ্কা 1918 ইংরেজি বিসিনে তিনি নাই সালো মৃণালিনী বিক্রম সারাবাই আসায়ো বো বেলাই মুসাগ্রং তে দার্পনা একাডেমি সংসানাই 1956 ইংরেজি বিসিনে দিনে নাই সালো আবু সলিম আসায়ো বো মালায়ালম তকিনি মুসাগ্রং তংমানি 1957 ইংরেজি বিসিনে দিনে নাই সালো বিনীত সারণ আসায়ো বো সুপ্রিম কোর্টনি বিচারপতি তংমানি 1998 ইংরেজি বিসিনি দিনে হাই সালো পোখরানো সেকেন্ড পারমাণবিক বোমা পেখাগ্রে ওই আমজকমুং পেখাগ্রে মুংনি আমজকমুং পায়ো ভারতনি গাইবা পারমাণবিক বোমা ফাতিরিমানি বিসিংতৈ হায়ংন সাইমানিকা চিনি হাব পারমাণবিক বুমানে গাইসা ফানগনাং কুক রাষ্ট্র হিনে অসালন এবা তিনিনি হাই সালন আবো অঙ্গে থাঙ্গা ন্যাশনেল টেকনোলজি দে হিনে বসং পালন খালাই জাগৈ দঙ্গ আসু জরা খানাবাই খালাই থানাই বিছিরগ তিনিনি হাই সালো তামা তামং খা তাবো খানাবাই নসং তাং বিতিনি ক হেকে বা হাবা হুক বানি ক
1: আও জং তিনি তং বিদি ও সাইমান লাইন কাজু বাদাম রগী ককথাই জাথাই সালায়ন কাজু বাদাম জাকাহিঙ্গে জং কাজু বাদাম জামানি বিশিংতৈ ম্যাগনেসিয়াম ফাইবার জিঙ্ক ক্যালসিয়াম ফ্যাটি এসিড পটাসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট কুপুলং জং ও কাজু বাদাম জং অবরো চিনি সাগো মানমারি মানো কাজু বাদাম জাকাহিঙ্গে তে বখানি বেমার গনাং রোগনি বাকিব তে হাই প্রেসার গনাং রোগনি বাকিব কাজু বাদাম কাহাম হিনে সাজাবো তে জং ট্রাভেলিং খলাইতানে পিয়াবা কাজু বাদাম নো বেলেকিনো স্পেশাল খলাই জং নাহারো তামিয়েকে যে জাগাব চামুং চাথাই রোগ মান থগিয়াংগো আরো কাজু বাদাম চাখাইকে চিনি অক পুঙ্গুই টংমানিব নুকজাগো অক খাইতাই আঙ্গুই

তেই চ বড় রক নারাই রক ফাইটার নিব কাজু বাদাম রেবই নারাই নাইখলাই সমানিব নগো স্রাব সারি বিশিঙ্গ অবহাইন অ কাজু বাদাম নাইখে যাইখলাই কাহাম মানমারি বথাই মানে মান অবনতে কিছু সাই মানলায় কাজু বাদাম নি বাকে চিনি ত্রিপুরানি হা বেলাইখে কাহাম হেনে সাজাগে দামহেকে আসে কবিনী থাই রকনি হাই কবিনী হাস্তে রকনি সাই চিন ত্রিপুরা হাস্তে কাহাম হেনে সাজগ দামহিকে ত্রিপুরা হাস্তে হলং সাপল যাক হাক যাকনি বাকে ও হলং সাপল যাক হাক যাকনি বাকে কাজু বাদাম নি বাকে ও হা বেলাইখে কাহাম কাজু বাদাম কাইনি বাকে জাগা থাই আসে সাইনানি নাইয়া তে তুমুন কিজিসা তিলা এবারবা যিজিসা কুচুক তিলা ও যাই খেয়ে চিনি কাজু বাদামের বাকে বেলাখে কাহাম তামিকে ইয়াফাংনি দই ইয়াফাঙ্গ দই জমিয়া দই খেলাই দই কচকই থানাই জাত অবহাই হা হিঙ্গে বেলাখে কাহাম তে অ কাজু বাদাম কাইনি বাকে কাজু বাদাম যে পদ্রে পদ জাত দমনি অবনি বিশুঙ্গ ভেঙ্গুল্লা ওয়ান ভেঙ্গুল্লা ফোর ভেঙ্গুল্লা সেভেন উলাল থ্রি বিএল এর থার্টি নাইন অবহাই জাতনি বসংনি চারা কাইখাইকে বেলাখে মানমারি বোথাই কাহাম মানে মানো বুঝলি এবার কলম খেলায় মানে চারা ন কায়ী মানো গুটি কলম জোর কলম খাইব অবন কায়ী মানো তুমুন যুচলৈনি গাইনানি হিয়াকে গাইসে পলি বেগ চিকন সাও খাই বুচলৈ ফবই চারা আজাইরি বন কলম খাই গাইখাইকে মানমারি কাহাম তৈব মানি মানো হেনে সাজাগে দে চারা কাইনানি হিঙ্গে হিঙ্গে কাইসে বুফং বাই তে কাইসে বুফংনে বিশিঙ্গ সেভেন নি সিমি এইট এবারবা সিনি মিটার হাই অবহাই খাই হাকসার খাই হাকর খুরই আ হাকর বিথিতে মুসকি রগ্রিবই সাপলেই আপনি সালচি বা ইয়াগুলো চারা নাইখে হেঙ্গে বেলাখে কাহাম উংনাই হাকর যিথিরিবই যাকর মজুরি মাতনাই আর হারিবই আপনি ইয়াগুলো যারা মাকাইনাই অবহাই গেলাই তুমুন কাইকে হেঙ্গে হেক্টর প্রতি ও চারা যড়াইশো হাই অবহাই টু ফিফটি হাই নিশ্লাই বোতে ইচ্ছা গবাং বুফং যেক্টর কাইসব গাই মানে কাজু বাদাম আসে সারিনানি নাইয়া কিচা কিচা খাই মুসকি গ্রান রক ইউরিয়া রক কিছু সারি খেয়ে চিনি উঙ্গই থাঙ তে বলায়ো কাজু বাদাম বলায়ো কাইসা তামহিনে বনো বলাই করমসাই থাকমানি বেমার নকজাগো তুমুন অবন যিথি কিছিসা সারিরি মাখাইঙ্গে ও পাতা বলাই করমসামানি ইয়াক কাগে মানায় তে কিছিসা যে বুফং এবারবা বুফং ইয়াফাং যাই রেখাইঙ্গে সাফ সুতরা খাই রেখাইঙ্গে তে বেদেক গথৈ দমারন সাফ সুতরা খাই রেখাইঙ্গে চিনি বাকে মানমারি কাহাম তেব মানে মানো আথানি বিশি বা নিশ্লাই ন কম যিক থাম রকনি সিমিকে বিনি মানমারি মানে মানো বিশিক থাম বুফাং কাইমানি বিশিক থামনি ইয়াগুলো বুবার ফাই থাঙ তে বোথাইব মাননি জেঙ্গি থাঙ বুবার নভেম্বর তে জানুয়ারি বোখাগো বুবার ফাই তে এপ্রিল জুন বোথাই মাননি তাবো জেঙ্গি তোহা কাজু বাদাম বোথাই মাননি তে কাজু বাদাম বোথাই নি যে বুচলৈ আর বুচলৈ নুফাং কাইসেও নাসি নিশিমি দকসি সের মানি মানো তে কেজি কাইসা বুচলৈ নুমুন যোগই আকয় যাবো খুগৈ নাহার কাহিঙ্গে আরো টু ফিফটি গ্রাম হাই কাজ

0: কাজু বাদাম মানো হাইকে আসে জোরানো রক্ষণা বেকে চিনি হুক বারো কাজু বাদাম নো তুই কক থাইচা থাইনি বব হাইখেলাই যেন চিনি ত্রিপুরা হাস দেব কাজু বাদাম নো যেন কায়ে মান
1: আও হিঙ্গে ভাজি তাবো খানালে সা খাম করি কক আও সাবু বুরুমনি সামুগো নাইকে নগো বড় রক তাবো আপসাই ফাস্ট ফুড নো সানানি বাকে হামজাগো সানালে থাকে সেরাই রিসিমি অকরা রকব আবহাই দোকানি বাজার সেরজাক সামু রকনো বেলেকে থকজাগ হামজাগ ফেয়াবা আব আলাই দেখে সামানি বিং তুই সিনি গবান মা সাগো হামিয়াঙ্গি মানো আবনো যেন যাই খেলায়া অঙ্গি থাঙ ফাইদে দিনে আবনি বিং তুই এবার অ থক গবান বাই বাজার সেরজাক সামানি বিং তুই যে সাগো তামো অঙ্গি মান অবনো তুই গিজা ছিলাইয়ানো আবনি বিং তুই যিনি সাগো ফেটেলিবার অংমানি নুকজাগ যেন তিনি ফেটেলিবানো তৈন বিশেষা সিলাইয়ানো হায়ং গানগন ফেটেলিবার এবার যিনি সাগো যে অ পুলি হিনমানি আবো বুফাম খামানি বেমার বাই মানজাকায় বাংলো রুগী দ জরা বাই বাকসা যিনি লাখ মাও এবার লাখ মানে বুমুল সলাইজাগী দ বহাইকে সলাইজাক হিনমালে তে ও টমু সামুনি বমুল সলাইজাক মানে বাকেন ফেটি লিভার বেমার অংমানী নুকজাগী দো সাক নাইগ্রং দি কক তৈ জত টনি অক পুলি এবার লিভার নো নাইমাস বুফাম দাংমানী বারা বুফাম অক পুলি ও খাকে নো আপ্রো নো লিভার নি জংজা নুকজাগো হিনই সাক নাইগ্র রক সাবো ফেটি লিভার এবার অকপুলি ও বুফাম আলাইদা খামানি বেমার ডাল বিদাল ফেরনি বাকেন অঙ্গি মানো বাক্সা বড় রক জঙ্গ সুয়াক নংমানি বাকে সিমিন অ বেমার বাই মানজাগো হিনে ফিয়া অ ক কুবুয়া সাক নাইগ্রং রক সাবো ফেটি লিভার ডাল নি দঙ্গ কাইসা হিংকে সুয়াক নংমানি বিং তুই তে কাইসা হিংকে সুয়াক নংয়া রক ফানো মানজাগৈ মানো 38% ভারতে লোকরক ন সুয়াক নংয়া এবার নন এলকোহলিক ফেটি লিভার বাই মানজাগী দো নন এলকোহলিক ফেট এবার বুফাম চিনি লিভার খামানি নুকজাগ বেলাই থক সামানি অংয়া খেবা থক নিমানী সামানি থক বাই বাজার সেরজাক বা থক নিমুই গবান মই সম্পুরু থক গবান নাংমানি বারা রিউই সালাইমানি আপনি বিং তৈব ফেটি লিভার অঙ্গহিনী যেন সাইমানো আবাকারী বুফা এবার বুসুই বুসুনি সাগো টংখাই অ বেমার অঙ্গি মানো জরাং সানি ডাক্তার বাই নাজায়কে ফিটা লিভার ফেটি লিভারনি সিমি লিভার সিরোসিস অঙ্গিব মানো সুবাক নংমানী বাকে ডায়াবেটিস বাকে হাই ব্লাড প্রেসার হাই কোলেস্ট্রল বাকে ফেটি লিভার নিমি লিভার সিরোসিস অংমানী নুকজাগ অ বেমার অংকে বহাইকে সিনাই যেন সাগো ফেটি লিভার অংকা হিংকে সাক হই হই গাই লেংনাই আসম সাকাই ফুনাই বসাক খিলিকনাই গতি মানি রক সানানি মুসংনাই থক বাই বাজার সেরজাক মানি রক বেলেকে সানা মুসংনাই আবহাই যিনি সাগো নুকা হিংকে সাইমানদি যিনি সাগো ফেটি লিভার অঙ্গি দঙ্কা হই আবনি আংনি বহাইকে কাটেনাই হিংকে যিনি সামু নংমুনি সালব্রুম ব্রুম নিব যেন জাইখ্লাই তালাফেকাই মাসানাই ফাটানি দোকান দগো মানথকমানি ফাস্ট ফুড দং সাই মাতংনাই থক বাই সংজাক মানি রংনো খাইগলাই মা সানাই তে আবকারী ডাক্তার বৈসং টাইম টু টাইম নাইজাগ মাতাম।

0: যে ডাক্তার সামা হাইকে চিনি লাখ মানু মা তনি নাই আবো হাইকে টনি আহিংকে জরা ফাই জানি ন ও নাইথক সংসার নাকি মা গলাম আসুক জরা খাবাইকা সা খামগ্রানি কক তাবো খাবায়ন কথুম লাইথাঙ্গই বিশিরকনি হাই তাকলাইব কাকরাবন্ড ব্লকনি মেলাগর টিলা রংনকনি থংখলাও জরক বাণী গুথমনাই সালমারি জিব্রৈতে জিবামে নৈসাই নজিদ ইংরেজি বিশিব সালনৈ রম্বই অ মেলা গুথমনাই ও বাণীকন সংসারীমানো গকথমতে হুকুমো নাইখুং সালনানি ও বাণীগ সালব্রম হুকুমো বান্দাব সংসার জাকনাই হই সাজাকা বসগাং সালমারি জিথাম মে নৈসাই নজিদ দিবরদাম জিনিয় ফিল জিথাম ত্রিপুরা বিধান সভানি সংজাক গতাল আদং জহর চক্রবর্তী সুমাই তামা পান্ডা ত্রিপুরা বিধান সভানি লবিও সংসার জাকনাই ত্রিপুরা বিধান সভানি তাংফাংনি হাবা তাংনক নিসিমি ককমু গাইসা সাকলাই জাকা
1: আও অজরাবো জং থালায়না আসো জরা খানালেগা ককতম জং তিনি থালায়না অজরা সেবগো বরক তলাং মানে ককলামনি ফাইসিংগো জং যতন সাইমানো যিনি অ তালিন পইলা সালমারি নিসিমিন চেঙ্গিরিকা ত্রিপুরা ফরেস্টার তে ফরেস্ট গার্ড ফরেস্ট ডিপার্টমেন্টে বেকাকতে বক্সা আচুকথায় বরক তলাং জাগনাই গবং মা পোস্ট দঙ্গ হান্ড্রেড নিসলাই গবং জং অর যে ফরেস্ট গার্ড নি বাকে রংমারি উংনানি নাংনাই মাধ্যমিক পাস তে ফরেস্টানি বাকে রংমারি উংনানি নাংনাই টুয়েলভ পাস তে অব রিনানি বাকে পুইলাও রিটেন টেস্ট আমজক মৌনাই আপনি আগুলো ফিটনেস এবং কাবার ফিজিক্যাল টেস্ট খালাই যাকনাই অবনি কয়মং বলাই অনলাইনতে রিনানি পাইথাক সালমারি ও তালনি ন পাইথাক সালমারিব তে অবনো কারিব চিনি চং নখা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং কাবার ভেটেরিনারি ডিপার্টমেন্টও জং বড় সিদক জানাই ড্রাইভার অব কন্ট্রাকচুয়াল চিসা তালনি বাকে তাল চিসানি বাকে অব বরক তলাং জানাই তুমুন কাহাম পারফরমেন্স রেখাহিংকে তাইব বাড়ি জাগনাই জরা ফলক জানাই সেবংনি হিনে সাজাগা আবনি বাকে রংমারি উংনা নেনাংনাই এইট পাস তে লগিব তংনা নেনাংনাই ড্রাইভিং লাইসেন্স উমর তঙ্গ টুয়েন্টি নিসিমি বিশি নৈচি নিসিমি বিশি ব্রৈচি তে এস টি এস সি নি বাকে তে বিশিবা ফলকজাক তঙ্গ উমর জরা তে অবনি বাকে হাঙ্কর গরঙ্গি ইন্টারভিউ ওয়াকিন ইন্টারভিউ নাহার জাকনাই তে অবনি বাকে কয়মং বলাই রিমানি চেংজাকনাই ও তালনি ন মে তালনি চিথাম সালমারিনি সিমি পাইথাক সালমারি সাকলাই জাকা চিদক সালমারি অর দাদাক সিদা খেলাইয়ে ইন্টারভিউ নি বিশিংতেই ও বরক লাংজাকনাই হিনেই সাজাকা দেখাইছে আহাইকে আশুক জরানো রক্ষণাকা সে সেবক বরক লাংমানিক
0: কাইসা সাকলাই মু আকাশবাণী সুকুশি বিশি কামানোর

সুকান্ত একাডেমিব ফাইনাই ফার্স্ট হাল 15th May 2026 সানজা দামদক তামা জরাব কাইসা পান্ডা খালানি থাঙ্গই দঙ্গ অ পান্ডা ও মশামু নাকাটি রোজামু রক অংনাই অ পান্ডা ও নানি বাকি যতন কবক জাগ অব নানি বাকি গছি জাগ বলাই রব তলাংনানি নাইয়া যতনি বাকি ফিয়ক যাক যতন থানানি বাকি কবক জাগ আসু জরা খানাকা কাইসা সাকলাইমু তাবো খানাবাই হায়ুনি খরাঙ্গ অরুণ জমাতে খরাঙ্গ রোসাব জাক রোসাবমু

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:55 হয়ে 12 সেকেন্ড। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। একটু পরে অর্থাৎ সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলায় সংবাদ ও 7:40 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ। সকাল 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস। সকাল 8টায় প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত, 8:15 শুনবেন আজকের কবিতা এই অনুষ্ঠানটি। এর ঠিক পরেই শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 8:30 শুনবেন স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা, আজ শুনবেন গজারিয়া উচ্চ বিদ্যালয় বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা, পরিচালনায় শাশ্বতী চক্রবর্তী। 9টায় প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠানটি। সকাল 10টায় প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। সকাল 10:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত। সকাল 11টায় প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 11:10 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, গুজরাটের সোমনাথের প্রভাস পাটনে অবস্থিত শ্রী সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব। এর ঠিক অববয়তে পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM জয়ন্তীর অনুষ্ঠান ককবরকে। বেলা 1:30 শুনবেন দিল্লি কেন্দ্রের বাংলায় কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 1:40 আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান FM জয়ন্তীর। দুপুর 2টু মধ্যাহ্ন সংবাদ, 2:15 শুনবেন সাহিত্যে পাঠের আসরে গল্প, 2:30 শুনবেন সুরমালিকা অনুষ্ঠানে বাংলা গান, বিকেল 3টায় দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 শুনবেন রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিবিধ ভারতী।

বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5টা বেজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বিকেল 5টা বেজে 10 মিনিটে শুনবেন জীবনের গল্প এই অনুষ্ঠানটি। এর ঠিক পরেই শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। বিকেল 5টা বেজে 45 মিনিটে শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগান। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, 6টা বেজে 30 মিনিটে খেতে খামারে এই অনুষ্ঠানটি। সন্ধ্যে 7টায় জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান সূচি। 7টা বেজে 5 মিনিটে শুনবেন আমার স্বপ্নের ভারত এই অনুষ্ঠানটি। 7টা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7টা বেজে 45 মিনিটে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ ও 7টা বেজে 55 মিনিটে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলায় সংবাদ। রাত 8টা বেজে 5 মিনিটে শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। 8টা বেজে 30 মিনিটে শুনবেন জানা অজানা এই অনুষ্ঠানটি। 9টা বেজে 30 মিনিটে শুনবেন রূপক অনুষ্ঠান। 10টায় বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। প্রথমে আমরা চলে যাব ইতিহাসের পাতায়। আজ সোমবার 11 মে

জানবো আজকের দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী। 1935 সালের ঠিক আজকের এই দিনেই জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। 1940 সালের ঠিক এই দিনে জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে। 1972 সালের আজকের দিনে কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। দাবা খেলোরে কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে 1997 সালের ঠিক আজকের এই দিনেই। ১৮৯০ সালের ঠিক আজকের দিনেই বসন্ত কুমার চট্টোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেলের জন্ম। জ্যাক ব্ল্যাকহাম অস্ট্রেলীয় ক্রিকেটারের জন্ম 1854 সালের আজকের দিনেই। সালভাদর দালি স্পেনীয় চিত্রকরের জন্ম 1904 সালের ঠিক আজকের দিনেই। মার্গারেট রাদারফোর্ড ইংরেজ অভিনেত্রী 1892 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদারের জন্ম 1916 সালের ঠিক এই দিনে। 1921 সালের আজকের দিনে অজিত চট্টোপাধ্যায় বিশিষ্ট বাঙালি ও হাস্যকৌতুক অভিনেতার জন্ম। ভাই বালমুকুন্দ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুদ্ধের শহীদ বিপ্লবীর ঠিক আজকের দিনে মৃত্যুবরণ করেন। সালটা ছিল 1915। গিলবার্ট জেস ইংলিশ ক্রিকেটার 1955 সালে ঠিক আজকের দিনেই মৃত্যুবরণ করেন। শুনলেন ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী। আজ বিশ্ব টেকনোলজি দিবস অর্থাৎ জাতীয় প্রযুক্তি দিবস আজ 11ই মে। জাতীয় প্রযুক্তি দিবস হল জাতীয় স্তরে নতুন প্রযুক্তির আবিষ্কার ও তার ব্যবহারের কথা নিয়ে প্রতি বছর 11ই মে ভারতে উদযাপিত একটি দিবস। ১৯৯৮ খ্রিস্টাব্দের 11ই মে ভারতের মরু রাজ্য রাজস্থানের পোখরানে সফলতার সাথে দ্বিতীয়বার পরমাণু বোমা পরীক্ষা করে ভারতীয় বিজ্ঞানীরা ইতিহাস সৃষ্টি করেন। বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে ভারত নিজের অন্যতম স্থান ষষ্ঠ স্থান দখল করে নে। এই সাফল্যের কথা স্মরণে রেখে 1998 খ্রিস্টাব্দের 25শে মে তারিখে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঘোষণা মতো 1999 খ্রিস্টাব্দ হতে প্রতিবছর এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবছর এই দিনটিতে ভারতের প্রযুক্তি উন্নয়ন পর্ষদ বিজ্ঞান ও প্রযুক্তিতে কৃতি বিভিন্ন মানুষদের সম্মান প্রদান করে। স্বাধীনতার পর ভারতীয় প্রজাতন্ত্রে উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের প্রথম পদক্ষেপ গ্রহণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ভারতের উন্নয়নের সূচনা হয়। ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠান গঠিত হয়। রাজস্থানের পোখরানে

প্রথম পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা করা হয়। এই পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংস্কৃতিক নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। অতঃপর দ্বিতীয় পর্যায়ে পোখরানেই অত্যন্ত গোপনীয়তার সাথে অপারেশন শক্তি নামে 1998 খ্রিস্টাব্দের 11ই মে দিনটি শক্তি এক ও 13ই মে দুটি শক্তি টু সহ মোট 5টি পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণ ঘটানো হয়। খ্যাতনামা ভারতীয় পরমাণু বিজ্ঞানী ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম সহ যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তারা সকলেই ভারতীয় সেনার বেশে পরীক্ষাস্থলে যেতেন। প্রতিবছর 11ই মে দেশের সমস্ত প্রযুক্তি বিষয়ক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনার সাথে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। প্রতিবছর একটি থিম বা প্রতিপাদ্য বিষয় বেছে নিয়ে দিনটি পালন করা হচ্ছে। 2026 সালে ভারতের জাতীয় প্রযুক্তি দিবসের অর্থাৎ 11 মের মূল প্রতিপাদ্য হল রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির জন্য দায়িত্বশীল উদ্ভাবন। এই থিমটি প্রযুক্তিগত উদ্ভাবনকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে সমাজের সর্বস্তরের মানুষের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে।

এবারে শুনুন মা ও শিশুর যত্ন নিয়ে কিছু কথা, কিভাবে নেবেন শিশুর যত্ন। শিশুর যত্ন শুরু হয়ে যায় মায়ের গর্ভাবস্থা থেকেই। জন্মের পরে শিশুর পাশাপাশি সমান যত্ন প্রয়োজন মায়েরও। অনেকেই মনে করেন শিশুর জন্মের পরেই তার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, তবে সেটা ঠিক নয়। জন্মের আগে থেকেই শিশুর যত্ন নেওয়া শুরু করা উচিত। জন্মের আগে কিভাবে শিশুর যত্ন নেওয়া উচিত? অন্তঃসত্ত্বা থাকাকালীনই গর্ভস্থ সন্তানের যত্ন শুরু করা দরকার। গর্ভাবস্থায় 12 সপ্তাহের মাথায় ধনুষ্টঙ্কারের টিকা নিতে হবে। হবু মায়ের নিয়মিত ওজন নিতে হবে, যাতে মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা বোঝা যায়। 14 সপ্তাহের পরে আরও একটি টিকা নেওয়া দরকার। যেসব পরিবারে জন্ডিস এবং বংশগত রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, অর্থাৎ যেসব অসুখ গর্ভবতীকে প্রভাবিত করতে পারে, সেগুলি থেকে হবু মা ও শিশুকে দূরে রাখার যাবতীয় ব্যবস্থা নেওয়া দরকার। হেপাটাইটিস বি আর এইচ নেগেটিভ থাকলে পরীক্ষা করিয়ে সেগুলির প্রতিষেধক নিতে হবে। শিশুর স্বাস্থ্যের হাল হকিকত সম্বন্ধে জানতে যেসব পরীক্ষা সহায়ক মায়ের রক্ত পরীক্ষার মাধ্যমে সেগুলিও করিয়ে নিতে হবে। শুধু তাই নয়, গর্ভাবস্থা মায়ের মানসিক স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে সেই দিকেও সমানভাবে নজর দেওয়া দরকার। যে কোনো ধরনের মানসিক অশান্তি, দুশ্চিন্তা বা টেনশন শিশুর পক্ষে ক্ষতিকারক। শিশু জন্মের পরে কি ধরনের সাবধানতা নেওয়া উচিত? জন্মের পরে শিশুকে যক্ষ্মার টিকাকরণ করাতে হবে। গর্ভাবস্থায় ধনুষ্টঙ্কারের টিকা নেওয়া থাকলে এরপরে হাম, হুপিং কাশির মতো রোগের প্রতিষেধক নিতে হবে। অনেকেই বলেন মাতৃদুগ্ধ শিশুর কাছে অমৃতের সমান। মাতৃদুগ্ধের উপযোগিতা ঠিক কতখানি? এক কথায় বললে শিশুর স্বাস্থ্যের জন্য প্রতিষেধক হিসেবে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ যেমন শিশুর খিদে মেটায়, পুষ্টি যোগায়, তেমনই অনেক রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। ইদানিং দেখা যায় অনেক মায় স্তন্যপান করাতে চান না। একথা ঠিক যে আজকাল অনেক মা নানা কারণে সন্তানকে স্তন্যপান করাতে ইচ্ছুক নন। তারা বাজার, চলতি গরুর দুধ ব্যবহার করেন। এক্ষেত্রে মা

পায়ের কোনো সমস্যা থাকলে চিকিৎসককে দেখিয়ে নিয়মিত স্তন্যপান করাতে পারলে ভালো। এতে মায়ের সঙ্গে শিশুর শরীরের সংযোগ ঘটে, যা এটা খুবই জরুরি। বাইরের দুধ ব্যবহারে শিশু অনেকগুলি অসুখের প্রতিষেধক থেকে বঞ্চিত হয়। একান্তই যদি বাইরের দুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে দুধ খাওয়ানোর জন্য যে পাত্র ব্যবহার করা হয় তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হওয়া দরকার। দুধ খাওয়ানোর সময়ে সতর্কতা অবলম্বন না করলে শিশুর শরীরে নানা ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে, তাই সাবধান হওয়া দরকার। শিশুকে কি জল পান করানো যেতে পারে অনেকেই প্রশ্ন করেন। একেবারেই না, শিশুর জন্মের পরে ছয় মাস শুধু মায়ের দুধই যথেষ্ট। কোনো কোনো বাবা মায়ের এ বিষয়ে ভুল ধারণা থাকে, তারা ভাবেন যে শিশুকে জল না দিলে হজমে সমস্যা হবে। তারা জানেন না যে মাতৃদুগ্ধের মধ্যে শতকরা 88 ভাগ জল রয়েছে। এই দুধ থেকেই শিশু প্রয়োজনীয় জল পায়, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। বরং নির্দিষ্ট বয়সের আগে জল পান করালে সমস্যা দেখা দিতে পারে। জন্মের পরে বহু শিশুই কম ওজন এবং জন্ডিসের মতো অসুখে ভোগে। তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, তাই ঠিকমতো যত্ন না নিলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে সরাসরি শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শ্বাস প্রশ্বাস জোরে হলেও বুঝতে হবে শিশু কোনো শারীরিক সমস্যায় ভুগছে কিনা। শিশুদের অনেক সময় ডায়রিয়ার সমস্যা দেখা যায়, কিভাবে আপনি তার ওই সময়ে যত্ন নেবেন? যেসব শিশুদের স্বাস্থ্য সামগ্রিকভাবে খারাপ, তাদের ডায়রিয়া সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় কম, অপরিচ্ছন্ন পরিবেশে বড় হয়, মায়ের স্বাস্থ্য ভালো নয়, তাদেরই সমস্যা বেশি দেখা যায়। ডায়রিয়া হলে অনবরত মলত্যাগের কারণে, শরীরে জলের অভাব হলেই বাচ্চা ক্রমশ অসুস্থ হতে থাকে। মা বাবা অথবা পরিবারের কারো শ্বাসজনিত সমস্যা থাকলে শিশু কতটা প্রভাবিত হতে পারে? শ্বাসপীড়া এক ধরনের বংশগত অসুখ। মা বাবা বা পরিবারে এই ধরনের অসুখ থাকলে শিশুরও ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। যে কোনো বংশগত রোগের ক্ষেত্রে এটা সত্য। শীতকালে এই শিশুদের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। পা ভালো করে মুড়ে রাখতে হয়। মাথা কান হাত সবগুলোকে মুড়ে শিশুকে খুব যত্ন সহকারে রাখতে হয়। ভোরে বা সন্ধ্যের পরে খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোই ভালো। শিশুর যত্ন নিতে গিয়ে অনেক সময় আমরা মায়ের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন হয়ে যাই, অথচ শিশু মায়ের থেকেই তার প্রয়োজনীয় পুষ্টি পায়। তাই শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য মায়ের ঠিকমতো পুষ্টি যাতে হয় তা দেখতে হবে। সময় মতো পুষ্টিকর খাওয়া দাওয়া, ঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগ হলে সত্বর তার চিকিৎসা, এসব বিষয় মেনে চলতে হবে। শুনলাম স্বাস্থ্য বিষয়ে কথা মা ও শিশুর যত্ন নিয়ে।

ভারতের সম্প্রচার ব্যবস্থার ইতিহাস অত্যন্ত গৌরবময়। রেডিওর মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষ তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের সঙ্গে যুক্ত হয়েছে। স্বাধীনতার আগে সীমিত পরিসরে শুরু হলেও পরে সম্প্রচার ব্যবস্থা সাধারণ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সংবাদ, কৃষি, স্বাস্থ্য, সঙ্গীত, সাহিত্য, শিক্ষামূলক অনুষ্ঠান মানুষের চেতনা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রেডিও সম্প্রচার সংস্থা। 1936 সালে এর যাত্রা শুরু হয়। বহুজন হিতায়, বহুজন সুখায় এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী আজও দেশের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে এক সূত্রে বেঁধে রেখেছে। বাংলা ভাষাতেও আকাশবাণীর অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। সংবাদ, কথিকা, নাটক, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার শ্রোতাদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। আকাশবাণী শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের অনুভূতি, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। শুনলেন আকাশবাণীকে নিয়ে কিছু কথা। এবারে শুনুন একটি আধুনিক গান, শিল্পী শুভমিতা।

আকাশবাণী বিলুনিয়া, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ ও ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত 2 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ

প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথবাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102 আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদ তরীর সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদতরীতে 2 ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন জানিয়েছে, জাহাজে কর্মরত 2 ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষবিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন।
মার্কিন

প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দফতর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের 6 জন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি 7 জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCL স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে ও চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আজ সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজ পূজা এবং মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোর পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক সমাবেশে ভাষণ দেবেন। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও একই সঙ্গে শুরু হবে, চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপর গুরুত্ব দিচ্ছে, এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচারাভিযান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডক্টর বাবাসাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে গতকাল আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় বানাই কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইন সচিব দাতা মোহন জমাতিয়া, সংগঠনের সর্বভারতীয় সভাপতি নাগসেন সোনারে। সম্মেলনে সুস্থায়ী উন্নয়ন, উদীয়মান প্রযুক্তি, সামাজিক ন্যায়, নারী ও শিশু কল্যাণ, সংরক্ষণ নীতি, শিক্ষা ও কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের গতকাল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যকে গুরুত্বপূর্ণ এক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এই প্রকল্পগুলির সমন্বিত লক্ষ্য এবং একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, সুদক্ষ সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা বাড়ানো এবং জনগণের জন্য উন্নততর যাতায়াত অভিজ্ঞতা প্রদান করাও অন্যতম লক্ষ্য। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাত থেকে উদ্ভূত জ্বালানির সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে এবং জ্বালানির সংযত ব্যবহারই এখন সময়ের দাবি। তিনি বলেন, আমদানি করা পেট্রোলিয়াম পণ্য প্রকৃত

প্রয়োজন অনুসারে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তেলিয়ামুড়ার দক্ষিণ হদ্রাইতে গতকাল সোলার কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ নিগমের উদ্যোগে সৌর আলোতে পরিচালিত এই প্ল্যান্ট বসানো হয়েছে। নিগম জানিয়েছে, এই প্ল্যান্ট থেকে প্রত্যেক দিন 20,000 লিটার জল পরিশোধন হবে। এই প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানীয় জল দক্ষিণ হদ্রায়ের প্রত্যন্ত এলাকার গ্রামবাসীদের জন্য স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তি ক্ষয়ক্ষতির ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রযুক্তিসহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষার প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙ্গালী বিহু উৎসব। দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সাধারণ নাগরিকদের সঙ্গে যোগ দেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। গতকাল দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 জিতে নেয় রাজ্য দল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 3টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে বনমালীপুর ক্রিকেট ক্লাব 6 উইকেটে সংহতি ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 40 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 6 উইকেটে শতদল সংঘকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 23.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরি ও বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া তেলেঙ্গানাও খক চুকু সাই ব্রৈরা রিজাক রাংনি কবাংমা বেখরেপতে স্নামখর তাংবুতাং সংসায় রিখা তে হলং থংকাইখা ও তাংবুতাং রোগনি নাহার মুংখা মানজু মুংরগ্ন তৈব সেপসাম কাহাম খেলাইনানি লজিস্টিক্স রুঙ্কুকনানি কাহামকুক খেলাইনানি নাইমুথাং রোগ্ন রাগ রেনানি তে লুকুরগ্ন লাই সুথানি কাহাম সেপসাপ মানথুক রিনানি হায়দ্রাবাদ হায়ুং বেরেমনি কনভেনশন সেন্টার ও সংসাজাক ও মেইলো মন্ত্রীবক্রক শাখা কেন্দ্র হাপাংনি ইয়াপ্রি রমজাক রোগনি বাগে ভারত সালথাং এশিয়ানি বিশিং থক আচাইচাক বিয়াল তংমুংন মোকাবিলা খালাই দঙ্গ ফাতানিতো বোজাক পেট্রোলিয়াম তে গুবুনি মানে খনে নাংসুকমা জরাও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতাননি রাং খাতিনানি তে বিয়ালনি তমুংন ইয়াকাকনানি চুবাওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তংখনি পজা শিকলা রোগনি ফান বাং রেনাতে ফলানি তং কাহাম বিশিংতে কাহামকুক ভারত সুনামথানি যতনি সাকথার মুংনি বাগে কবখা মিয়াফুঙ্গ বেঙ্গালুরু আর্ট অফ লিভিংনি ফিল ব্রৈচি বা বিশি পুংসুকমা মেইলো ককনারফুরুক ব অমতি কবখা ব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারও কতাল সুনামজাক ধ্যান মোতায়নক নব সংসায় রিখা মন্ত্রীবক্রক সেবা ফলানি ওয়ানসুকমুং কথারতে হদানো সলাইথানি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনী সামুন বলাইখা ব শাখা হা কতর তাবুক মিশন লাইফ নি শাখা ফান বক্সিনী দঙ্গ আবতেব গবাংখে পজা নাইতে হজাক দঙ্গই টংনানি চানানি বাকে কাইসা আওয়াইমু আবো টংখনি লগি মোচাংরিউ লামা হিমনানি কাইসা তমুং চামুং খাফুর জাগো সোমনাথ মতাইনকন সনামফিরনানি বিশি স্নিচিবা পুংসুকমানো রগৈ তিনি সোমনাথ অমৃত বেরেমো সংসা জাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত বেরেমো মানজাগান ব তিনি চিবেনী হেলিপেডনি শ্যাংক্রাক হামিরজি গোহিলনি মাং হলং জোড়া কিলোমিটার কাইসা

মেঘা রোড শো তৈ ফাং অঙ্গানো বি বেড়াইমা জড়াও মঞ্চি বক্রক সোমনাথ মতাইনগো কুম্ভাভিষেক বানা পুচি লাইমা তৈ মতাইরিমা সামুং রক খালায়ানো ওয়ানসুক মং কথানী মেইলো সংসার জাকমানী উলোনো মঞ্চি বক্রক সদ্ভাবনা পান্থরো লুকুথুম কাইশ ককনার গানো হাস্তে চংমারি কমিশন জেলা পরিষদ এবাকে এডিসিনি ভিলেজ কমিটিনি চংমারিনি বাকে তিয়ার অঙ্গৈতঙ্গ হাস্তে চংমারি কমিশন তিনি বোট কেন্দ্রনি সংসাগ্রামা বুমুং বুতাং রক কারিওয়ানো তিনি সিমিন বোট ইয়াচাকমা থাইরকনি সংসাগ্রামা বুমুং বুতাংন তুই সানমুংতে কাশুমুংনি সামুং চেঙ্গানো আবো অ মে তালনি বুসকাং সালচি বা জড়া চলিওয়ানো সানমুংতে কাশুমুংনি সামুং পাইসুকনানি অ তালনি বুসকাং চিদক সালমারিও ভিলেজ কমিটি রকনি বোট ইয়াচাকমা থাইরকনি পাইথাক বুমুং বুতাং কারিজাগানো অ তালনি বুসকাং সালচি চারো দিল্লি নি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম ও মিয়া ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল নি ফিল্ডস নি চি থাম বেরেমনি সনামফির মং সংসাখা হাকতর গনাঙ্গ ও সাইকেল নি চবা ও এরেং লুকুরুক নি লুগি নাইমুথাং সেংক্রাক রোগ মানজাখা আসামনো কেবেঙ্গই মকল নুগিয়া রোগনি ম্যাচ কাইথামনি ক্রিকেট সিরিজও ত্রিপুরা কপ্লাইংখা মিয়া উলনি ম্যাচও হাস্তে বদল কপ্লাইংখা নরসিংগুনি পঞ্চায়েত থংখলাও সংসারজাক থংমাও ত্রিপুরা চারচি জুকু রান বাই কপ্লাইংখা আবুবাই ত্রিপুরা কাইনি থংমুঙ্গনো কপ্লাইংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গু মিয়া কাইথাম থংমু ওংখা এমবিবি স্টেডিয়ামও বনমালীপুর ক্রিকেট ক্লাব কাইদক উইকেট বাই সংহতি ক্লাবনো নরসিংগড়নি পিটিএ থংখলাও কসমোপলিটন ক্লাব বুড়েচি রান বাই ইউনাইটেড ফ্রেন্ডস নতে নরসিংগড়নি টিআইটি থংখলাও স্পুলিঙ্গ ক্লাব কাইদক উইকেট বাই শতদল সঙ্গনো ম্যাচে নেই রিখা তিনি দ্বীপ জোড়া নবার তৈবার নাইখুং বুখাক্তি সাকলাই জাখা নখা চুমুই কবলজাক তঙ্গানো হাস্তানি বেবাক জেলাও ফেরাঙ্কগুই পিসা পিরিংখে ওয়াতেই ওয়াউই মানো আগরতলাও তুংমারি সাকানি তঙ্গানো থামচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুকনি খামানি তুংমারি তংমানি নই চি নই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুক দাম্বা তামুই সতী থামচি জোড়া ওয়াতে ওয়াখা নই চি থাম দশমিক চার মিলিমিটার ককতুমা তাবুক নিবাগে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানে তিনি হর দামস নিতামই সতী বৃচিবাও

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওতে এখন সময় সকাল 7:45 হয়ে 59 সেকেন্ড। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: 있잖아. 응. 만약에 우리 중에 누가 한 명이 사라지면 어떨 것 같아?
1: 아, 왜 저래?

0: অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন আজকের কবিতা। এ অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবে রূপশ্রী দেবনাথ, বিলুনিয়া হোলি স্পিরিট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
1: নমস্কার, আমার নাম রূপশ্রী দেবনাথ, আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। রাজধর্ম কবিতাটি আজ আমি বলছি। কবি হলেন কৃত্তিবাস ওঝা। পিতা পুত্রে বসিলেন সিংহাসন পরে, পাত্র মিত্র সকলে বেষ্টিত নিপবনে। নক্ষত্র বিশিষ্ট যেন পূর্ণ শশধর, সেই মতো শোভিত হইল রঘুবর। পুত্রে শিখান বিদ্যা স্বভাব বিদ্যমান, রাজনীতি ধর্ম আর বিবেক বিধান। প্রথমা রানী তুমি প্রথম নন্দন, ভূপতি হইয়া কর প্রজা পালন। লোকের রঞ্জন তুমি করিও যতনে, তোমার মহিমা যেন সর্বত্র বাখানে। রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে, যাহাতে মহিমা যশ পারে দিনে দিনে। পরহিংসা পরপীড়া না করিও মনে, কফু না করিও রাম লোক পরধনে। শরণ লইলে সূত্র কর পরিত্রাণ, অপরাধ বিনা কারণা লইও প্রাণ। দরিদ্রের ভরণ করিও চিরদিন, আদর করিও তারে জ্ঞানে যে প্রবীণ। আচার বিনয় বিদ্যা ধর্ম তার আছে, যার মানে তারে সকল সংসার। অভিনয় অবিবেকী রাজা যদি হও, দিন হতে দিন নাহি সংশয়। নমস্কার।
0: শুনলে আজকের কবিতা। কবিতা পাঠ করে শোনাল রূপশ্রী দেবনাথ, বিলুনিয়া হোলি স্পিরিট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন সুপ্রভা সরকার, শচীন দেববর্মন ও পূরবী দত্ত। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা। পরিবেশনায় গজারিয়া উচ্চ বিদ্যালয় বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা। উপস্থাপনায় শাশ্বতী চক্রবর্তী।
1: নমস্কার, শুরু করছি ক্যাম্পাস থেকে শিশু মেলা অনুষ্ঠান। আমরা আজ চলে এসেছি গজারিয়া উচ্চ বিদ্যালয়ে। আমার সামনে রয়েছে স্কুলের শিক্ষার্থীরা। স্কুল শব্দটাতে রয়েছে অনেক স্মৃতি এবং ভালোবাসা। তাই আজকে এখানে এসে এবং স্কুলের শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে যেন হারিয়ে গেলাম নিজেরই স্কুল জীবনে। প্রথমেই স্কুল সম্পর্কে কিছু জানব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পল্লব বাইশ মহাশয়ের কাছ থেকে। এরপর চলে যাব ছাত্রছাত্রীদের কাছে। নমস্কার স্যার, স্কুল সম্পর্কে কিছু বলুন।
2: নমস্কার, আমি পল্লব বাইশ, টিচার ইনচার্জ গজারিয়া হাই স্কুল। প্রথমে ধন্যবাদ আমাদের এই যে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে আপনারা এখানে এসছেন এবং স্টুডেন্টের যে প্রতিভাগুলো এগুলো আপনারা উৎসাহিত করবেন এবং রেকর্ড করবেন। অ্যাকচুয়ালি আমাদের এই বিদ্যালয়টা প্রাইমারি স্টেজটা চালু হয়েছিল 1970 থেকে, তারপরে ধীরে ধীরে আপার প্রাইমারিতে উন্নীত হয়েছে এবং পরবর্তী সময়ে 1987 আমাদের এই বিদ্যালয়টা মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। তো আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদান করার পাশাপাশি তাদেরকে সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা ও নৈতিক শিক্ষার উপরও আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। তো আমাদের শিক্ষক শিক্ষিকারা আন্তরিকভাবে ছাত্রছাত্রীর পাশে থেকে তাদের সঠিক পথ নির্দেশনা করে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে ওগুলা ঠিকমতো ব্যবহার করে ওনারা, যাতে ছাত্রছাত্রীরা আরও উন্নতি করতে পারে এইদিকে সচেষ্ট হন। তো আমাদের বিদ্যালয়ে বর্তমানে যে শিক্ষার যে সামগ্রীগুলো, বিশেষত স্মার্ট ক্লাস থেকে শুরু করে ICTC প্রজেক্ট থেকে লাইব্রেরি ফ্যাসিলিটি থেকে শুরু করে সব ব্যবস্থাই আছে। তো আমরা এগুলো কন্টিনিউ স্টুডেন্টদের ব্যবহার করে এবং আমরা শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক। তো এই শিক্ষাদানের পাশাপাশি আমাদের বিদ্যালয়ে প্রহরী ক্লাব, তারপরে বালিকা মঞ্চ, এরার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে আমরা কতগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা অর্গানাইজ করি। তো বিশেষত প্রহরী ক্লাব, যেটা আমরা জানি আমরা সাউথ ডিস্ট্রিক্টে যে ড্রাগ, বিশেষত ড্রাগ সম্পর্কে অনেক নিউজে বিশেষত যুব সমাজ এগুলোতে এডিক্টিভ থাকে। তো এটা সম্পর্কে আমরা স্টুডেন্টদের মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আরেকটা জ্বলন্ত সমস্যা আমাদের এখানে পাই হয়েছিল সে বাল্য বিবাহ। তো আমরা 6-10 যে মেয়েরা আছে ওদেরকে নিয়ে একটা বাল্যবিবাহের প্রতি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, যেটা বালিকা মঞ্চ হিসাবে আমাদের স্কুল থেকে, এটা আমরা ত্রিপুরা গভর্নমেন্টের বিশেষত সাউথ ডিস্ট্রিক্ট থেকে এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে চলে। তারপর আমরা প্রাইমারি সেকশনে যে স্টুডেন্টগুলো থাকে এগুলার যে নিপুণ ভারত থেকে শুরু করে নিপুণ ত্রিপুরা যে পাইলট প্রজেক্ট, এর মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা যাতে ফাউন্ডেশন লিটারেসি এবং নিউমেরেসি সম্পর্কে অধিকভাবে মানে তারা দক্ষ হয়ে ওঠে, তার জন্য আমরা সচেষ্ট থাকি। তো সবাইকে ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ স্যারকে। তো জেনে নিলাম স্কুল সম্পর্কে অনেক অনেক কিছু কথা। এবার শুরু করব আমাদের মূল অনুষ্ঠান, স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা। তো প্রথমে তোমরা কি পারফর্ম করবে, সমবেত গান করবে? আসো, চলে আসো। কে কে করবে আসো। আর কেউ করবে? আগে নামটা বলো।
3: আমার নাম সোমপ্রীতি দত্ত।
1: আচ্ছা, বাড়ি কোথায়?
3: গজারিয়া।
1: গজারিয়া, কিভাবে আসো স্কুলে?
3: হেঁটে হেঁটে।
1: হেঁটে হেঁটে আসো? বাড়ি থেকে স্কুল কি অনেক দূর?
3: না, বেশি দূর না।
1: বেশি দূর
3: না।
1: আচ্ছা, তোমার নাম বলো।
2: আমার নাম দেবাঞ্জন দত্ত।
1: আচ্ছা, বাড়ি?
2: বাড়ি স্কুলের পাশে।
1: স্কুলের পাশে। আচ্ছা, ঠিক আছে। তোমরা আজকে কি করবে? কোন গানটা করবে?
3: দুয়ারে দাও মোরে রাখিয়া।
1: আচ্ছা, করো।

0: ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একটা জোরে হাততালি ওদের জন্য। ঠিক আছে চলে এসো। আচ্ছা তো এই যে ছোট্ট একটা, তোমার নাম বলো?
1: প্রান্তিকা পাল।
0: আচ্ছা বাড়ি কোথায়?
1: গজারিয়া।
0: কোন ক্লাসে পড়ো?
1: টুতে।
0: ক্লাস টুতে পড়ো? আচ্ছা কোন সাবজেক্টটা বেশি পড়তে ভালো লাগে? সব ভালো লাগে, সবগুলিই ভালো লাগে। আচ্ছা তো কে পড়ায়, কে বাড়িতে কি টিউটার আসে না মা পড়ায়?
1: মা পড়ায়।
0: মা পড়ায়, আচ্ছা ঠিক আছে। খেলাধুলা করো?
1: হুম।
0: কোন খেলাটা বেশি ভালো লাগে? সব ভালো লাগে। আচ্ছা বুঝতে পারছে না। আচ্ছা বড় হয়ে কি হবে, কি হতে চাও? ডাক্তার না ইঞ্জিনিয়ার?
1: পুলিশ।
0: পুলিশ হতে চাও? বাহ বাহ বাহ, খুব ভালো কথা, একটা জোরে হাততালি দাও ওর জন্য। বাহ, দেশের জন্য কাজ করবে নাকি? হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা। আর ও পাশে, ওকে বেস্ট ফ্রেন্ড, নাম কি?
1: ঋত্বিকা পাল।
0: ঋত্বিকা পাল, কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস টু।
0: ক্লাস টুতে পড়ো। ও কি বেস্ট ফ্রেন্ড, ঝগড়া করে?
1: না
0: ভালো।
1: ভালো।
0: আচ্ছা ভাব আছে না? আচ্ছা তো বাড়িতে কে পড়ায়, কে?
1: টিচার।
0: টিচার পড়ান? আচ্ছা মিড ডে মিল খাও তোমরা স্কুলে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে, ডিম ভাত নাকি সবজি ভাত, কোনটা ভালো লাগে? সব ভালো লাগে। আচ্ছা তোমরা কিছু করবে না আজকে, পারফর্ম করবে না, কি করবে?
1: আমি কবিতা বলবো।
0: কবিতা বলবে? আচ্ছা তো আমরা তো জানি সামনেই আগামীকালকেই রবি ঠাকুরের জন্মদিন, রবীন্দ্রনাথের কোনো কবিতা বলবে? ঠিক আছে তোমার মন মতো একটা কবিতা বলো। বলো।
1: পাখি সব করে রব, নমস্কার, আমি একটা কবিতা বলতে চাই। কবিতার নাম পাখি সব করে রব।
0: কে লিখেছেন?
1: মদন মোহন কর্তা লঙ্কা। পাখি সব করে রব, রাতে পোহালো কাননে কুসুমকলি, সকলে ফুটিল সকলে ফুটিল, রাখাল গরু পাল্ল এ যায় মাঠে, শিশুগন্ধে মন নিচ নিচ পাতে।
0: শেষ। ঠিক আছে খুব সুন্দর হয়েছে। তোমাদের নাম বলো?
2: আমার নাম অঙ্কিতা মোহরি।
0: অঙ্কিতা মোহরি, বাড়ি কোথায়?
2: মতায়।
0: তুমি কি করবে আজকে?
2: কবিতা।
0: আচ্ছা বলো।
2: যুদ্ধের বিরুদ্ধে।
0: জোরে বলবো।
2: যুদ্ধের, আমার নাম অঙ্কিতা মোহরি, আমি গজারিয়া স্কুল, গজারিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আমি একটা কবিতা বলবো, কবিতা যুদ্ধের বিরুদ্ধে, কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলো আমরা চাঁদের দেশে যাই, চলো আমরা সময় থাকতে যে যার দেশে জাতীয় পতাকা, চাঁদের দেশে সবার চাইতে উঁচু পাহাড়টায়, উচুড়ায় দিয়ে উড়িয়ে তার মাটিকে করি সোনা চেয়ে দামি। পৃথিবীতে কোথাও আর নদী পাহাড় আকাশ, কোথাও আর ঘুমিয়ে থাকা ছয় ফুট জমিনে, একটি পাখির বাসা গড়ে তোলার মতো আশ্রয় নে আশ্রয়, একটি ঘাসে দাঁড়িয়ে থাকায় মাটি। আজ আমাদের অতীত ইতিহাসের স্বপ্ন ঠাকুমার মুখে রূপকথা, মিছে মানুষ বেতারে টেলিভিশনে সাংবাদিকে গোল টেবিলে বৈঠকে, পরস্পরকে নিন্দা করা উজ্জ্বলতা, নিজের মুখে দেখতে চায় আলো। মিছে মানুষ নিজের দেশের নিজের দলের গর্ব করে, আসলে তার পায়ের নিচে কোথাও আর মাটি কোনো চিহ্ন নেই, ছয় ফুট জমি মেপে নিয়ে যেখানে উপনিবেশ গড়া যায়। চলো আমরা চাঁদের দেশে যাই, সকল সময় থাকতে থাকলে সোনার চেয়ে মূল্যবান চাঁদকে দিই জাতীয় সঙ্গীত, তৎপর চাঁদ ফুরালো ঠাকুমা শ্লোক শেষ হলে।
0: ঠিক আছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো?
2: নাইনে।
0: ক্লাস নাইনে পড়ো। আচ্ছা কি হবে বড় হয়ে, কি হতে চাও?
2: ডাক্তার।
0: ডাক্তার হতে চাও, তাহলে তো বেশি বেশি করে পড়াশোনা করতে হবে না? ঠিক আছে বসো, এবার যাব ছেলেদের কাছে। নাম বলো।
3: নমস্কার, আমার নাম চয়ন ঘোষ।
0: কোন ক্লাসে পড়ো?
3: আমি নবম শ্রেণীতে পড়ি, ক্লাস নাইন।
0: ক্লাস নাইনে। বাড়ি কোথায়?
3: বাড়ি মতাই।
0: বাড়ি মতাই, কিভাবে আসো স্কুলে?
3: সাইকেল চালিয়ে।
0: সাইকেল চালিয়ে আসো। আচ্ছা তো কি তুমি কি হতে চাও বড় হয়ে?
3: আমি বড় হইতে একটা ডাক্তারি করতে চাই।
0: ডাক্তারি হতে চাও? আচ্ছা ঠিক আছে। তো খেলাধুলা করো না?
3: হ্যাঁ।
0: কোনটা বেশি ভালো লাগে?
3: ফুটবল বেশি।
0: ফুটবল ভালো লাগে? কোন প্লেয়ারকে বেশি পছন্দ?
3: পছন্দ
0: সবাই ভালো খেলে নাকি?
3: সবাই ভালো।
0: ঠিক আছে তুমি কি করবে এখন?
3: আমি একটা কবিতা আবৃত্তি করব।
0: বলো। আচ্ছা কবিতার নাম বলবে আর কে লিখেছেন বলবে। হ্যাঁ, আর আগামীকালকে তো রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, রবি ঠাকুরের জন্ম কবে হয়েছিল জানো?
3: 25শে বৈশাখ।
0: আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, বলো।
3: বঙ্গমাতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পুণ্য পাপে দুঃখ সুখে, পথনে উন্থানে, মানুষে হইতে দাও তোমার সন্তানে, হে স্নেহাত্ম বঙ্গভূমি, তব গৃহ করে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশাঞ্চর মাঝেদার যেতা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিশিদের ডোরে।

0: বেঁধে বেঁধে রাখিও না, ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তান রে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।
1: খুব ভালো হয়েছে, একটা জোরে হাততালি দাও। আচ্ছা, তোমরা আকাশবাণী বিলোনিয়ার অনুষ্ঠান শোনো? শোনা হয়? কোনগুলি শোনো? কোনটা, কোন প্রোগ্রামটা বেশি ভালো লাগে?
2: কবিতা আবৃত্তি।
1: কবিতা আবৃত্তি ভালো লাগে, মনের মতো গান, আরো শিক্ষামূলক অনেক অনুষ্ঠান আছে। আচ্ছা, এগুলিও ভালো লাগে। শোনো, তোমরা বাড়িতে রেডিও আছে? আচ্ছা, সবার বাড়িতে আছে রেডিও? আচ্ছা, ঠিক আছে, এখন তো মোবাইলেই শোনা যায়। আচ্ছা, এই অনুষ্ঠানটা, এই আজকে যে করছি অনুষ্ঠানটা, এটা শুনতে পাবে প্রতি মাসে সোমবার, দ্বিতীয় সোমবার আর চতুর্থ সোমবার, ঠিক আছে? এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, তোমরা শুনবে এই অনুষ্ঠানটা, ঠিক আছে? বল, তুমি কি করবে?
2: কবিতা আবৃত্তি
1: করবে। কবিতা করবে। তুমি কি হতে চাও বড় হয়ে?
2: টিচার।
1: টিচার হবে, খুব ভালো কথা। আর কোন সাবজেক্টটা বেশি পড়তে ভালো লাগে?
2: ইংলিশ।
1: ইংরেজি ভালো লাগে। আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস 9।
1: ক্লাস 9-এ পড়ো, ঠিক আছে, বলো।
2: ঝিঙ্গে ফুল, কবি কাজী নজরুল ইসলাম। ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে ফুল। ঝিঙ্গে ফুল গুলমে পণ্যে, লতিকার কন্যে ঢল ঢল সন্নে, ঝলমল দোলে দুল ঝিঙ্গে ফুল। পাতার দেশের পাখি বাদা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে। পৌষের বেলা শেষ পরিযাপ প্রাণী বেশ, মরা মাচানের দেশ করে তোল মশগুল ঝিঙ্গে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনা মুখ গুগুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ কুল ঝিঙ্গে ফুল। আমি বলো তুমি হায়, ভালোবাসি মাটি মায়, চায়নায় চায়না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙ্গে ফুল।
1: খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি তুমি তো একবার করেছো, পারফর্ম করেছো, তোমার নাম বলো?
3: অভিজিৎ বিশ্বাস।
1: অভিজিৎ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তোমরা তো জানো কালকে রবীন্দ্র জয়ন্তী, কেউ রবি ঠাকুরের কোনো গান করবে? দু লাইন খালি গলায় করো, কেউ পারো? কেউ করবে, করতে চাও? দু লাইন করবে? করো,
4: খালি গলায়।
1: খালি গলায় করো না, বাজিয়ে করবে? বাজিয়ে করবে?
4: খালি গলায়,
1: খালি গলায় করো
4: তো।

0: সারা।
1: খুব ভালো হয়েছে, একটা হাততালি দাও ওর জন্য। আচ্ছা, কবিগুরুর মতে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মানব স্বাধীনতা ও সৃজনশীলতা বিকাশ করা, যাতে সে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে। নাম বলো।
2: নাম সুজিত বিশ্বাস।
1: কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস সিক্স।
1: ক্লাস সিক্সে পড়ো। আচ্ছা, কিভাবে আসো বাড়ি থেকে স্কুলে?
2: সাইকেলে? হেঁটে
1: আসো। হেঁটে আসো। বাড়ি কি দূরে?
2: বাড়ি
1: কাছে। কাছে, ঠিক আছে। তুমি কি করবে?
2: আমি একটা কবিতা আবৃত্তি করো। নমস্কার, আমার নাম সুজিত বিশ্বাস, আমি গজারিয়া উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি আপনাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতার নাম ছুটি, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল এসেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলে সঙ্গে ধেনু চড়াব আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপা বনে লুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার।
1: খুব ভালো হয়েছে, একটা হাততালি দাও ওর জন্য। এবার মেয়েদের কাছে, তুমি কিছু করবে? নাম বলো।
3: আমার নাম সায়ন্তিকা পাল।
1: কোথায় বাড়ি?
3: গজারিয়া।
1: গজারিয়া। কোন ক্লাসে পড়ো?
3: ক্লাস সেভেন।
1: তুমি কি হবে বড় হয়ে?
3: ডক্টর।
1: ডক্টর হবে, ঠিক আছে।
3: প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর, মরতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

0: পাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিরল কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার।
1: খুব ভালো হয়েছে, বসো, একটা হাততালি দাও ওর জন্য। রবি ঠাকুরের কিন্তু প্রকৃতি খুব, উনি কিন্তু খুব প্রকৃতি ভালোবাসতেন, জানো তো সবাই। আচ্ছা, তোমাদের স্কুলে ঢোকার সময় আমি দেখলাম একদম প্রকৃতির মাঝখানে তোমাদের স্কুলটা, একদম খুব ভালো, খুব ভালো লাগলো আমার। তুমি বলো, তোমার নাম বলো।
2: আমার নাম অপর্ণশীল।
1: আচ্ছা, বাড়ি?
2: বাড়ি গজারিয়া।
1: গজারিয়া। তুমি কি করবে আজকে?
2: আমি একটা কবিতা আবৃত্তি করব।
1: আচ্ছা, করো।
2: নমস্কার, আমার নাম অপর্ণাশীল, আমি গজারিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠম শ্রেণীর ছাত্রী। আমি আপনাদেরকে সার্থক জনম আমার কবিতাটি আবৃত্তি করে শোনাতে চাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি তোর ধরণ তরণ কা আছি কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গে জোড়ায় তোমার ছায়া এসে, কে কোন বনেতে জানিয়ে ফুল গন্ধে এমন করে আকুল, কোন বনেতে উঠে রে চায়, কোন বনেতে উঠে রে চায়, আঁখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো, এই আলোতে নয়রে রেখা মধ্যনীত শেখা। নমস্কার।
1: ভালো হয়েছে, বসো। স্কুলে যে প্রোগ্রামগুলি হয় এগুলির মধ্যে অংশগ্রহণ করো? করো। গান শিখেছো? শেখনি। নাচ?
2: নাচ
1: শিখেছো? ঠিক আছে, বসো। ওরা চুপি চুপি হাসছে, নাম বলো। নাম বলো।
3: অম্বিকা ত্রিপুরা।
1: বাড়ি কোথায়?
3: গজারিয়া।
1: কোন ক্লাসে পড়ো?
3: ও 4।
1: ক্লাস 4 এ পড়ো? আচ্ছা, কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? তাকাতে হচ্ছে কেন? ইংরেজি, অঙ্ক, বাংলা, কোনটা ভালো লাগে? বাংলা ভালো লাগে। আচ্ছা, কে পড়ায় বাড়িতে? মা পড়ায়?
3: মাস্টার।
1: স্যার পড়ায়? ঠিক আছে। কিছু করবে তোমরা এখন পারফর্ম? ওকে ফ্রেন্ড, ও কি অনুমতি দিলে তুমি বলবে নাকি? ওদিকে তাকাচ্ছ কেন? ঠিক আছে, করো। কি করবে? করো, কবিতা বলবে, গান করবে, তাহলে কিছু করবে না? করো, দু লাইন করো, যা মনে আসছে তাই করো, নাকি ফ্রেন্ড করবে? আচ্ছা, ফ্রেন্ডের নাম বলো।
4: অনুরাধা ত্রিপুরা।
1: কি হবে তুমি বড় হয়ে?
4: ইঞ্জিনিয়ার।
1: ইঞ্জিনিয়ার হবে? আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায়?
4: গজারিয়া।
1: আচ্ছা, কিছু করো তোমরা, কবিতা করো, দু লাইন করবে না? ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি ওদের কাছে। নাম বলো।
5: অঙ্কিতা নম।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
5: নবম শ্রেণী ছাত্রী।
1: নবম শ্রেণী। কোনটা বেশি ভালো লাগে, কোন সাবজেক্টটা ভালো লাগে?
5: বেঙ্গলি।
1: বেঙ্গলি ভালো লাগে। কী হবে তুমি বড় হয়ে?
5: পুলিশ।
1: পুলিশ হবে, খুব ভালো কথা। এখন কি করবে?
5: একটি কবিতা আবৃত্তি করবো।
6: নমস্কার, আমার নাম অঙ্কিতা নম, আমি গজারিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। কবিতার নাম ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়ে পড়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তার ব্যক্ত করে অধিকার, জন্মমাত সুতীব্য চিৎকারে, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পৃষ্ট কুয়াশা ভরা চোখে। নমস্কার।
1: খুব ভালো হয়েছে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো? কিছু করো, গান বাজনা নাচ আর কিছু করো না? পড়াশোনা ভালো লাগে করতে? ঠিক আছে, বসো। তুমি বলো, তোমার নামটা বলো।
7: অস্মিতা পাল।
1: কোন ক্লাসে পড়ো?
7: ক্লাস 9।
1: তোমরা সবাই ফ্রেন্ড, একই ক্লাসে পড়ো?
7: হ্যাঁ।
1: আচ্ছা, বাড়ি কোথায়?
7: গজারিয়া।
1: আচ্ছা, তুমি কি করবে আজকে?
7: কবিতা আবৃত্তি করো।
1: করো।
2: নমস্কার, আমার নাম অস্মিতা পাল। আমি এখানে আজকে একটা কবিতা আবৃত্তি করব। আমি গজার উচ্চ বিদ্যালয়ের একজন নবম শ্রেণীর ছাত্রী। কবিতার নাম দেশ। কবি যিশু মহুদ্দিন। ক্ষেতের পরে ক্ষেত চলছে, ক্ষেতের নাহি শেষ। সবুজ হাওয়া দুলছে, ও কার এলো মাথায় কেশ। সেই কেশেতে গয়না পরা প্রজাপতির ঝাঁক। চঞ্চুতে জলছে টিয়া, সেথায় কালো কালো কাক। সাদা সাদা ব কনেরা রচে সেথায় মালা। শরৎকালে শীর্ষে সেথায় জানা

0: বাড়িতে কে পড়ায়, স্যার না মা পড়ায়?
1: টিচার।
0: টিচার এসে পড়ায়, ঠিক আছে।
1: ও, আমার নাম অভিজিৎ বিশ্বাস, আমি গজারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতার নাম প্রশ্ন, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমার ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদিবুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন?
0: নমস্কার। বসো, খেলাধুলা করো তুমি?
1: হ্যাঁ।
0: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করো না?
1: হ্যাঁ করি।
0: কোনটা খেলো, কি খেলো তুমি? ক্রিকেট খেলো?
1: হ্যাঁ।
0: ফুটবল?
1: ক্রিকেট।
0: ক্রিকেট খেলো, কোন কাকে বেশি ভালো লাগে? সবাইকে ভালো লাগে, ঠিক আছে বসো। ভাবতে হচ্ছে, তার মানে সবাইকে ভালো লাগে, বসো। তুমি বলো নাম।
2: নমস্কার, আমার নাম সৌরভ শীল।
0: বাড়ি?
2: বাড়ি মণিকপাড়া।
0: তুমি কি হবে বড় হয়ে?
2: আইপিএস।
0: আইপিএস অফিসার হবে? বাবা খুব ভালো ডিসিশন। তুমি কি করবে এখন?
2: কবিতা আবৃত্তি করে শোনাতে চাই।
0: ঠিক আছে করো।
2: নমস্কার, আমার নাম সৌরভ সিং, আমি গজারিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠম শ্রেণীর ছাত্র। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার প্রণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়, সে ছেলে কে চাই বল কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই প্রণ, মানুষ হইতে হবে মানুষ, যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার হাত।
0: ঠিক আছে, খুব ভালো হয়েছে, বসো। তোমাকে একটু জিজ্ঞেস করব, তোমার নাম কি?
3: আমার নাম দেবাঞ্জন দত্ত।
0: আচ্ছা, আমি তো দেখলাম তুমি পারফর্ম করলে।
3: হ্যাঁ।
0: তুমি কোথায় শিখেছো?
3: আমি স্যারের কাছে শিখেছি।
0: হ্যাঁ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর তোমার তুমি কি করতে ভালোবাসো?
3: খেলতে, গান বাজনা।
0: গান বাজনা? গান শেখো?
3: না, গানটা শিখি না, পারফর্ম করি। ইনস্ট্রুমেন্ট?
0: ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? তবলা?
3: হ্যাঁ পারি।
0: আচ্ছা, ভালো লাগে?
3: হ্যাঁ।
0: ঠিক আছে বসো। তুমি তুমি যে গান করেছিলে, নামটা আরেকটু বলো।
4: সোমপ্রীতি দত্ত।
0: কার কাছে গান শিখেছো?
4: আমি ম্যামের কাছে গান শিখেছি।
0: আচ্ছা, ম্যামের নাম বলো?
4: সোমপ্রীতা চক্রবর্তী।
0: খুব ভালো কথা। আর পড়াশোনার পাশাপাশি গান আর নাচ শিখেছো?
4: না,
0: নাচ শিখো না। খুব ভালো কথা, বসো। তুমি কি বড় হয়ে মানে গান নিয়ে আগাতে চাও নাকি
4: পড়াশোনা কন্টিনিউ হতে চাও?
0: আচ্ছা, কি কি হতে চাও তুমি বড় হয়ে?
4: ডক্টর।
0: ডক্টর হতে চাও, ভালো কথা। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের পথে, যেতে যেতে কবির লেখা দুটো লাইন আমি বলতে চাই তোমাদের জন্য। চিত্ত যেথা ভয় শূন্য, তোমরা শুনেছ লাইনটা, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। অর্থাৎ মানুষ কোনো ভয়ে ভীত থাকবে না এবং আত্মসম্মান নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচবে। জ্ঞান বা শিক্ষা অর্জনের পথে জাতি ধর্ম বা সমাজ বাধা থাকবে না, জ্ঞান সবার জন্য সহজলভ্য হবে। এটা কবিগুরু রবি ঠাকুরের লেখা, ঠিক আছে। সংকীর্ণ ঘরোয়া প্রাচীর বা কুসংস্কার দিয়ে জগৎ খণ্ডবিখণ্ড হবে না, ঠিক আছে। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ তোমাদের। আমাদের নির্ধারিত অনুষ্ঠানের সময় প্রায় শেষের পথে, তো যেতে যেতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, ওনাদের অনেক সহযোগিতার জন্য। আমাদের স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
5: এতক্ষণ শুনলেন স্কুল ক্যাম্পাস থেকে শিশু মেলা এই অনুষ্ঠানটি। পরিবেশনায় ছিল গজারিয়া উচ্চ বিদ্যালয় বিলুনিয়া দক্ষিণ ত্রিপুরা, উপস্থাপনায় ছিলেন শাশ্বতী চক্রবর্তী। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ।

আকাশবাণী বিলুনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘুরতে এখন সময় সকাল 9:05 হয়ে 42 সেকেন্ড। শুরু করছি অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন ছিছড়ে ছায়াছবি থেকে, শিল্পী প্রীতম ও অরিজিৎ সিং।

গানটির শিল্পী ছিলেন বিশাল দাদলানি ও শিল্পীরাও ছায়াছবি অঞ্জনা অঞ্জনা। এবারের ছায়াছবি ধুরন্ধর, শিল্পী সাসওয়াত সচদেব ও অরিজিৎ সিং।

গানটি শুনলেন শেরশাহ ছায়াছবি থেকে, শিল্পী জুবিন নটিয়াল ও এস এস কৌর। আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানটি।

সবশেষ গানটি শুনলেন রামলীলা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন অরিজিৎ সিং। এতক্ষণ আপনারা শুনলেন ওন গানে গানে, অনুষ্ঠানটি আজ এখানে শেষ হলো।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

0: vụ.
1: শুনছেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

এতক্ষণ শুনলেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত। আজ শুনুন রাগ ভূপাল তুরি, শিল্পী পণ্ডিত জিতেন্দ্র অভিষেকী।

এ দেখুন শুনলেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত, আজ শুনলেন রাগ ভূপালী তরি, শিল্পী ছিলেন পণ্ডিত জিতেন্দ্র অভিষেকী। অনুষ্ঠানটি এখানে শেষ হলো আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে সরাসরি দিল্লি কেন্দ্র থেকে গুজরাটের সোমনাথের প্রবাস পাটনে অবস্থিত শ্রী সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে শ্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনবেন।

0: Lobo, tăng bis, tăm nic, ca ham ke mania, nar strop no. Am un department no si, hai man chine de, mane borok, asa culori mea, ta kabang ma bla, kabang ma hoi, kabang ma hospital, kabang ma ko, ne tau to just kusim si culoco, ala next strop ganga na, tau to culoc drop si ko, kabang ma, ora baro ta in situ tong na. BHC, pus BHC, kabang ma, kabang ma, tong, ganga kabang hospital, kabang ma bla. Kay abani bagina ang nata ang rugi basang na bango ano zaro to kom panong na kintu o je agor tala ra gong kake kisa bano bango
1: agor tala to shito agor tala ni phaiya phada ni bu phai mu omon bake bote bu bang na ang kai doctor by nurse ni chama aur phel lai mung tama bu kisa sai mana mo chung
0: doctor hanga ke bo patient ek bar dino wa sha hai nai phe bor ফাইনাই রাউন্ড ইকলাং হে সং বরংনি আউনো ফলো মাখলাইতা তিনি তাম করিং গাকে যে কোন প্রবলেম হং গাসং ডক্টর রং মা সাহর সকাং হং গাকে বর ওয়াশ ওয়াশ করিং গাং গাই সং ন বরং নং কো মাখলাই জে রুগি রং না তাং বর সিনি থান সাবা গাং গাই সং বরং ন মা সাউতা হং গাং গাই জে বরংনি সংখে বংনি কো হিজা বন মানে বংনি কত বেকেরে হাই বর বর করি সারা চিংকরি সারা বর চলি মেয়েটা কারণ বিতে শিখলাম হেসে আমরা ফলো খাকে এঙ্কে ভাগে রোগী হামনে সেলা নাচ নাই জায়গায় উসং খো জায়গা হ্যাঁ এঙ্কে বর মাস হাও মমতি মতি তিনি নাই মমতি মতি এং নাই নর কেসা খেলাই দিই হিনে যা আমার খেলাই মন তাঙ্গে বর বর নাঙ্গতা হসপিটাল নার্স সারা চলি মেয়া
1: বর তো রোগ তামো নাই নাই বেমার তামো নাই নাই ও বেমারি বাকে তো বিথির না না আবো নাই নাং খানতে যে সার্জারি খাইনে বলো তো সার্জারি নিচাম খাইনে ফিয়াবা বিথি পুরো ববন চারে নাই আয়া দিবা আবো রক্ত নার্স রক্ত সাই মানো তাই আবুনি লগে লগে তাম তাম খাই না নাং খাই না নাং গিয়া আবো রক্ত যত নার্স সাই খনা রে বরকন তাই নার্স নিচাম আবো হসপিটাল সিনিয়া নগব নাঙ্গ হে দা নগব নক নি বড় রক নি থানি ও নার্স নি সামুং অব বেলা কি নাঙ্গ তামকে নগ অকরা বড় প্রক্স সা খামিয়া রক খান কাই জিন নক নি বড় যে সাফন ও নার্স নি সামুং খলাই কা আপন বাগি ন যে নার্স ব প্রফেশনাল চিমি দা বিনি সামুং তং না প্রফেশন বা বিনি হাবা নক ন ইয়া কা বিনি সামুং তং কাই নং তো খরক্সা নার্স হাফামি সেবু খাই তঙ্গ সা খাম বেদেগ হাই ও সামগ তাবু নিচেরাই রত্ন বর খাইনা মুচুং খা হাই নাম সানাই ফাইনানি ফাইদি হিনে হিতে টাঙ্গি সানাই এবার তা ফাইদি হানান দাম সানান দং নাম সানা মুচুং
0: তা ফাইদি তো হিনা মুচুং ফাইদি না হিনাই যতন না হাঙ্কাই মুচুং মাখাই যতন নগ নগ নাচ দং হাঙ্কাই যে হামদাগ কারণ নগ তো অনেক যতই নগ নুখুঙ্গ প্রবলেম তঙ্গ নুখুঙ্গা সাং বিথি চারে বা বুঝে না নি যেন ডক্টর বুঝিয়া বিথি দোকান থাঙ্গ কোন বুঝিয়া নগ নগ টংখা হাঙ্কাই হাঙ্কাই হাসা হাসা সুসা যাক সঙ্গে একদম যত্ন ন ফাইদি সরেন সরেন হাঙ্কাই চাও পরীক্ষাঙ্গে চাও তা যত্ন নগ ফাই গইনাই সঙ্গে যত্ন সরেঙ্গে তরি মা খাইকে চাও তা হাবেন বাকি না চাও যত্ন ন আং তা বুঝে যে জেনারেশন ফুরং ফুরং ফুরঙ্গে মা খাঙ্কাই চাও বর সেরেঙ্গে মাহাঙ্গে সাজা সিনে প্রফেশন বড় খাতে বাসা তো সাজা গিয়া হাইফা না সঙ্গে আংখাই তো সাজা গিয়ে থাঙবা যতন যে মুসংনে র সেরেঙ্গে মানতা
1: নিয়ে কখন তাবো মতো মানো যে জরা জরো হাঙ্কাই নগ স্যালাইন রেডা নামি থাকা নগ ইনজেকশন রেডা নামি থাকা অপরকে যেন নার্স মা রতুকলাই হাঙ্কাই ও সামু সেরং যাকে বহা ফাংনি সেবুক মাই আফানো ব বড় রকনি নগ এবা কামি রগ সামুং খাই রং বো আজি মানো বলে আবো খাই মানো না দামসা আবো ন
0: খাই মানো ব সরঞ্জা বিনি সার্টিফিকেট মান যা হাঙ্গা ব যতন খাই মানো তা ট্রেনিং যা ব পড়ি যা বিনি পড়া পাই যা হাঙ্গা বাম খাই তো বইন হাঙ্গা বইনে হেল্প খাই মানো অম্ব কাছে চুবা মূন বইনে থাঙে নং চুবাই রেখা খাই রেখা হাঙ্গা বড় মাইয়া থাঙে মাইয়া বাকসা বাকসা বড় হসপিটাল থাঙেছে মাইয়া এই থাঙে মাইয়া নং বর থাঙে খালাই রেখা নঙ্গ খা গাম্ব কাইসা কাহাম ন
1: আপনি লগে লগে রাঙব কি সাহায্য ইমান খা হাঙ্কাই অব তো বেলেগে চামানি কঙ্কা অব হন নার্স নি সামু হাঙ্গাকাই অব হাই কাছে সামু যে সামু বড় রকনি লাংমা কিফিলে রানি বাকি চুবাবো যে সামু বড় রকন সা

0: Hanyo hai lam sogo te di forka ham khana tong nei khabang ni ta ko bo kho khate mare ki ching chong no FM ujen to 101.6 MHz o asik jor te sing khana la kya anar strong ni shal no te ne a hayum nang ge nar strong ni shal khana ni shal o shal no te ne ko kha ja thai ni au biniya glo hanyo hai nar no lam sogo nar ni ham jak ma a ji ni kha dong ma pan da ho आउ जरा तो हते किसानो तो सिओ हनोर नि हमचंग मसि नि खातुंग मा पांदा फ्याबा कक दो नि बिसिंग ते हंजंग जाल करनि मे यारो कुंगो आं जाय तो गने जेमन से तरफ नो खना तो तो खर जामु खनार नानि बागे फ्याबा ओ जरा काइसा हन हाय सखलाय मु आकाशवाणी बिसि चुकुची पुंगमानि बागे काइसा पांदा संसा जाखनाय ओ पांदा आकाशवाणी আগরতলানি বখাকতে সংসা জাগাই দঙ্গ কাইসা ক্লাসিক্যাল মিউজিক পান্দা ও পান্দা ফাইনে ফা সালনি সালচিবা সালমারনি শারিখ দামদক তামফুরো চেং জাগানে সুকান্ত একাডেমি ও তে ও পান্দাও যতন ন ফাই মানজা ফাইনে বাগে কৈহর এবাকেবা কব খর মৈতনারক দি আকাশবাণী বিসি চুকুচি পংমানি বাগে ফাইনে ফা সালনি সালচিবা সালমারনি শারিখ দামদক তামফুরো চেংজাগানে সুকান্ত একাডেমি ও
1: শ্রোতা বন্ধুরা শুনলেন কাকবাড়ুক অনুষ্ঠানে এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্র থেকে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে একটু পরে শুনবেন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সংবাদ শেষে আবারও শুনতে পাবেন কাকবাড়ুক অনুষ্ঠান এফএম উজ্জ্বন্ত আগরতলা থেকে তাহলে বন্ধুরা শুনুন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি 7টি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই ভারত আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপন

0: স্থাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম তিনটি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले तीन परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया। दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी। अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधनের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: আজ যে সংকট হয় उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है, हमें उन चुनौतियों को परास्त करना होगा।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি রাসায়নিক সার ব্যবহারে কাটছাঁট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আ ক্লারিয়ন কল ইয়েস্টারডে এন্ড আই উইল রিকোয়েস্ট অল দি ইন্ডাস্ট্রিজ এন্ড অল দি সিটিজেন্স টু লিসেন টু ইট এন্ড ইমপ্লিমেন্ট ইট থ্রু আউট দিস টার্বুলেন্স উই হ্যাভ সিন এন্ড দিস ইজ সামথিং দিস ইজ আ কনফ্লিক্ট ওয়ার উই ডোন্ট হ্যাভ এনি রোল দিস কনফ্লিক্ট ইজ এফেক্টিং আওয়ার ইকোনমি এন্ড আওয়ার পিপল So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষের শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সে দেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর।

0: রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে চৌদ্দতলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে যুক্ত করা হল।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
0: সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী অধিকারী জানিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। অস্থায়ী অধ্যক্ষ এমফি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। নতুন এই রূপরেখার অধীনে কাজ শুরুর জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানান। উল্লেখ্য, 2005 সালে চালু হওয়া 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের বদলে নতুন ভিবিজি রামজি আইন আনা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী যাদব জানান, কনফারেন্স অব পার্টিস বা COP31-এর অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএস স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য লিগ নিজেদের দখলে নিল বার্সা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান কোনো অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী 1000 বছরের অনুপ্রেরণা। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আউ খাই টংলে মানে তাক বিমল দেবর মানে খরং বাইরে চাপ চাকরি চামু জরা ফাদি তে কেসে কক দুক করি নিয়ে সব তো হ্যালো
1: হ্যালো
0: লামসুগো তাক হোক দীপর কাহাম
1: দীপর কাহাম নন্দু
0: সাবুং খা
1: সাগ্রা দিয়ে তাম কগ
0: অনন্ত সাধন তাকুক অনন্ত বেলাই হামবাই আও ফিয়াবা তাইসিং খরকচা তাকুক কহর মানে তাকুক প্রদীপ দুফুং দুফুং হই খনার দিহিনে কহর যাকব ফাদি কিছিসা বিনিংয়ে ওর চামু

শ্রোতাবন্ধুরা শুনলেন কাকবর অনুষ্ঠান FM পর্যন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন মিড ডে নিউজ দিল্লির কেন্দ্র থেকে। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, গল্প পদ্ম গোখরো। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, গল্পটি পাঠ করবেন সুদীপ্ত চক্রবর্তী।
1: সাহিত্য পাঠের আসরে এখন শুনবেন কাজী নজরুল ইসলামের শিউলি মালা গল্পগ্রন্থ থেকে গল্প পদ্ম গোখরো। আজ শুনবেন এর প্রথম পর্ব। রসুলপুরের মীর সাহেবের অবস্থা দেখিতে দেখিতে ফুলিয়া ফাঁফাইয়া উঠিল। লোকে কানা ঘোষা করিতে লাগিল, তাহারা জিনের বা যক্ষের ধন পাইয়াছে, নতুবা এই দুবৎসরের মধ্যে আলাদিনের প্রদীপ ব্যতীত কেহ এরূপে বিত্ত সঞ্চয় করিতে পারে না। দশ বছর পূর্বেও মীর সাহেবের অবস্থা দেশের কোনো জমিদারের অপেক্ষা হীনও ছিল না সত্য, কিন্তু সে জমিদারি কয়েক বৎসরের মধ্যেই ছিল ঢেকি হল তুল, কাটতে কাটতে নির্মূল অবস্থায় আসিয়া ঠেকিয়াছিল। মুর্শিদাবাদের নওয়াবের সহিত টেক্কা দিয়া বিলাসিতা করিতে গিয়েই নাকি তাদের এই দুরবস্থার সূত্রপাত। লোকে বলে তাহারা খড়মে পর্যন্ত সোনার ঘুঙুর লাগাইতেন। বর্তমান মীর সাহেবের পিতামহ নাকি স্নানের পূর্বে তেল মাখাইয়া দেবার জন্য এক গ্রোশ যুবতী সুন্দরী ভারতের বিভিন্ন প্রদেশ হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। তাহার মৃত্যুর সাথে সাথে স্বর্ণালঙ্কার দগ্ধলঙ্কায়

পরিণত হইল। এমনকি তাহার পুত্রকে গ্রামের একটি ক্ষুদ্র মক্তব চালাইয়া অর্ধ অনশনে দিনাতিপাত করিতে হইয়াছে। এখন পিতামহের পৌত্রের কোনো খানদানি জমিদার বংশের বিবাহ হইল না, কিন্তু যে বাড়ির মেয়ের সহিত বিবাহ হইল সে বাড়ির বংশমর্যাদা মীর সাহেবের অপেক্ষা কম তো নয়, বরং অনেক বেশি। বিলাসী মীর সাহেবের পৌত্রের নাম আরিফ, বধূর নাম জোহরা। জোহরার রূপের খ্যাতি চারিপাশে গ্রামে রাষ্ট্র হইয়া গিয়েছিল, কিন্তু এত রূপ আর বংশমর্যাদা সত্ত্বেও দরিদ্র সৈয়দ সাহেবের কন্যাকে গ্রহণ করিতে কোনো নওয়াবপুত্রের কোনো উৎসাহ দেখা গেল না। মেয়ে গোঁজে বাঁধা থাকিয়া বুড়ি হইবে ইহাও পিতামাতা সহ্য করিতে পারিল না। কাজেই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বর্তমানে দরিদ্র মক্তব শিক্ষক মীর সাহেবের পুত্র আরিফের হাতেই তাহাকে সমর্পণ করিয়া বাঁচিলেন। মীর সাহেবদের আর সমস্ত ঐশ্বর্য উঠিয়া গেলেও রূপের ঐশ্বর্য আজও এতটুকু ম্লান হয় নাই, এবং এ রূপের যদি কতুপুরের সৈয়দ সাহেবের রূপখ্যাতিকেও লজ্জা দিয়ে আসিয়াছে। কাজেই আরিফ ও জোহরা যখন বরবধূ বেশে পাশাপাশি দাঁড়াইল তখন সকলেই চক্ষু জুড়াইয়া গেল, যেন চাঁদে চাঁদে প্রতিযোগিতা। পিতার মন খুঁতখুঁত করিলেও জোহরার মাতার মন জামাত কন্যার আনন্দ উজ্জ্বল মুখ দেখিয়া গভীর প্রশান্তিতে পুড়িয়া উঠিল। আনন্দে প্রেমের আবেশে শুভ দৃষ্টির সময় উভয়ের ডাগর চক্ষু ডাগরতর হইল। আরিফের মাতা কিছুদিন হইতে চির রুগ্না হইয়া শয্যাশায়ী ছিলেন, বধূমাতা আসিবার পর হইতে তিনি সারিয়া উঠিতে লাগিলেন। আনন্দে গদগদ হইয়া তিনি বলিতে লাগিলেন, বৌমার পয়েই আমি সেরে উঠলাম, আমার ঘর আবার সোনাদানায় ভরে উঠবে। গ্রামময় এই কথা পল্লবিত হইয়া প্রচার হইয়া পড়িল যে মীর সাহেবের সৌভাগ্য লক্ষ্মী আবার ফিরিয়া আসিয়াছে। মানুষের পয় বলিয়া কোনো জিনিস আছে কি না জানি না, কিন্তু জোহরার মীর বাড়িতে পদার্পণের পর হইতে মীর সাহেবের অবস্থা অভাবনীয় রূপে ভালো হইতে অধিকতর ভালোর দিকে অগ্রসর হইতে লাগিল। গ্রামে প্রথমে রাষ্ট্র হইল, মীর সাহেবের নববধূ আসিয়াই তাহাদের পূর্বপুরুষের প্রথিত ধনরত্নের সন্ধান করিয়া উদ্ধার করিয়াছে, তাহাতেই মীর বাড়ির এই অপূর্ব পরিবর্তন। গুজবটা একেবারে মিথ্যা নয়। জোহরা একদিন তাহার শ্বশুরালয়ের জীর্ণ প্রাসাদের একটা দেওয়ালে একটা অস্বাভাবিক ফাটল দেখিয়া কৌতূহলবশেই সেটা পরীক্ষা করিতেছিল। হয়তোবা তাহার মন গুপ্ত ধনরত্নের সন্ধানে হইয়া এই কার্যে ব্রতী হইয়াছিল। তাহার কি মনে হইল সে একটা লাঠি দিয়া সেই ফাটলে খোঁচা দিল। সঙ্গে সঙ্গে ভেতর হইতে ক্রুদ্ধ সর্পের গর্জনের মতো একটা শব্দ আসিতে সে ভয়ে পলাইয়া আসিয়া স্বামীকে খবর দিল। বলা বাহুল্য, আরিফা নববধূকে অতিরিক্ত ভালোবাসিয়া ফেলিয়াছিল। শুধু আরিফ নয়, শ্বশুর শাশুড়ি পর্যন্ত জোহরাকে অত্যন্ত সুনজরে দেখিয়াছিলেন। জোহরার এই হটকারিতায় আরিফ তাহাকে প্রথমে বকিল, তাহার পর সেইখানে গিয়া দেখিল সত্য সত্যই ফাটলের ভিতর হইতে সর্প গর্জন শ্রুত হইতেছে। সে তাহার পিতাকে বাহির হইতে ডাকিয়া আনিল। পুত্র অপেক্ষা পিতা একটু বেশি দুঃসাহসী ছিলেন। তিনি বলিলেন, ও সাপটাকে মারতেই হবে, নইলে কখন বেরিয়ে কাউকে কামড়ে দেবে। ওর গর্জন শুনে মনে হচ্ছে ও নিশ্চয়ই জাত সাপ, বলিয়াই বধূমাতাকে মৃদু তিরস্কার করিলেন। স্থানটা জঙ্গলাকীর্ণ হইয়া গিয়াছিল। অতি সন্তর্পণে তাহার খানিকটা পরিষ্কার করিয়া বারকত খোঁচা দিতেই একটা বৃহৎ দুগ্ধধবল গোখ্র সাপ বাহির হইয়া আসিল। মস্তকে তাহার সিঁদুর বর্ণ, চক্র ও খড়মের চিহ্ন। আরিফ সাপটাকে মারিতে উদ্যত হইলেই পিতা বলিয়া উঠিলেন, মারিস নে মারিস নে, ও বাস্তু সাপ, দেখিস নে ও যে পদ্ম গোখ্র। আরিফের উদ্যত জোষ্টি হাতেই রহিয়া গেল। জঙ্গলের মধ্যে পদ্মকুকুর রূপী বাস্তু সাপ অদৃশ্য হইয়া

0: গেল। সকলে চলিয়া আসিতেছিল। জোহরা আরিফকে আড়ালে ডাকিয়া বলিল, তোমরা যখন সাপটাকে কোঁচাচ্ছিলে তখন কেমন একরকম শব্দ হচ্ছিল, এখানে নিশ্চয়ই কাঁসা বা পিতলের কোনো কিছু আছে। আরিফের চক্ষু আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে আসিয়া তাহার পিতাকে বলিতে তিনি প্রথমে বিশ্বাস করিলেন না। বলিলেন, কই রে, সেরকম কোনো শব্দ তো শুনিনি। আরিফ বলিল, আমরা তো সাপের ভয়ে অস্থির, কাজে শব্দ হয়তো শুনতে পাইনি। পিতা পুত্রের সন্তর্পণে দেওয়ালের দু চারটি ইট সরাইতেই দেখিতে পাইলেন সত্যি ভিতরে কি চকচক করিতেছে। পিতা পুত্র তখন পরম উৎসাহে ঘণ্টা দুই পরিশ্রমের পর যাহা উদ্ধার করিলেন তাহাকে যজ্ঞের ধন বলা চলে না, কিন্তু তাহা সামান্যও নয়, বিশেষ করিয়া তাহাদের বর্তমান অবস্থায়। একটি নাতি বৃহৎ পিতলের কলসি বাদশাহী আসর ফিতে পূর্ণ, কিন্তু এই কলসি উদ্ধার করিতে তাহাদের জীবন প্রায় বিপন্ন হইয়া উঠিয়াছিল। কলসি উদ্ধার করিতে গিয়া আরিফ দেখিল সেই কলসির কণ্ঠ জড়াইয়া আরও একটা পদ্মকক্র। আরিফ ভয়ে দশ হাত পিছাইয়া গিয়া বলিয়া উঠিল, ওরে বাপরে, সাপটা আবার এসেছে এখানে। জোহরা অনুচ্চ কণ্ঠে বলিল, না না, ওটা আরেকটা, ওটারই জোড়া হবে বোধ হয়, প্রথমটা ওই দিকে চলে গেছে, আমি দেখছি। কিন্তু এসবটা প্রথমেই হোক আর অন্য একটাই হোক, কিছুতেই কলসি ছাড়িয়া যাইতে চায় না, অথচ পদ্মকক্ষ মারিতেও নাই। কলসির কণ্ঠ জড়াইয়া থাকিয়া পদ্মকক্ষ তখন মাঝে মাঝে ফণা বিস্তার করিয়া ভয় প্রদর্শন করিবার চেষ্টা করিতেছে। জোহরার মাথায় কি খেয়াল চাপিল, সে তাড়াতাড়ি এক বাটি দুধ আনিয়া নির্ভয়ে কলসির একটু দূরে রাখিতেই সাপটা কলসি ত্যাগ করিয়া শান্তভাবে দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা সেই অবসরে পিতলের কলসি তুলিয়া লইল। সাপটা অনায়াসে তাহার হাতে ছোবল মারিতে পারিত, কিন্তু সে কিছু করিল না। এক মনে দুগ্ধ পান করিতে করিতে ঝিঁঝি পোকার মতো এক প্রকার শব্দ করিতে লাগিল। একটু পরেই আরেকটা পদ্মকুকুর আসিয়া সেই দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা বলিয়া উঠিল, ওই আগের সাপটা, এখনো গায়ে খোঁচার দাগ রয়েছে, আহা, দেখেছো কিরকম নীল হয়ে গেছে। আরিফও তাহার পিতামাতা অপার বিস্ময়ে জোহরার কীর্তি দেখিতেছিল। ভয়ে বিস্ময়ে তাহাদের মনে ছিল না যে তাহাকে এখনই সাপ কামড়াইতে পারে। এইবার তাহারা জোর করিয়া জোহরাকে টানিয়া সরাইয়া আনিল। কলসিতে সোনার মোহর দেখিয়া আনন্দে তাহারা জোহরাকে লইয়া যে কি করিবে, কোথায় রাখিবে ভাবিয়া পাইল না। শ্বশুর শাশুড়ি অশ্রুসিক্ত চোখে বারে বারে বলিতে লাগিলেন, সত্যি মা, তোর সাথে মীর বাড়ির লক্ষ্মী আবার ফিরে এলো। কিন্তু এই সংবাদ এই চারটি প্রাণী ছাড়া গ্রামের আর কেহও জানিতে পারিল না। সেই মোহর গোপনে কলিকাতা গলাইয়া বিক্রয় করিয়া যে অর্থ পাওয়া গেল তাহাতে বর্তমান ক্ষুদ্র মীর পরিবারের সহজ জীবনযাপন স্বচ্ছন্দে চলিতে পারিত। কিন্তু বধূর পয় দেখিয়াই বোধহয় আরিফ তাহারই কিছু টাকা লইয়া কলিকাতায় আসিয়া কয়লা ব্যবসা আরম্ভ করিয়া দিল। ব্যবসায় আসা অতিরিক্ত লাভ হইতে লাগিল। বৎস দুয়েকের মধ্যে মীর বাড়ির পুরাতন প্রাসাদের পরিপূর্ণরূপে সংস্কার হইল। বাড়ি ঘর আবার চাকর দাসীতে ভরিয়া উঠিল। পরে কর্পোরেশনের কন্ট্রাক্টরি হস্তগত করিয়া আরিফ বিপুল অর্থ উপার্জন করতে লাগিল। কোনো কিছুর অভাব থাকিল না, কিন্তু জোহরাকে লইয়া তাহারা অত্যন্ত বিপদে পড়িল।
1: এতক্ষণ শুনলেন শিউলিমালা কাব্যগ্রন্থ থেকে গল্প পদ্মকক্ষ। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, পাঠ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতা বন্ধু, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমি নারী, এই পর্বে সুর মালিকাতে বাংলা আধুনিক গান শিল্পী ঐন্দ্রিলা।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আমি নারী অনুষ্ঠানে সুর মালিক কাতে বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন ঐন্দ্রেলা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই। শ্রোতাবন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের এরপরেই শুনবেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে বিশেষ সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, এবং তার পরেই শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। তাহলে শুনুন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ রিল্যাক্সেশন হলো, বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: Gari also announced the implementation of the center's flagship Ayushman Bharat Health Scheme and several other schemes of the union government of the state. Decisions were taken in the first cabinet meeting held today after the formation of a new government in the state following recent assembly polls. The Supreme Court today refused to interfere with the Madras High Court order directing a CBI probe into the alleged 397 crore rupee scam in the procurement of transformers in Tamil Nadu during the tenure of the former electricity minister V. Senthil Balaji between 2021 and 2023. On April 29th, the Madras High Court had ordered the CBI to conduct a fresh investigation into the alleged irregularities and directed the Directorate of Vigilance and Anti-Corruption to hand over all related documents to the central agency within 2 weeks. In IPL cricket, Punjab Kings will face Delhi Capitals in Dharamsala this evening. The match will begin at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: Akashvani কিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন শিক্ষক বিশ্বজিৎ মজুমদার।
2: নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ মজুমদার। আমি বরপাতুড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার পাঠ শুরু হয়েছিল সোনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে। ওইখান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কমপ্লিট করার পর আমি বরপাতুড়ি স্কুলে যাই, বরপাতুড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ওইখান থেকে আমি মাধ্যমিক পাশ করার পর উদুপুর রমেশ স্কুলে আমি ইলেভেন টুয়েলভ নিয়ে লেখাপড়া করি সায়েন্স নিয়ে। ওইখান থেকে সায়েন্স পাশ করার পর আমার খুব ম্যাথে ভালো মার্ক ছিল। এছাড়া আমার বাবাও শিক্ষক ছিলেন, আমরা বরাবরই আমাদের বাড়িতে অঙ্কের প্রতি একটু আমাদের একটু ঝোঁক। এই তারপর আমি ফিজিক্সও ভালো মার্ক পেয়েছি, কিন্তু অঙ্ক নিয়েই আমি কলেজে লেখাপড়া করেছি। ওইখান থেকে পাশ করার পরে আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ি, এমএসসি করছিলাম, তখনই আমার চাকরি হয়েছে। আসলে অঙ্কটা গতানুগতিকই একটা সহজ সাবজেক্ট, এটাকে আমরা চর্চা না করে কঠিন বলে দূরে রাখি বলেই এটা কঠিন হয়ে যায়। আসলে অঙ্কটা শুধু চর্চা করলেই অঙ্ক কোনো বিষয় না যেমন কঠিন, একশো পাওয়া তো অঙ্ক একেবারেই সহজ এখন। এছাড়া আমরা এখন অঙ্কে প্রতি মাধ্যমিকে টুয়েলভে 20 মার্ক করে আমরা স্কুলের কাজের উপরে দিচ্ছি, ওই বিষয়ে আমরা সবসময় 19-20 সবাইকে দিয়ে দিই। তাহলে এখানে তো আর অঙ্ক নিয়ে কোনো ভাবার বিষয় নাই যে অঙ্ক কঠিন, অঙ্কে পাশ করতে পারবো না। এখন অঙ্ক বরং আরও বেশি ভালো মার্কস উঠে। যাক, এই নিয়ে আমার আর কি বলবো, অঙ্কটা সহজ সাবজেক্ট, নিজেরা একটু চর্চা করতে হবে প্রতিনিয়ত। শুধু অঙ্কের পিছনে যে আধা ঘন্টাও সময় দেয় একজন স্টুডেন্ট, সে খুব ভালো রেজাল্ট করবে অঙ্কের উপরে। আর পরিশেষে আমি আকাশবাণী বিলোনিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই ধরনের একটা সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আমরা শুনলাম শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের জীবনের গল্প। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি বলমা। গীতিকার সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আশা ভোসলে এবং কুমার শানুর দ্বৈতকণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরোনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনছেন বলমা ছবির গান, গীতিকার সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন আশা ভোঁসলে এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

অবকাশ রঞ্জন অনুষ্ঠান শুনছেন, একই হিন্দি ছবি গান, ছবি বলমা, গীতিকার সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জনী, পুরনো দিনের হিন্দি ছবির গান। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন কুমার শানু এবং অলকে ইয়াগনিকের কণ্ঠে। গীতিকার ছিলেন সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। আকাশবাণী বিলনিয়া এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী অনন্যা চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পরপর দিনখানি লোকগীতি লোকসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী ছিলেন অনন্য চক্রবর্তী। শেষ হলো লোকসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক খতলবাই আওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পন্দা খাই থাই যত খাপং সঙ্গ সঞ্জারণে সঞ্জাদরণে বেলে বেলায় খাখচুং খাহাম বাই এফার হনো আং খাখলাইও আনি খাপং সঙ্গ যতন ও সঞ্জাদর কাহাম গ্রহণ তোমপাই না হনাই তাই কাহামনো তোমপাই থন নবন আং কাইথন থানে সুরি হনো খাপং সঙ্গ আমি মঞ্জহন্দি 8731875545 ও মঞ্জমা বাই মঞ্জমালাকে শহর দি মঙ্গতে দিনকুমা তাই শহর দি ধরনের ওয়ানসুজা কক ও পান্দাব নরক নি তাংমণি তুইমানি ওয়ামানি সুমানি খোলমানি লুবমানি নগ্নকুম খাতিমানি রুংমানি সুরুংমানি বানি আখলাইমানি আমাদের রক জাতির পথ কগ্ন শহর দি তাই শহর দি রসামু কক তাং কক লব বা মণিকথা কক রক

0: nếu cậu may mắn cho cái gì à anh ấy bạn đã có hàm cuối chung thì có là cũng lại những khác lại yếu cái khắp bằng chung à tại ta lần đi giờ là khá đi chắc ba à đại tin nó mang cho hôn đi 8731 8755 45 ở mang cho mobile khắp bằng chung tao cũng tăng vui lý là tăng cái gì cũng phải á yak ra yak si tăng cái gì kulpaya phong nhi mi sanh ra rồi đó, ở lâu nó có kịp lấy bộ, nó cũng nhi sanh cũng tăng lên cái tàu cũng tăng nhiều cái khai bộ cho này tâm khách cho này bộ, ở lâu tâm nó cho này bộ, open bagi nó tăng lên cái lại tăng ngủ nhi ba, hay nó, wan su gì tăng lên cho ya, tăng lên sáu cang, wan su gì tăng lên cái lại, sanh nó bài cái tăng khang lại, sanh cho này, đặc tì bài này, sanh cả hamung này. অবনো ওয়ানসুকি টাঙান নাঙ্গু কে পুইলা কাশা মঞ্জমা ফাইকা সবং খা নাগরা না হ্যালো লামসাগো আ লামসাগো সবং খা মুংতে নিকম শহর দিয়া নো
1: স্যার বলেছেন
0: ও ব্রিজেস হুম হুম হুম শহর দি হ্যাঁ তারপর সালাম জংলুং
1: স্যার বলেছেন ও রাত্রি রহস্য নিয়ে বলেছেন ও ভাজা বলেছেন মার্কেল ও রাত্রি ভাজা
0: হুম
1: অন্য
0: হুম
1: কিছু
0: হুম হুম
1: রেডিংকা
0: হুম হুম হুম হুম
1: নিয়ে ও বড় রব কিতাবলা
0: ও
1: মানে ভাজা ও রাত্রি রব ভাই ঠান্ডা আর ওই
0: হুম হুম
1: ভাজা
0: হুম হুম হুম হুম
1: ও ও সুন্দর কাম ও
0: হুম
1: মানে মুসলিম কল
0: হুম
1: কাম
0: হুম হুম হুম হুম
1: যে স্যার
0: হুম
1: মানে কাহিনী তো না বলা
0: আ কামনো

0: 8755545 আমার জমা ভাই। সাবং খান আইগ্রা না? হ্যালো লামসাগো, লামসাগো
1: মাইকেল ছাপারানি আসাক নাম মারাতে
0: নিনি গাদানি আওয়াই খক নি কিছা কনর দি মানে রে কিছা
1: বলেন
0: কমর দি বন্ধু মারেন কিছা কমর দি কনর দি কক সালাই থেকে গঙ্গো। হ্যাঁ সাদে সামতান তামসা নামচুং।
1: হ্যালো তাবো কথা মানে খুব রং নেই যে
0: হুম হুম হুম
1: সম্পর্কে নিচে রাখছেন
0: হুম হুম হুম
1: কথা মানে
0: হুম
1: বা
0: হুম
1: তবে সকলে কাজ করেন
0: হুম
1: সকলে আবাস
0: হুম
1: তার আছে পেশা
0: হুম টাকা তো অতি দজক বা আছে নেন তা।
1: আছে পেশা
0: হুম হুম
1: আছে পেশা তার তুমি খাগলর অদর মিশা মিশা পাশা আছে পেশ দং ছান্তা
0: হুম
1: মিশা মিশা লক কাটা
0: হুম হুম হুম
1: আবার দং রান র ও দং র কি মিশা মান খগা মিটু গটা তার জব বলং
0: আ বলং কুড়ি খ্যাংকে বান্দিনি আ নিনি বলং আগে বা নিন ওয়াইয়াং মশা কুড়ি ফান গ্যাগ আমাবত দংলে। হ্যাঁ দেবা তাব কিন্তু লোক সাবংকে মানে মাথক মাথক লি অ্যাংকাতে বড় মান চিনেবা
1: ও আগে নে হ্যাঁ বাং লিয়া তা
0: অংলিয়া তো। হ্যাঁ না তো কি কিছা কাঁচালো মাথাঙ্গু
1: কিছা কাঁচালো ফোন নে
0: ও
1: ফোন নে কি
0: রাবার রাবার বাগং মানে বাগি নাই।
1: একটা যত জায়গা রাবার তো
0: আবন বাগিনো নারগ্রা নাঙ্গো মানে রাবার বাগ ফাইফানো বিশিং বিশিং ওয়ালং লংসা লংনি নানা নাঙ্গো বুফং ফাংসা ফংসনি নানা নাঙ্গো থালি বুফং ফাংসা ফংসু কাইনা নাঙ্গো আন্দ্রসা কাইনা নাঙ্গো থেপং থাইচু কাইনা নাঙ্গো। হ্যাঁ দেবা পদ কাইসা পদ কাইসা আংকে নং পদ কাইসা জমা নতে বুরুন মানে বনং রাবার ফারিতে অবশ্য তাপ চানে বনং।
1: আপনা আনি রাবার তুমি সামান বাই তো
0: হ্যাঁ
1: তাং তুমি কি মানা নং গে
0: হ্যাঁ
1: আর আমি বাই মই তো তুমি চাই তো তুমি তুমি আবু বাই ইয়া বা কাজে আর আং যদি সাথে যা গে কি চাও
0: হ্যাঁ
1: না
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো মই তো তুমি চাই তো তুমি মান তো হয় তো আবু
0: হ্যাঁ
1: বাই চাই তো মনে
0: হুম হুম
1: যে মই তো তুমি পায়ান ইয়া বলছো
0: হুম হুম তাই কে সংখ্যা না দি মুখতুং আশু খ্লাই বরক ফান খিবি মুখতুং খ্লাইমান পরে থাইলা হাংলাই ও পিয়া চগিরু পিয়া পিয়া চগিরু লা হাংলাই বুতুই ফাইও বয়া বিসঙ্গ বুতু বুতুই তুইরু বুতুই তুইরু লা হাংকে আব খুমলা হাংকে চাউইনে সগি থাঙ্গু। হুম হুম হুম বন বথানান হিংকাঙ্কে নাইদি ক ও থাম্পুই বথাজাংনে বেট তুঙ্গু আবহাওয়া বথারি মানুষ হাই আখলাই এক বিথি তঙ্গু মানে হারিকেন হাইখ্লাই চিকন হারিকেন চালাই বাজার রগত মাইয়া দেব থাকি অবহাই চিকন মানথকু দাম গবং ইয়া 50 টাকা 70-80 টাকা অঙ্গানো বন ট্র্যাপ তা আবন তুবই নে নু খাসি রেলা হাংখ্লাই কাইনে কাইথাম খাসি রেলা গবংকে গবং মা খাইও আরো বিথি তঙ্গু ও বিথি বাহাই মানে ব হাবি থানে আরো হাবি থাকলে চাখাকে থুই নেই বারণ খালাই থুই তঙ্গু। গবং হিংকা অবশ্য খাইব নু। হ্যাঁ অব খাই নাঙ্গু আর হাই হাঙ্কে হাঙ্কে গ তাবি হিনাই ওচুং থাম্বি বুথমে ওয়ারাপ তেঙে দিবা আমতি রকবাই বা থেপংনি নীল রকবাই ফানসি বন মানে বুথানান খাই তাক বন বথারি খিমালা হাঙ্কে হাঙ্কে নিনি মুখুতুং কাহামকে অংনাই তে কষক অংলাক গবং মানাই ফালি উপসক মানাই ও নয় নুয়া যে ট্র্যাপ যে হারিকেন বো বাক্সা হিনু বাক্সা বাল্ব নো বনো নু বনো কাইসা তুবি ফেলা হাঙ্কে ব মাস 6-1 জোড়া তঙ্গ বনি মেয়াদ। হ্যাঁ হিংকা দিনী মুখে তুমি গবং হিংকা তো নু 4-5টা তোলা হাঙ্কা নু যদি রমনি 80 টাকা নো। হুম হ্যাঁ 5-6 টাকা হাঙ্কা নু 5টা তোলা 400 টাকা খরচ নাই কিন্তু নু নখা তাল সাবাইনে নু 4,000 টাকা নে মানি ফালি ফিবে নাই। হুম মেখে তো তাই সগি আবাকে নারক বাংখা। হ্যাঁ হ্যাঁ আবো নুং তো বুখানে মাস 6-1 নুংবো ন মানে বেশি বেশি খাকসা জরা নুংবো ন সামুং খাই মানাই ও মই থাই থাই মানে অলংখে নুংবো ন নগত তন্দি অল অল তাইসা নুং মই মই থাই খাইলে খাতে বাহিনা হয় নুং বনো কারো খাসি দিদি আইতাগো। আ আ আ হুম হুম হুম হুম সাদি তাই তাপসা নামসু
1: বাড়ি
0: হ্যাঁ

앞이라고 계획이라는 것 하디 그러니까 영실 거도 안 고, 뭐노 뭐 아쇼 까함께 미리망이야 뭐노 나이 나이 부터 나는 끝난 거 다영카 영폭 나이 영폭 나이니 꼭도 좀 살아이카는 중 바해께 뭐노 이번이 양이 영란낭 에농 다이 엉쇼글리야 한까 쪼글리야 한까 땀카인와 너거제 리스리도 뭐니 리스리도 보는 코니 카이르나낭 시나이 뭐 죽이마야 들이 카이네 그 비티도 동원은 비티 샤나는 글라요 바 아제 좀제 삼원 탭아 탭은 클라이바노 랑가 소방이야 성 감겐 난고 아무데로 클라이 클라이라 한게 좀 저라디 자이모노 팔이모노 랑가지모노 너거랑 파요 그러니까 내가 맞으러 오랑 삼은 거 난고 그 아무데 먹을 그냥 클라이요 어저라와 그때 그 상가 따복 카타 번토르 조연이 지니 버롱이 카타 번토르도 뒤 그리자 가워드는 망아 বেশি ব্রুম ব্রুম তুই মান নাই মানে অবহাই খা তো চিন্তা করি খানো বুঝি আগে সই পেখা চুং বউ দোন কুনা মানে ব্যাংসেন আছে চুং ক্লাই দং ছিল কিনকা বা ওয়াতিন জরা যে তুই মান সক চুং মাই ঘর খাই মানো ওয়া তুই করি ইনকা তো রানী থাঙ্গু অমন বাকি ডাকতেই খাইন নাঙ্গু অমন অলবো দোন বেশি গঙ্কা ডাকতে শিয়ারি ক্লাইও এয়ং মানে আশ্বিন মাস পুরান শিয়ারি ক্লাইও শিয়ারি ক্লাই লঙ্কা মাই হামিয়ং থাঙ্গু অবন বাকি ডাকতে বর্ণ নিকলাইও আর ডাকতে বড় হনিব আসো ডাকতে তা বর দি হাইকে ও কুসুবি জানাই মেওয়া অঙ্গ মাই মাই বাথাইও আবন ও নিনে দি আশ্বিন মাস ফাশিং পুইলা ফাশিং অঙ্খানাই জাত আমতে রোনো জং খাইয়া নাঙ্গো কেতাবুক পুইলা অঙ্খা নি খ্যাত গালানো হগই ফুল ফবল খাইয়া নাঙ্গো খ্যাত আতাল ন খাইত না নাঙ্গো তুই খাওয়াই দন দি তুই খাওয়াই তন লাকে হা যাবরা বর শখ নাই অল পলাশা চুয়াই নাই হাইনে হাই তুই খাই তন দি তাই কাসারো সকসল হাঙ্কে তুই নিয়ে ফিগ্র দি ফিগ্রি ল হাঙ্কে যাবরা আসাই নাই দিয়া ফ্রকে ও যাবরা আসাই থাংল হাঙ্কলাই তাই সাবন চুয়াই বর দি ও যে যাবরা আসাই থাংজাক বতো তাই বুসলি করি খাবনি তাই আসাই মাং লাগবো যাবরা বুসলি তো খুব আসাই আকু অঙ্কলাই মাই বর্ক মানে ওলোনো বো আসাই ফিনাই আপন বাকি নাই তুই খাওয়াই তো নি নাই সকল হাঙ্কলাই তুই ফিগি ফেরানের দি যাবরা আছে নাই যাবরা আছে লাহাঙ্কে তাইসা হাইনে ভাই তুই ফোন খাইলি মানু যাবরা হাঙ্কা আছে মানে অলো তুই খাইলি লাহাঙ্কা বড় সকি থাকাই অলো তাইসা তুই ফিওগি নাই চুয়াই নাই মাইনে বনান খাইও তামা কাছে নি খ্যাত দুন অমন ভাই বাবাইসা কুচুক বাবাইসা হাসে অং তঙ্গু হাঁকা হাসে ফাঁসে বা তুই অং তঙ্গু হাঁকা ও মানে মাই বরবক চাকাই ইয়ং চাওয়াইনে কুফুর লাখিব হাঁকা তুই নাঙিয়া ফাঁসিং তো তুই মাই হামি অং তঙ্গু অবন বাকি নাই দিনে খ্যাত ন কুসুক ফাঁসিং হানা তানি তুবি নাই হাসে ফাঁসিং লুই লা হাঙ্কাই সমান অং হাঙ্কা তুইবো নাঙ্গু তাই অবহাই দেরামা ফাইয়া হাঁকা তাম খাতু নাই হা কে ফ্যাক উতলান দাম খাতু নাই আবো লাইতে সাসি নুং বস্তা ফ্যাকুই নাই আরো দুরি খাইনারি বখ্রগ ও বস্তাও হা তানি তানি রুখ হাঙ্কলাই বস্তা বাই সহি তুবই নু মানে কোথকো রুইবানো হ্যাঁ কোথকো লা হাঙ্কা বহু সগি থানাই হ্যাঁ ও কুসুক যে হাত আন্দামনি বাগিনে বা হাসে অংনে বা সমান অং থানাই দেরমা পাই থানাই রং পুছি অশো নাঙ্গিয়া আশোক দরবো নাঙ্গিয়া ফানবো নাঙ্গিয়া আশোক ও বাহেকে চুং চিনি সামনে তামান ক্লাইও দাউক নখ গেরবি মুখে তুং থেকে তুং খাইনানি ক্লাইও নখ কান্দার গো বফাং কত তোলা বেদা কানি নাই সাই সাল লেখে তুমি নবার বাবার অমতির বাইক লাই মানো নখ নখ গো বাবা সঙ্গে ক্লাই মানো আয়ং পুছিং মকল কাইদি তাই বসুক তো অনেক ক মাই খোল ঢুকনো চাই মেয়া তুই আয়াম খুঁজে মকল কেন নাঙ্গো ব্যাংকে তুমি নাঙ্গো তাই বসুক তখন নাই মুরগি তো নাঙ্গো বাক্স বাক্স বরক নি তমুখা ফিওগির বসুক তখন কে ফাই চা ফাইও আমতি তাঙলি মানে আবো আমতি চাইয়া কেবল নগ কবাং খাই মই থাই থাইলা হাঙ্কে নু সালচাপন বন থানে সানি নাই থাইচাপন মানানো মানানো নু হিকে কুসি কুড়ি হিংকে নু বুড়ো মানাইবা হাই আদিবা আপন বাকি মকল কাইলাইনে খা থানসাকে তোমার নাম হিংকা সেসিনি বসং বসং থাকাই হিনে খাকলাইও খাপাং সং তিনি তো জরা পাইতে তিয়ং থাকা কক সামা সামা ওলোনো বসখানে শুক্রবার তাই হাইনে মালাই ফেয়ে নো পান্দাব আং খাকলাইও তেবো হাইনে হাই কবাং কবাং খাই মানজো হিনে আনি খাপাং সং কারণ রোগ মানজো খাইছে আনি পান্দা বেলাই কাহামঙ্গু তাই আং খা তংথগো এং ফাইচিংয়া মকল কাইদিন রোগবো কাইসে কাহামঙ্গু তিনি আরো নারাক ছিল যত না সঞ্জা কাম তাই ক্রমখা এতক্ষণ শুনলেন কক ব্রক অনুষ্ঠান।
অনুষ্ঠানে আজ শুনলেন লাইভ।

ফোনিন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী মিলনীয় আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে অনুষ্ঠান খ্যাতে খামারে, খ্যাতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন মিলেট চাষ পদ্ধতি, এই নিয়ে বলবেন কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী কৌশিক চন্দ্রনাথ।

0: কিষাণ বাড়ি অনুষ্ঠান। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো এই বিষয়টা সম্পর্কে আমরা যারা কৃষক ভাই বোনরা রয়েছি তারা ততটা অভিজ্ঞতা সম্পন্ন নই এবং আমাদের এত অঞ্চলে সেটা তেমনভাবে চাষও হচ্ছে না, তবে কিছু কিছু হচ্ছে, হয়তো সেটা কি জিনিস আমরা জানি না। আমরা যদিও এটাকে এক একটা জিনিসের হিসেবে নাম জানি, যেমন কামন ধান বা অন্যান্য শস্য যেগুলি, কিন্তু এই শস্যগুলিকে মিলিতভাবে বলা হয় মিলেট। তো আমাদের সারা দেশে মিলেটের যথেষ্ট চাহিদা রয়েছে এবং দেশের বিভিন্ন রাজ্যে আমাদের যারা রয়েছেন মিলেট চাষ করে অর্থ উপার্জন করে এবং মিলেট খাওয়াও হয় এবং খুব উপাদেয় জিনিস। তো এই মিলেট নিয়ে আজকে মিলেট চাষ পদ্ধতি এবং আমাদের এত অঞ্চলে কোনটা হবে হবে কি না সব নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি স্নাতক কৌশিক চন্দ্র নাথ। ওনাকে প্রথমেই আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
1: নমস্কার।
0: তো কৌশিকবাবু, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টা মিলেট, তাই প্রথমে আমাদের কৃষক ভাই বোনদের যেটা পরিচিত করতে হয় যে মিলেট জিনিসটা কি, এই নিয়ে যদি আপনি আপনার আলোচনাটা শুরু করেন, তারপরে আমরা যাব চাষ পদ্ধতি নিয়ে।
1: দেখুন, মিলেটটা হচ্ছে একটা দানাদার শস্য যেটা মানুষ এবং পশু পাখি উভয়ই খাওয়ার যোগ্য এবং এটা বিভিন্ন শারীরিক গঠনের দিকেও অনেক কার্যকর। যেমন মিলেটের মধ্যে যে দানাশস্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরগাম, তারপরে আছে সরগাম,
0: জোয়ার,
1: হ্যাঁ জোয়ার, বাজরা, রাগি, কাউন চাল, আপনি যেটা বললেন
0: কামুন,
1: কাউন চাল, ঠিক আছে। তো এখন আমি সরগাম অর্থাৎ জোয়ারটা সম্পর্কে একটু আলোচনা করছি, ওটা চাষ পদ্ধতিটা কিভাবে হয়, ঠিক আছে।
0: আমাদের এখানে সবচেয়ে বেশি কোন জিনিসটা
1: আমাদের
0: চাষ
1: এখানে,
0: করছে?
1: এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে, স্পেশালি আমাদের ত্রিপুরা রাজ্যে কামন চালটা অনেক পরিমাণে চাষ করা হয়।
0: ঠিক, মানে জেনে হোক আর অজান্তে হোক কামন ধানের চাষ আমাদের এখানে হচ্ছে, কিন্তু এটা যে মিলেট সেটা হয়তো আমাদের কৃষক ভাই বোনদের জানা নেই।
1: জানা নেই,
0: হ্যাঁ।
1: ঠিক আছে।
0: তো আপনি যে চাষ পদ্ধতিটা প্রথমে শুরু করছেন সেটা হলো
1: জোয়ার,
0: জোয়ার, হ্যাঁ,
1: তো সরগাম, ঠিক আছে। এই সরগামটা হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ যেটা থেকে দানা দানা অনেক ধানের মতো শস্য বের হয়।
0: হুম হুম
1: এটা আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য, এমনকি আমাদের ভারতে এটা জোয়ার নামে পরিচিত, সরগামটা, ঠিক আছে। এবং পৃথিবীর মধ্যে এটা পঞ্চম স্থানে আছে উৎপাদনে। এটা মানুষের এবং পশু পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়,
0: বাহ,
1: ঠিক আছে। তো এটার জন্য যে উপযুক্ত মাটি প্রয়োজন, চাষের জন্য আমাদের যে মাটি অত্যন্ত প্রয়োজন, মাটি না থাকলে
0: আবহাওয়া,
1: আবহাওয়া, জলবায়ু, এগুলো অত্যন্ত প্রয়োজন। জোয়ার চাষের জন্য যে মাটির প্রয়োজন সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, এমনকি কম উর্বর যে বেলে দোআঁশ মাটি আছে ওটাতেই সরগামটা ভালো চাষ হয়, এবং যে মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে ওই মাটিতে এটা চাষ ভালো হয়। আর মাটির যে পিএইচ, আমরা সকলেই জানি পিএইচ কি, এই পিএইচটা ওই 6 থেকে 7.5-এর মধ্যে থাকলে ভালো হয় জোয়ার চাষের জন্য। জোয়ার চাষের জন্য মূলত গ্রীষ্ম এবং উষ্ণ জলবায়ু প্রয়োজন, 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অঙ্কুরোদ্গমে সুবিধা হয়। এই তাপমাত্রায় 80% বীজ অঙ্কুরিত হয়ে যায়। 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর গাছের বৃদ্ধি ভালো হয়। তারপর আছে আমাদের বপনের সময়, আমরা কোন মাসে কিভাবে বপন

0: করব।
1: হুম
0: রবি এবং খারিফ উভয় মরশুমেই সরগাম
1: হুম
0: অর্থাৎ জোয়ার চাষ করা হয়।
1: হুম
0: রবি মরশুমে 15 অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এবং খারিফ মরশুমে 15 এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই
1: হ্যাঁ
0: বীজ বপন করা হয়।
1: হুম
0: এবং কি বীজের পরিমাণ,
1: হুম
0: আমরা জানি কোনো একটা জমিতে চাষ করতে গেলে, যে কোনো কিছু চাষ করতে গেলে বীজের পরিমাণ
1: কানি
0: অত্যন্ত
1: প্রতি
0: প্রয়োজন, কানি প্রতি বা হেক্টর প্রতি এটা
1: হেক্টর প্রতি
0: প্রয়োজন, ঠিক
1: হ্যাঁ
0: আছে। তো এ আমাদের সরগাম অর্থাৎ জোয়ার চাষের জন্য 30 থেকে 35 কেজি
1: হ্যাঁ
0: বীজ প্রয়োজন প্রতি হেক্টারে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তারপর আছে আমাদের রোপণ পদ্ধতি, আমরা কিভাবে রোপণ করব। আমরা
1: একদম
0: দেখি বিভিন্ন জায়গায় কৃষকরা ছড়িয়ে ছিটিয়ে করছে, কেউ লাইনে করছে।
1: হুম
0: তবে আমি এখানে স্পেশালি বলবো যে লাইন সোয়িং অর্থাৎ আমরা সারিতে যেই বপন সিস্টেমটা আছে ওটা
1: হুম
0: করলে অনেক ভালো হয়।
1: আচ্ছা
0: কেননা আমরা যদি ব্রডকাস্টিং করি অর্থাৎ ছিটিয়ে যদি করি,
1: হুম
0: এক জায়গায় অনেকগুলো বীজ পড়ে, তারপরে ওই জায়গাতে মাটির মধ্যে অনেকগুলো গাছ উৎপন্ন হয়, তো
1: হুম
0: ওদের মধ্যে একটা কম্পিটিশন খাদ্য নিয়ে, মাটি থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ নিয়ে একটা সংগ্রাম সৃষ্টি হয়,
1: হুম
0: যার মধ্যে অনেকে বেঁচে উঠতে পারে, অনেকে মারা যায়। কিন্তু আমরা যদি লাইন সোয়িংটা করি,
1: হুম
0: আমরা প্রত্যেকটা লাইনে একটা নির্দিষ্ট পরিমাণ বীজ ফেলে যাব,
1: হুম
0: তাহলে কি হবে, মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ ওরা ওদের বৃদ্ধির জন্য যতটুকু প্রয়োজন
1: হুম
0: ওটা নিয়ে নেবে, তো কারোর মধ্যে কোনো কম্পিটিশন হবে না,
1: হুম
0: অর্থাৎ গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে
1: বেড়ে
0: পারবে।
1: উঠবে ঠিক
0: আর সার প্রয়োগ, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস।
1: হুম
0: সার সার ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। তো সব গাছেরই বা সব শস্যেরই বৃদ্ধির জন্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম
1: পটাশিয়াম
0: অত্যন্ত প্রয়োজন। তো
1: হুম
0: আমাদের সরগাম অর্থাৎ বাজরার ক্ষেত্রে কানি প্রতি বা হেক্টর প্রতি
1: হুম
0: 130 কেজি ইউরিয়া, 200 কেজি SSP এবং 80 কেজি MOP প্রয়োজন
1: হেক্টর প্রতি
0: হেক্টর প্রতি। এখন আছে জমি চাষ পদ, কিভাবে আমরা জমিটা
1: জমিটা তৈরি করব
0: তৈরি করব।
1: তৈরি করব
0: হ্যাঁ,
1: এটা
0: জমিটা
1: খুব গুরুত্বপূর্ণ
0: গুরুত্বপূর্ণ
1: বিষয়,
0: একটা জিনিস।
1: যেহেতু আমরা মাটি পরীক্ষা করে নিয়ে
0: হ্যাঁ,
1: সে মাটিতে হবে কিনা সেটা দেখছি,
0: দেখছি
1: তারপরে
0: ওই মাটির
1: আমাদের
0: PHটা কত আমরা এটা
1: জলবায়ু
0: দেখছি,
1: সব কিছু দেখছি,
0: দেখছি
1: তো
0: মাটিতে কি।
1: সেক্ষেত্রে জমিটা তৈরি করা আমাদের
0: হ্যাঁ,
1: খুবই জরুরি।
0: তো আমরা কিভাবে জমিটা তৈরি করব।
1: হুম
0: তো জমিটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে জমিটাকে একটা চাষ দিতে হবে,
1: হুম
0: তারপরে আমরা যে ওই ফার্টিলাইজার অর্থাৎ আমরা যে সার প্রয়োগ
1: সারটা প্রয়োগ
0: করব,
1: করবো হুম
0: ওটার যে নাইট্রোজেন ঘটিত যে সারটা আছে 130 কেজি ইউরিয়া,
1: হুম
0: ওটার 50% আমরা প্রথমে মাটি তৈরির সময় দিয়ে দেব,
1: দিয়ে দেবো
0: এবং
1: হ্যাঁ
0: যে MOP ও SSP আছে ওটাও দিয়ে দেব, আর বাকি 50% আমরা দুটা কিস্তিতে ভাগ করে নেব,
1: হুম
0: একটা 15 দিন পর আর একটা 30 দিন পর।
1: হুম
0: গাছে আগাছা বাছাইয়ের পর আমরা এটা মাটিতে দিয়ে দেব, তো
1: হুম
0: গাছের বৃদ্ধিও
1: ভালো
0: ভালো
1: হবে
0: হবে।
1: হুম
0: তারপর আছে সেচ ব্যবস্থা।
1: হুম
0: এই সরগামের ক্ষেত্রে সেচ ব্যবস্থা তেমন লাগে না, এটা একটা
1: খুব
0: উষ্ণ
1: ভালো দিক
0: উষ্ণ জাতীয় জায়গার ফসল,
1: আচ্ছা
0: তার জল তেমন প্রয়োজন হয় না।
1: হ্যাঁ
0: তবে বিশেষ যদি প্রয়োজন হয়, প্রথম একটা সেচ 20 থেকে 30 দিন পর দিলে
1: হ্যাঁ
0: অত্যন্ত ভালো, এবং
1: হ্যাঁ
0: আর কেউ যদি আবার বেশি দিতে চায় দ্বিতীয় শেষটা 50 থেকে 60 দিন পর দিয়ে দিলে যথেষ্ট।
1: হুম
0: আর রোগ,
1: হ্যাঁ এটা খুবই
0: এটা
1: গুরুত্বপূর্ণ বিষয়,
0: গুরুত্বপূর্ণ যে
1: কারণ
0: বিষয়।
1: রোগ পোকা আমাদের সব কিছুতে আক্রমণ করে,
0: হুম
1: বিশেষ করে চাষের ক্ষেত্রে, আমরা সবজি বলুন আর ধান বলুন, যাই কিছু বলুন,
0: হুম
1: সেক্ষেত্রে মিলেট হোক আর
0: মিলেট হোক,
1: অন্যান্য কিছু হোক,
0: হ্যাঁ
1: এখন বর্তমান দেখা যায় মাছ এবং আমাদের যে গবাদি পশু তাতেও রোগ রয়েছে,
0: হুম
1: তো রোগ পোকাটাই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে কী ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে এবং কী করা উচিত?
0: নিশ্চয় বলছি।
1: হুম
0: আমরা রোগ পোকা দমনের জন্য আমরা প্রথমে যেই সময় বীজটাকে আমরা বপন করব, ওই সময় বিভিন্ন বীজনাশক দিয়ে ওটাকে শোধন করে আমরা লাগাবো। এর
1: হুম
0: ফলে কি হবে যে বীজ গঠিত যে রোগগুলো আছে ওগুলো হবে না।
1: হবে
0: এর
1: না
0: জন্য আমরা কি করতে পারবো, থিরাম বা বিটাডেক্স এগুলো পাওয়া যায় বাজারে, ওটার মধ্যে বীজটাকে চুবিয়ে রেখে ভিজিয়ে রেখে একদিন পর লাগিয়ে দেব।
1: মানে বিষ শোধন খুবই
0: বীজ শোধন
1: জরুরি
0: খুবই জরুরি
1: হুম
0: যে কোনো ফসলের ক্ষেত্রেই হোক
1: হুম
0: না কেন।
1: হুম হুম
0: আর তাছাড়া জোয়ারের ক্ষেত্রে যে বিশেষ রোগগুলি দেখতে পাওয়া যায়, যেমন ডাউনি মিলড্রিও, পাতার নিচটা অনেক পোকামাকড় দেখা যায়,
1: হুম
0: হলুদ হয়ে যায়, তারপর আছে লিভ ব্লাইট,
1: হুম
0: হুম, তারপর আছে অ্যানথ্রাকনোস, পাতাগুলো কুচকিয়ে যায়,
1: হুম
0: এইসব কিছুর জন্য আপনার বাজার থেকে যে কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক কিনে আমরা দিয়ে দেব, এবং কি এটা দমন করা যায় এর মাধ্যমে।
1: তাহলে আমাদের এখানে আপনি যেটা আলোচনা করলেন কি বাজরা,
0: বাজরা
1: এই বাজরাটা
0: না,
1: হওয়ার
0: বাজরা না, জোয়ার,
1: জোয়ার
0: জোয়ার
1: জোয়ারটা আমাদের এখানে হওয়ার মতো সম্ভাবনা রয়েছে?
0: সম্ভাবনা রয়েছে, যদি কেউ চাষ করতে চায় করতে পারে, একটা
1: হ্যাঁ
0: পরীক্ষামূলকভাবে তো দেখতেই পারে যে চাষ
1: হ্যাঁ
0: করা যায় কি না, উৎপাদনটা কেমন হচ্ছে না হচ্ছে।
1: কিন্তু আরও
0: হ্যাঁ,
1: রয়েছে বাজরা,
0: বাজরা আছে,
1: হ্যাঁ
0: তারপরে আছে কামন চালটা
1: সেটা কি
0: আছে,
1: আমাদের এখানে সে ধরনের আবহাওয়া জলবায়ু

0: সব ঠিক রয়েছে বাজরা চাষের ক্ষেত্রে?
1: তেমন আবার এটা সব ক্ষেত্রেই হয়ে
0: না,
1: হয়ে
0: আচ্ছা,
1: থাকে
0: মানে যদি করে,
1: যদি করতে চায়।
0: হ্যাঁ, মানে জমিটা তো বললেন কি
1: হ্যাঁ,
0: ওই ধরনের, বা প্রতিটি জমিতে কি করা যায় এই ধরনের কিছু?
1: করা যাবে, যেই জমিতে অনেক বছর ধরে চাষ হচ্ছে না ওইখানে আমি করে দেখতেই
0: হ্যাঁ,
1: পারি,
0: দেখতেই পারি।
1: দেখতেই পারি হলে হবে না হলে নাই, এটা পরেরটা পরে আমরা চাষ করে দেখতেই পারি কি হয়।
0: আরেকটা যেটা বললেন কামন ধান, আমাদের
1: হ্যাঁ,
0: এখানে চাষ হচ্ছে,
1: হচ্ছে।
0: হ্যাঁ, তো এই কামন ধানের চাষ পদ্ধতিটা যেহেতু বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, এখনো মানুষ আমাদের অনেকে রয়েছেন হয়তো এই কামনটা চিরাচরিত পদ্ধতিতে কিছুটা অল্প পরিমাণে করছেন, কিন্তু আমাদের যেহেতু বিজ্ঞান এসেছে, এখন বিজ্ঞান ভিত্তিক চাষবাস হচ্ছে, তো সেক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করে আরো বেশি পরিমাণে এই কামন ধানকে চাষ করব এবং মানুষের কাছে আরো জনপ্রিয় করে তুলব, বা তার চাষ পদ্ধতিটা কি কি ধরনের? হয়তো দেখা যাচ্ছে আমাদের এই জলবায়ু বা আবহাওয়া কামন ধান চাষের জন্য উপযোগী, তো সেক্ষেত্রে আমার চাষ পদ্ধতিটা খুবই দরকার আমাদের কৃষক ভাই বোনদের, এবং নতুন যারা কামন ধান চাষ করবেন তাদেরকে উৎসাহিত করবে, তো সেই নিয়ে যদি আপনি আলোচনা করেন।
1: দেখুন, কামন যে চালটা, এটা সাধারণত মিলেটের মধ্যে একটা, মিলেটের একটা প্রজাতি,
0: হুম
1: যেটা আমরা সচরাচর আমাদের যে জুম কাল্টিভেশন,
0: হুম
1: জুমের ভিতরে দেখা যায়।
0: হুম
1: তাছাড়া যেসব জায়গায় বৃষ্টির পরিমাণটা কম বা
0: হুম
1: সেচের জন্য অন্যখান থেকে নির্ভর, জল কারোর পুকুর থেকে দেওয়া হয়, এখান থেকে দেওয়া হয় বৃষ্টির জন্য অপেক্ষা,
0: অপেক্ষা করতে,
1: ওই সব
0: হ্যাঁ,
1: জায়গাতে কামন চালটা ভালো করা যায়।
0: হুম
1: তো কাউন চালের অনেক পুষ্টিগত গুণ রয়েছে,
0: হুম
1: যেটা হচ্ছে যেমন কাউন চালের 100 গ্রাম যে কাউন চালের দানা,
0: হুম
1: ওটাতে 12.3% প্রোটিন,
0: হুম
1: তারপরে 4.4% স্নেহমত ফ্যাট
0: হুম
1: এবং 60% কার্বোহাইড্রেট পাওয়া যায়।
0: হুম
1: ঠিক আছে, আবার এই কাউন চাল যে বীজটা আছে, কাউন চালের বীজটা, ওটা পিষে রুটি তৈরি করা হয়।
0: আচ্ছা,
1: ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কাউন চাল।
0: একটা ভালো দিক সেটাতে ফেটের পরিমাণটা
1: হুম,
0: অনেকটাই কম।
1: কম।
0: হুম
1: ঠিক আছে, তা আমাদের ত্রিপুরা রাজ্য ছাড়া ভারতবর্ষে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওইসব রাজ্যে কিন্তু
0: ব্যাপক
1: এটা
0: হারে চাষ,
1: ব্যাপকভাবে চাষ করছে। আমাদের রাজ্যে শুধুমাত্র জুম এবং রবি খারিফ শস্যে কিছুটা
0: চাষ
1: অল্প
0: হচ্ছে।
1: পরিমাণে চাষ করা হয়।
0: হুম
1: তো এটার যে আবহাওয়াটা প্রয়োজন, তা হচ্ছে উষ্ণ কিংবা শীতল উভয় জলবায়ুতে কিন্তু আমরা কাউনটা চাষ করতে
0: মানে
1: পারি,
0: যেটা আমাদের এখানে রয়েছে,
1: রয়েছে
0: হ্যাঁ,
1: আমাদের ত্রিপুরার জন্য এটা
0: খুবই
1: খুব
0: উপযোগী।
1: উপযোগী।
0: হুম
1: তো আর যে বৃষ্টিপাতটা প্রয়োজন, 500 থেকে 700 মিলিমিটার বৃষ্টিপাত কাউন চাষের জন্য
0: হুম
1: প্রয়োজন।
0: হুম
1: আর এখন আসছি আমরা মাটিতে।
0: হুম
1: তো ভালো ফলনের জন্য আমাদের মাটিও ভালো হতে হবে, এর জন্য উর্বর মাটি আমাদের দেখতে হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে।
0: হুম
1: যে মাটিতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, ওই যা মাটিতে সব ফসলেই ভালো হয়।
0: আচ্ছা,
1: তাছাড়া হালকা লাল রঙের দোআঁশ এবং পলি মাটিতে কিন্তু কাউনটা ভালো চাষ করা হয়।
0: হুম
1: বিভিন্ন জাত রয়েছে,
0: হুম
1: জাত বাছাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: গুরুত্বপূর্ণ,
1: ঠিক আছে, আমাদের এই কাউন চালের বিভিন্ন জাত রয়েছে, এর মধ্যে কিছু আমি নাম বলছি,
0: হুম
1: যেমন কো 3,
0: হুম
1: কো 4,
0: হুম
1: HMT 1001,
0: হুম
1: এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি এগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে চাষ করা হয়।
0: আচ্ছা,
1: এখন আমরা আছি জমি কিভাবে তৈরি করব কাউন চাষের জন্য,
0: খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
1: গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সমতল কিংবা টিলা জমিতে
0: হুম
1: বর্ষা শুরুর আগে আমরা একটা চাষ দিয়ে রাখব।
0: হুম
1: প্রাক মৌসুমি বায়ুটা যে সময় আমাদের ত্রিপুরা রাজ্যে ঢুকে, ওই
0: হুম
1: সময় যে বৃষ্টিপাত হয়, ওই সময় 2 থেকে 3 বার চাষ দিয়ে জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা রেখে
0: হুম
1: ওটা জমিটা তৈরি করতে হবে।
0: হুম
1: আর এই জমি তৈরির সময় যে কাউন চালের যে সারটা আমরা প্রয়োগ করব,
0: হুম
1: এই নাইট্রোজেন যে সারটা আমাদের, মানে ইউরিয়া,
0: হুম
1: যে ইউরিয়া লাগে, তার 50% আমরা জমি তৈরির সময় দিয়ে দেব, এবং
0: হুম
1: বাকি যে ফসফরাস ও পটাশ গঠিত সারগুলো থাকে
0: হুম
1: ওগুলো আমরা জমি তৈরির সময় একবারে দিয়ে দেব।
0: হুম
1: ঠিক আছে, বীজের পরিমাণ কি পরিমাণে লাগে, 1 হেক্টর জমিতে
0: হুম
1: কাউন চাষের জন্য
0: হুম
1: 8 থেকে 10 কেজি বীজ লাগে।
0: আচ্ছা,
1: এবার এটা কি লাইনে করা হোক বা যেভাবে ট্রেডিশনালি যেভাবে করা যায়,
0: হুম
1: 8 থেকে 10 কেজি বীজ লাগে।
0: হুম
1: এখন আমি এর আগে বলেছিলাম যে বীজ শোধন,
0: হুম
1: বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ
0: খুবই গুরুত্বপূর্ণ,
1: যে কোনো চাষের ক্ষেত্রে হোক, যে কোনো ফসলের ক্ষেত্রে হোক।
0: হ্যাঁ,
1: তো এই কাউন চালের ক্ষেত্রে বীজটা 1 গ্রাম কার্বনডাজিম
0: হুম
1: দিয়ে শোধন করতে হবে।
0: হুম
1: কার্বনডাজিম বা বেবিস্টিন অনেকগুলোই পাওয়া যায়,
0: হুম
1: ম্যানকোজেব, এগুলির ভিতরে দিয়ে বীজটা শোধন করে লাগা

0: তাহলে অনেক বীজ ঘটিত রোগ
1: হুম
0: হাত থেকে রক্ষা পাওয়া যায়।
1: হুম
0: এখন আসছে আমরা বীজ বোনার সময়,
1: হুম
0: কখন আমরা বীজটা
1: বীজ করে আমরা
0: বপন
1: বপন
0: করব।
1: করবো। হ্যাঁ,
0: কাউন চালের যদি আমরা এটাকে প্রধান ফসল হিসাবে গ্রহণ করি, তাহলে এটা জুন জুলাই মাসে লাগানোর খুবই উপযুক্ত।
1: মানে এখন এই
0: এখন এই
1: সময়টার মধ্যে।
0: সময়ের মধ্যে এটা কিন্তু লাগানোর উপযুক্ত সময়।
1: হুম
0: কেউ যদি এটাকে প্রথমে লাগাতে চায়, তো
1: হুম
0: এটা মে মাসে লাগাতে পারে। আবার
1: হুম
0: কেউ যদি এটাকে লেট সোয়িং করতে চায়, অর্থাৎ দেরিতে লাগাতে চায়, তাহলে এটা অগাস্ট মাসের মধ্যে করতে পারে।
1: মানে তো জলদি জাত, মানে জলদি যে জাতটা রয়েছে সেটাও রয়েছে কি?
0: জলদি জাত মানে যে আর্লি
1: আর্লি? হ্যাঁ
0: আর্লিটা, এই যে জাতগুলো বলছি এটার মধ্যেই আছে,
1: রয়েছে। হ্যাঁ
0: রয়েছে।
1: হ্যাঁ
0: এটা যার যার কে কখন লাগা মানে বপন করবে
1: হুম
0: ওটার উপর নির্ভর করবে।
1: হুম
0: তো এখন হচ্ছে আমরা দূরত্ব,
1: হুম
0: একটা গাছ থেকে গাছের দূরত্ব, একটা গাছের সারি থেকে আরেকটা গাছের সারির দূরত্ব,
1: হুম
0: এটা কিন্তু অনেক ক্ষেত্রে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া পোকামাকড়ের দমনেও অনেক অনেক সাহায্য করে। তারপর যে আগাছা
1: হুম
0: জমিতে জন্মায়, ওইগুলো নিরাই করতে কিন্তু সাহায্য করে, যদি একটা আমরা প্রপার দূরত্বটা মেনটেন করি।
1: মানে আমরা যদি লাইনে সেই বীজটা বপন করি, তাহলে আমাদের আগাছা দমন করতে খুবই সুবিধা
0: হ্যাঁ,
1: হবে।
0: ওই প্রসেসে
1: হ্যাঁ
0: স্পেসিং দিয়ে, অর্থাৎ
1: হ্যাঁ
0: দূরত্ব দিয়ে।
1: হ্যাঁ
0: তো কামন চালের যে দূরত্বটা, এটা লাইন থেকে লাইনের দূরত্ব 20 থেকে 30 সেন্টিমিটার,
1: হুম
0: এবং গাছ থেকে গাছের, একটা গাছ থেকে আরেকটা গাছের
1: গাছের
0: দূরত্ব
1: দূরত্ব
0: 8 থেকে 10 সেন্টিমিটার।
1: হুম
0: এবং আমরা বীজটা 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে লাগাবো।
1: আচ্ছা
0: তাহলে পাখি বা অন্য কোনো পাখি যদি কোনো কিছু যদি মাঠে যায়, ওই
1: হুম
0: দানা শস্যটা আর উঠিয়ে খেতে পারবে না।
1: আচ্ছা না সেক্ষেত্রে আমরা কি ও বীজ তলা তৈরি করতে হবে, না মূল জমিতে একেবারে সরাসরি রোপণ করা যায়?
0: কেউ যদি বীজতলাতে করতে চায় করতে পারে,
1: তাহলে কি ধান চাষের মতো
0: ধান
1: সেখানে
0: চাষের মতো
1: জ্বালা তুলে,
0: ট্রান্সপ্লান্টিং
1: মানে
0: এখান থেকে
1: যেভাবে আমরা
0: এখানে,
1: ধান চাষের ক্ষেত্রে জ্বালা তুলে এনে আবার
0: হ্যাঁ
1: বসিয়ে দিই, সেভাবে বসানো
0: করতেই
1: যাবে?
0: পারে, বা ডাইরেক্ট একবারেই করতে পারে। এটা
1: একবারে করলে তো সেটা ছিটিয়ে করতে
0: ছিটিয়ে
1: হবে।
0: করতে পারে, কিন্তু
1: হ্যাঁ
0: না, যে বীজগুলো আছে এগুলো তো লাইনে লাইনে ফেলতে পারে,
1: আচ্ছা
0: লাইন করে ওইখানে
1: হ্যাঁ
0: ফেলতেই পারে।
1: মানে লাইনে ফেলে যাবে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: বীজ
1: ফেলে তারপর মাটি দিয়ে
0: হ্যাঁ
1: ঢাকা দিয়ে
0: ঢাকা
1: দেবে।
0: দিয়ে দিবে।
1: আচ্ছা
0: তো এখন আসছে আমরা সার।
1: হুম
0: তো এটার জন্য আমরা যে জৈব সার আছে,
1: হুম
0: জৈব সার অত্যন্ত ভালো একটা জিনিস,
1: অবশ্যই
0: ঠিক আছে।
1: বর্তমানে জৈব সার বা জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষির
0: হ্যাঁ,
1: উপর
0: প্রাকৃতিক কৃষি
1: বিশেষভাবে জোর
0: জোর
1: দেওয়া
0: দেওয়া
1: হচ্ছে।
0: হচ্ছে।
1: তো সেক্ষেত্রে মানে জৈব বা প্রাকৃতিকভাবে যদি চাষ করা হয়, এবং কামন ধানটা যতটুকু যথাসম্ভব সে প্রাকৃতিক চাষেই হচ্ছে এবং জৈব
0: হুম
1: চাষেই হচ্ছে, তাই
0: হুম
1: তো?
0: হুম
1: হ্যাঁ
0: তো এটার ভিতরে আমরা যে জৈব সারটা দেব,
1: হুম
0: এটা হেক্টর প্রতি 5 থেকে 6 টন
1: হুম
0: আমরা জৈব সারটা দেব।
1: হুম
0: তারপর আছে আমাদের ওই যেই এনপিকে, নাইট্রোজেন ফসফরাস পটাশ, যেটা গাছের বৃদ্ধির জন্য
1: খুব
0: খুবই
1: প্রয়োজন, খুব
0: প্রয়োজন,
1: প্রয়োজন।
0: এটা দিতেই হবে আমাদের।
1: হুম
0: তো যে এনপিকে, ওটার মধ্যে যে ইউরিয়া রয়েছে, এটার পরিমাণ 130 কেজি,
1: হুম
0: সিঙ্গেল সুপার ফসফেট মানে
1: হুম
0: SSP
1: হুম
0: 187 কেজি,
1: হুম
0: এবং MOP ওই মিউরেট অফ পটাশ
1: হুম
0: 50 কেজি
1: হুম
0: দিতে হবে।
1: হুম
0: তো আমি প্রথমেই বললাম যে জমি জমি তৈরি করার সময় ইউরিয়ার অর্ধেকটা অংশ প্রথমে দিয়ে দিতে
1: দিয়ে
0: হবে
1: দিতে
0: জমি
1: হবে।
0: তৈরির সময়,
1: হ্যাঁ হ্যাঁ
0: আর যে ফসফরাস ও পটাশ আছে এটা প্রথমেই জমি তৈরির সময় দিয়ে দিতে
1: মানে
0: হবে।
1: আমাদের প্রথমে সারটাকে তিন ভাগে ভাগ করতে হবে, একটা সমান ভাগ আর একটাকে আবার সেই
0: ইউরি
1: সমান ভাগকে দু
0: জাস্ট
1: ভাগ।
0: যে ইউরিয়াটা আছে
1: হুম
0: আমাদের নাইট্রোজেন গঠিত যে সারটা আছে,
1: হুম
0: ওটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব,
1: হুম
0: আর বাকি যে দুইটা আছে MOP আর SSP, ওটাকে আমরা একই ভাগে দিয়ে দেব
1: হুম
0: জমিতে।
1: হুম হুম
0: তারপর আছে জলসেচ। খারিফ খন্দে যদি কেউ চাষ করে,
1: হুম
0: জলসেচ লাগে না
1: আচ্ছা
0: খারিফ খন্দে,
1: হুম
0: তবু যদি অনেকে খরার জন্য এটা হচ্ছে না গ্রোথটা, তো 1-2 বার জলসেচ দিলে
1: দিতে ভালো হয়।
0: ভালো হয়।
1: হুম
0: এটা
1: হুম
0: ফসল বোনার 25 থেকে 50 দিনের মধ্যে দিলে ভালো হয়। আর
1: হুম
0: যদি কাউন জমিতে জল দাঁড়ায়, এটা কিন্তু গাছের পক্ষে খুবই ক্ষতিকর, গাছের গোড়াতে
1: একদম
0: অনেক রোগ সৃষ্টি হতে পারে ওটা থেকে জল
1: হুম
0: জমলে,
1: মানে কামনের গোড়ায় জল
0: জল
1: জমা যাবে না।
0: যাবে না
1: হুম
0: জমিতে, জল জমা যাবে না, সোজা কথা,
1: হুম
0: যে অতিরিক্ত জল থাকবে এটা আমরা বের করে দিতে হবে।
1: হুম
0: তারপর হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ।
1: হুম
0: আগাছা বর্তমান দিনে প্রত্যেকটা জমিতেই আগাছা দেখা
1: আগাছা
0: যায়
1: হয়।
0: হয়
1: হুম
0: যেটা গাছের বৃদ্ধিতে অনেক সময় একটা
1: ব্যাঘাত
0: গুরুত্বপূর্ণ
1: ঘটে।
0: প্রভাব ফেলে।
1: হুম
0: তো আগাছা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব?
1: হুম
0: কাউন চালে পুরো জীবনকালে 2 থেকে 3 বার আগাছা যদি আমরা বাছাই করি,
1: হুম
0: তাহলে তেমন কোনো প্রবলেম হয় না। আর কেউ যদি পোস্ট ইমার্জেন্ট, অর্থাৎ প্রথম দিক থেকেই কেউ যদি এই উইথটা

0: তারা গাছাটাকে নিয়ন্ত্রণ করতে চায়।
1: হুম
0: তো যে অ্যাট্রাজিন বা সিমাজিন এগুলো আছে, এগুলা দিয়ে কিন্তু প্রথমে মাটিটাকে করতে পারে,
1: মানে
0: মাটিতে প্রয়োগ করতে
1: হ্যাঁ
0: পারে,
1: আগে আগে থেকে যদি প্রিপারেশনটা নিয়ে
0: প্রিপারেশন
1: তাহলে
0: নিয়ে
1: ভালো হয়।
0: ভালো হয়।
1: হ্যাঁ
0: তারপর আছে রোগ নিয়ন্ত্রণ,
1: হুম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: গুরুত্বপূর্ণ জিনিস এটা। কাউন চাষে তেমন কোনো রোগ দেখা যায় না, লক্ষ্য করা যায় না,
1: হুম
0: তবে যে কাউনের যে খোসাটা আছে
1: হুম
0: এটাতে ধসা ধরে বা
1: হুম
0: ডাউনি মিলডিউ আছে, এগুলো রোগ দেখা যায়।
1: হুম
0: ডাউনি মিলডিউ হচ্ছে যে গাছের পাতাগুলো আছে হলুদ হয়ে যাচ্ছে,
1: হুম
0: নিচের
1: হুম
0: দিকে
1: হুম
0: একটু বেগুনি বেগুনি
1: হুম
0: ধারণ
1: হুম
0: করছে, এগুলো
1: হুম
0: এর জন্য কি করতে হবে, বীজ বোনার আগে যে বীজটা শোধন করতে হবে কার্বন ডাইঅক্সাইড দিয়ে,
1: হুম
0: এটা করতে হবে। এবং এই রোগগুলো দমনের জন্য 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রতি জলে, প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে।
1: হুম তো আমি একটা জিনিস, যে জিনিসটা জানতে যাবো, আমরা তো চাষ পদ্ধতি সেটা এখানে বললাম যে কামনটা এখানে হচ্ছে বা অনেকে জানে,
0: হুম
1: তো সেক্ষেত্রে আমার কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে এখনো যেহেতু মিলেটটা সেভাবে চাষ হচ্ছে না,
0: হচ্ছে না,
1: আপনার কি পরামর্শ থাকবে তাদের প্রতি যে মিলেট চাষ নিয়ে?
0: মিলেট চাষ হচ্ছে না এটা বললে ভুল, যে মিলেট চাষ আমাদের কাউন্টাও হচ্ছে, এটা কিন্তু ত্রিপুরাতে এখন ব্যাপক পরিমাণে হচ্ছে।
1: হুম
0: যে অন্যগুলো আছে ওগুলো চাষ হয় না তেমন, আমাদের এখানে যে ওটার যে মার্কেট ভ্যালু ওটাও নেই
1: হুম
0: এখানে তেমন, তার জন্য হচ্ছে না। কিন্তু কেউ যদি করতে চায় এটা করতে পারে, দেখুক না করে কি হয়।
1: তাহলে কৃষক ভাইদের আমরা আবেদন জানাতে পারি, আহ্বান করতে পারি
0: হুম,
1: যে আপনারা
0: এসে চাষ
1: মিলেট
0: করুন,
1: চাষটা শুরু করুন,
0: শুরু
1: এবং
0: করুন।
1: শুরু করার পরে দেখা যাক। সেক্ষেত্রে আমাদের যে সরকারের একটা যে মিলেটের উপর যে একটা গুরুত্ব রয়েছে, যে একটা চাষিদের সহযোগিতার মনোভাব রয়েছে, সে সুযোগ সুবিধাটা গ্রহণ করা যায়
0: গড়া গড়া,
1: অনায়াসে।
0: হুম,
1: তো যাক, আপনি আজকে এসছেন আমাদের স্টুডিওতে, আমাদের শ্রোতা বন্ধুদের মিলেট চাষ নিয়ে পরামর্শ দিয়েছেন, তার জন্য আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
0: নমস্কার।
2: খেতে ঘামের অনুষ্ঠানে শুনলেন মিলেট চাষ নিয়ে, বললেন কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী কৌশিক চন্দ্রনাথ। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে।

0: এবং সব পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি মতো করে সাজিয়ে রাখতে চাই আমার দেশকেও। আমি এই ভাবনাতেই বা এই চেতনাতেই রাখা উচিত বলে মনে করি। আমরা জানি আমাদের ভারতবর্ষের ইতিহাস কম বেশি যারা পড়াশোনার সাথে যুক্ত আছে আমাদের সকলেরই জানা আছে। সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে প্রায় 200 বছর ইংরেজদের এই শাসন, আপনি এর আগেই এ নিয়ে আলোচনা করেছেন, তারপরে আমাদের এই স্বাধীনতা, স্বাধীনতার পরে পেরিয়ে গেছে অনেকটি দিন, অনেকটি বছর কিংবা অনেকটি যুগ। অথচ আমি মনে করি আমার দেশের একদম প্রান্তিক যে মানুষটা রয়েছে ওর কাছে যদি শিক্ষাটা পৌঁছে যায় তাহলেই আমার দেশটা আমার মায়ের মতো করে আমি সুন্দর করে রাখতে পারবো। কারণ শিক্ষাই মানুষকে সংস্কার যুক্ত করে, শিক্ষাই আমাদের একমাত্র সম্বল যা দিয়ে আমাদের এই দেশটাকে তথা এই পৃথিবীটাকে আমরা সুন্দর করে তুলতে পারি। তো আমাদের প্রধান কাজ হবে, যারা আমরা লেখালেখির সাথে যুক্ত আছি কিংবা তরুণ প্রজন্মের আর প্রথম সারিতে আছি, আমাদের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি শহরকে এক সুতোয় বেঁধে প্রত্যেকটা শিশুকে আমরা যেন, নবজাতক শিশুকেও আমরা যেন শিক্ষার আলোয় আনতে পারি, এবং যার মধ্যে দিয়েই আমাদের এই দেশের কিংবা আমাদের এই সমাজ আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো।
1: বাহ, স্বাভাবিকভাবেই যে একজন শিক্ষকের স্বপ্ন প্রাথমিকভাবেই এটা হওয়া উচিত যে শিক্ষা যাতে একদম মাটির কাছে গিয়ে পৌঁছে।
0: ঠিক,
1: সে মাটি যতই প্রত্যন্ত হোক না কেন, শিক্ষা যদি না পৌঁছে তাহলে এই যে পরবর্তী ধাপ, আমি যেগুলি কথা বললাম, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, এগুলির কোনো আর কোনো সংজ্ঞা থাকে না। শিক্ষা রাস্তায় যদি না থাকে তাহলে তোমার গমন কিভাবে হবে? তো এটাই একদম সত্যিকারের কথা। আরো কথা বলবো দেশ নিয়ে, একটা কবিতা শুনি।
0: আমার প্রথম যে কবিতাটা, এই কবিতাটা আমার ওই যে মাটির কাছে থেকে লেখা আর কি, রোদ্দুর কবিতার নাম। আমাদের জীবন ঘেঁষে দাঁড়ানো নীলাকাশ স্বপ্নরা মাটি শীতে মাটির উনুনের কাছে বসে আগুন পোহাত, তাতে ইট পাটকেল ছুড়ে দিত, কেউ ছুড়ে দিত রং, স্যাঁত স্যাঁতে ধোঁয়ার অন্ধকারে বসে মাসে রং মাখিয়ে দিত গরম ভাতে। আমরা দু ভাই ভোর পেরোলেই জীবনের খোঁজে বেরিয়ে পড়তাম মায়ের হাতে তুলে দিতে এক মুঠো রোদ্দুর। ইদানিং যত দীর্ঘশ্বাস ফু দিয়ে উড়িয়ে দেওয়ার আগে ভঙ্গুর স্রোত এসে ধুয়ে নিয়ে গেল নাগরিক যন্ত্রণার পংক্তিগুলো, রেখে গেল পাড়া গায়ে নীলাকাশ স্বপ্ন। মা এখনো শ্যাত শ্যাতে অন্ধকারে বসে শীতল ঢেউর মতো বয়ে যাচ্ছে, কেউ ছুড়ছে ইট পাটকেল আর কেউ ছুড়ছে রং। এখন বড়বেলায় মা সে রং মেখে দিলে ভাতে, আমরা রং সরিয়ে ভাত খাই।
1: খুব ভালো লাগলো, মাটির কাছাকাছি। তো এই যে এত বড় মাতৃভূমি আমাদের, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, ফেডারেল কান্ট্রি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে চলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা প্রদেশ, নানা জাতি, নানা আদর্শ বলো, সংস্কৃতি বলো, সাহিত্য বলো, ভাষা বলো, লিপি বলো, সব কিছু আলাদা আলাদা। তার মধ্যে কোথাও যেন একটা মালার মতো আমাদের বন্ধন।

0: তো এটাকে যাতে আরো সুদৃঢ় করা যায়, আমরা অনেকটা পরিশীলিত হয়েছি। এই যে যেটা এই যে সংহতি বিচ্যুত করার যে একটা প্রচেষ্টা, আমরা যদি বলি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, যেটা সেটা থেকে এই যে অনেকটা আমরা নিস্তার পেয়েছি, এবং আগামীতে এই সম্প্রীতি আমাদের যাতে অটুট থাকে, মানে এই স্বপ্ন বোধহয় আমাদের নতুন প্রজন্মের দেখা উচিত। কারণ সম্প্রীতি যদি না থাকে, তাহলে একটা দেশ কখনো ঠিকভাবে এগোতে পারে না। এখানে তো নানা জাতির সমাবেশ, এটা তুমি কি দৃষ্টিতে দেখবে? আমার মনে হয় যে আমরা অনেকটা পরিশীলিত, আমরা অনেকটা শুদ্ধ হয়েছি। এই আভ্যন্তরীণ যে উগ্রবাদ যেটাকে, এটার থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি।
1: স্বাধীনতার পরে আমরা যদি আমাদের ভারতের ইতিহাস একটু ঘেঁটে দেখি, স্বাধীনতার পরেও কিন্তু আমাদের অনেক পথ পেরোতে হয়েছে। একবারে যে ওই পথে কাটা বিছানো ছিল না এমনটা নয়। আমরা আমাদের এই বিশাল ভারতবর্ষ, যা পৃথিবীর আয়তনের মানে পৃথিবীর মধ্যে আয়তনে সপ্তম দেশ এবং জনসংখ্যায় এখন প্রথম, এই দেশ তার বিস্তার বা পরিধি এত বেশি, যার কারণে আমাদের দেশে অভ্যন্তরীণ যে উগ্রবাদ, এটাকে একবারে অস্বীকার করা যায় না। আমরা একদম সম্প্রতি অনেকগুলো ঘটনাই আমরা দেখেছি, পুলবামা থেকে শুরু করে কিংবা আমাদের সে জম্মু কাশ্মীর উত্তাল হয়ে থাকার মানে বিভিন্ন খবরগুলো আমরা পাই। তো আমাদের বিগত দিনের ভারত সরকার এই যে অভ্যন্তরীণ উগ্রবাদ, এটাকে দমন করার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে, এবং যার ফলে আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের যারা দেশমাতার প্রকৃত সেবকদের মধ্যে অন্যতম আমাদের সেনা জওয়ানরা, প্রত্যেক দিনই দেশের বিভিন্ন প্রান্তে সে জঙ্গি সংগঠন কিংবা উগ্রবাদী সমর্থিত লোকদেরকে পরাহত করতে বা পরাজিত করতে সামর্থ্য হচ্ছে।
0: এখন আমরা অনেকটা কি বলবো, আমরা এই সমস্যা থেকে আমরা অনেকটা উত্তরণের পথে, সবটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে একটা সবুজ সংকেত বা একটা ইতিবাচক ইঙ্গিত আমাদের,
1: হ্যাঁ, আমরা পাচ্ছি
0: পাচ্ছি। আরেকটা দিক যেটা, যে এছাড়া কি স্বপ্ন দেখতে ইচ্ছে করে, যে ভারতবর্ষের অর্থনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যে একটা দেশের কাছে বোঝা হলো দারিদ্রতা, তো এটাকে কাটিয়ে উঠতে গেলে মানে তুমি কি স্বপ্ন দেখতে চাও, যে দেশটা কিভাবে অগ্রসর?
1: একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি, কিংবা একজন শিক্ষক হয়ে আমি যে স্বপ্নটা দেখতে চাই, আমি কোথাও একটা লাইন পড়েছিলাম, মানে খুব ব্যঙ্গাত্মকভাবে উনি এই লাইনটি ব্যবহার করেছিলেন, যে ভারতবর্ষের অর্থনীতি হলো আমার শরীরের মতো, এই দিক ঠিক করলে আরেক দিক ভেঙে পড়ে, এমন করে উনি মানে খুব করে লেখাটা লিখেছিলেন। তো আমি পড়েছি, এটা কবিতার একটা পংক্তি। আমাদেরকে আমাদের এই যে ভঙ্গুর অর্থনীতিটা বা আমাদের দেশের এই অর্থনীতি, তা যদি আমার মতে আমরা যদি সবাই মিলে আমাদের যে প্রাত্যহিক জীবনের যে কর প্রদান থেকে শুরু করে সরকারি বিভিন্ন কাজগুলো থেকে শুরু করে ওইগুলোতে যদি আমরা সঠিকভাবে নিজেদের অংশগ্রহণ করাই, তাহলে আমাদের দেশের এই অর্থনীতিটা কিছুটা হলেও হয়তোবা সঠিক পথে

0: পরিচালিত হবে আর কি। আর ওই যে বললাম, শিক্ষাই মানুষকে সব কিছুতে পরিপূর্ণ করে। শিক্ষিত মানুষের বিস্তার যত বেশি হবে, শিক্ষিত মানুষের পরিধি যত বেশি হবে, আমাদের দেশ তার ঠিক শিক্ষা এমন একটি মানে প্রক্রিয়া যার মধ্যে দিয়ে সব কিছুই আমরা পরিবর্তন করতে পারি। রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, সব কিছুই এতে পরিবর্তিত বা পরিবর্তন করা যাবে আর কি।
1: ঠিক, শিক্ষাটা একটা আনুভূমিক, যেটার মধ্যে দিয়ে আমরা উপরে উঠতে পারবো আর কি। তো আরেকটা, আমরা এই অনুষ্ঠানে যতবার অনুষ্ঠান করেছি, যারাই এসেছেন, যে স্বাস্থ্য ক্ষেত্রে যে আমার দেশ অনেকটা এগিয়ে গেছে আফটার COVID-19। আফটার COVID-19 আমি বলবো যে ভারতবর্ষের হেলথ সেক্টরে, স্বাস্থ্যক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হয়েছে। তুমি এর আগে, আমার তো মনে হয় না, আমি দেখিনি যে সার্জিক্যাল মাস্ক কেউ পরতে, এমনকি ডাক্তারবাবুরা হাসপাতালেও কাপড়ের মাস্ক পরতেন। এরপরে আফটার কোভিড একটা বিশাল পরিবর্তন হলো স্বাস্থ্যক্ষেত্রে। তুমি এখন দেখবে, এখন পিএসসি লেভেলে, এখন সিএসসি লেভেলে অক্সিজেন সিলিন্ডার আছে। সাবসেন্টারে এখন তুমি যদি যা অক্সিজেন সিলিন্ডার পাবে। মাস্ক এগুলি কথা তো আমি বাদই দিলাম। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলির বিপুল পরিবর্তন, আমরা চাই যে আরও পরিবর্তন হওয়া দরকার স্বাস্থ্যক্ষেত্রে। আমরা গর্ব করি যে বহিরাষ্ট্র থেকেও মানুষ দলে দলে এসে আমাদের এখানে চিকিৎসিত হন, বিশেষ করে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত, এই সমস্ত অঞ্চলগুলিতে। এক্ষেত্রে কি বলবো, যে আমরা আরো আরেকটু আরো বোধহয় আরো বিশাল কিছু আমাদের পাওয়ার বাকি আছে।
0: ঠিক, খুব ভালো।
1: স্বাস্থ্যটাকে তৃণমূল, শিক্ষা যেমন তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া প্রয়োজন, স্বাস্থ্যটাকেও বোধহয় নেওয়া প্রয়োজন।
0: প্রয়োজন, একদম। খুব ভালো একটি প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলছেন। আমাদের স্বাস্থ্য পরিষেবা, ঠিক বলেছেন, আফটার কোভিড আমাদের আমূল পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও এই যে তৃণমূল স্তরের কথা বললেন, আমরা যারা শিক্ষা সাথে যুক্ত আছি, মানে শিক্ষা বিভাগের সাথে যুক্ত আছি, বা আমরা জানি আমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু এখন আয়রন ট্যাবলেট কিংবা কৃমি ট্যাবলেট, এগুলো কিন্তু আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়। তো আমাদের সরকার বাহাদুরদের হয়তো একটা মানে ভালো একটা দৃষ্টিভঙ্গি আছে এ বিষয়ে, যার কারণে এত পরিপাটিভাবে বিষয়গুলোকে সাজিয়ে দিচ্ছেন। কিংবা আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলের মায়েরা যখন সন্তান সম্ভব হয়, ওর কাছেও কিন্তু, ওই মায়ের কাছেও কিন্তু প্রত্যেকটা মানে তার যা কিছু প্রাপ্ত ওই সময়ে সবকিছু কিন্তু পৌঁছে দেওয়া
1: হচ্ছে।
0: আশা আসার পরে এসিএসসি লেভেল, তারপর পিএসসি লেভেল, এভাবে মানে এভাবেই কিন্তু এগুলোকে পুরো একটা নেটওয়ার্কের মধ্যে দিয়েই কিন্তু,
1: এবং দেশে শিশু মৃত্যুর হারের সঙ্গে সঙ্গে মায়েদের মৃত্যুর হার
0: হার হ্যাঁ কিংবা বৃদ্ধদেরও মৃত্যুর হার
1: অনেকটা
0: কমেছে। এ প্রসঙ্গে আমি বলতে পারি, আমার বাবার কিছুদিন আগে প্রায় বছর খানেক আগে আমার বাবার টিবি হয়েছিল। তো এখন একদম পুরোপুরি সুস্থ আছেন, 6 মাসের ট্রিটমেন্ট গেল। এত সুন্দরভাবে আমাদের শিক্ষা মানে স্বাস্থ্য বন্ধুরা আমাদের কাছে ফ্যাসিলিটিস গুলো পৌঁছে দিয়েছেন, মানে আমি
1: রুটিন মাফিক,
0: হ্যাঁ একদম এত সুন্দরভাবে রুটিন মাফিক, যা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমাদের স্বাস্থ্য পরিষেবা এইভাবেই যেন বিশ্বের অন্যান্য উন্নতশীল বা উন্নত দেশগুলোর মতো এগিয়ে যেতে পারে। আজকে এই যে বহিরাজ্য থেকে অনেক মানুষ দলে দলে আমাদের দেশে এসে, বা বহিরাজ্য নয়, বহিরাষ্ট্র থেকে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছেন, এগুলো যেন মানে অচিরেই হারিয়ে না যায়, আরো বৃহৎ পরিসরে যেন সেজে ওঠে আমাদের স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য হাসপাতালগুলো।
1: একদম, আমরা আরেকটা কবি

0: শুনিয়ে এরপর আলোচনা করবো, একদম শেষ পর্যায়ে এসে গেছি মনে হয়, সময় প্রায় শেষ।
1: এবারের যে কবিতাটা, এই কবিতাটার নাম হলো ফুৎকার, আমার নিজের লেখা কবিতা। দেওয়ালের পলেস্তারা খসে গেলে আস্ত জীবন ঘোলাটে চাঁদের মতো, তোমার মুখে আকাশের অনুসৃত আলো দেখি, অযুত সমুদ্র প্রশস্ত বুক জুড়ে সযত্নে লুকিয়ে রাখা সুদিগল রাজপথ বিছিয়ে দি তোমার ওই ঐশ্বর্য মাখা পথে। রোদ জল মেখে পায়ে হেঁটে গেলে ক্লান্তি নেমে আসে দু চোখ জুড়ে এই পৃথিবীর, আমি এমন করেই আদিগন্ত তোমায় মেলে ধরে ঝরে যাওয়া কত মানুষের দেওয়াল চুলে লেপটে থাকি। কেউ আঁচল দিয়ে মুছে দিলে চোখের জল, মানুষ হয়ে উঠি অথবা অজস্র মানুষের অসুখ।
0: ভালো লাগলো আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা শুনছি, কবি রূপন মজুমদারের লেখা। কবি কবিতায় বা লেখায় অনেকটা পথ এগিয়ে গেছে, আমরা আশা করব যে তার পথ আরো উজ্জ্বল হোক, এবং পাশাপাশি যারা কবিতা নিয়ে চর্চা করে তাদের জন্য নিশ্চয়ই সহায়ক হবে। আমরা যেটা বিশেষ একটা দিক আমাদের রাষ্ট্রের জন্য, যারা আমাদের ভাগ্য বিধাতা আমরা মনে করি, যারা পলিসি মেকার, যারা আইন তৈরি করে, একদম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে লোকসভা রাজ্যসভা পর্যন্ত, এই যে মানুষের নির্বাচিত প্রতিনিধি যারা, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের যে পরিকাঠামো সেটা অনেক পরিশীলিত হয়েছে, সৌজন্যতা অনেক বেড়েছে, এবং তাদের আনুগত্য বা তাদের দৃঢ় পদক্ষেপেই দেশ আজকে এই অবস্থানে আছে। কারণ একটা দেশের কোথায় যাবে কি হবে সেটা নির্ভর করেই প্রতিনিধিদের উপর, যারা আইন তৈরি করে। এখন আমি এখন এই মুহূর্তে মনে করি যে আমার ভারতবর্ষ অনেকটা পথ এগিয়ে গেছে, এবং ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাওয়ার অপেক্ষায়। এখন আমরা চাই যে উন্নতিশীল রাষ্ট্র আমরা, এবং উন্নত রাষ্ট্রের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি, পৃথিবীও এটা স্বীকার করছে, বিদেশ নীতি বলো, অর্থনীতি বলো, আমার রাষ্ট্রের সামরিক
1: শক্তি,
0: সব শক্তি, মানে সবকিছুতেই দেশ আজকে অনেকটা উন্নত শীর্ষ।
1: ঠিক,
0: তো এটা নিয়ে তুমি কি বলবে? যে
1: ওই যে আমাদের, আমার দেশ আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লোভে, আমাদের রবি ঠাকুররা, আমাদের নজরুলরা, আমাদের বিবেকানন্দরা, কিংবা নেতাজিরা যে স্বপ্ন দেখেছিলেন, কিংবা সে নালন্দা থেকে তক্ষশিলা সেই ভারতবর্ষ, যা যেখানে পৃথিবীর নানান প্রান্তের মানুষরা এসে সে শিক্ষা গ্রহণ করত। আমরা আমরা জানি এগুলো আমাদের ইতিহাস, সে বিহারের বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বা অবিভক্ত ভারতবর্ষের সেই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে, মানে আমরা এগুলো জানি, আমাদের এগুলো জানা আছে। তো যে দেশের স্বপ্নটা আমাদের মনীষীরা দেখে গেছেন, আমরা যারা আছি আমাদেরও সেই পথে, যে মহাজনরা যে পথে গত হয়, আমরাও যদি সেই পথ ধরে এগোতে পারি, আমরাও যদি বিশ্বকে শান্তির বার্তা শোনাতে পারি। সেই আপনি বলেছেন কোভিডের সময় আমাদের দেশ বিশ্বের অনেকগুলো দেশকে কিন্তু ভ্যাকসিন সাপ্লাই করেছে। এই যে আমাদের মধ্যে যে একটা মহানুভবতা, এটা কিন্তু আমাদের মনীষীদের থেকে আমরা পেয়েছি, আমাদের বিবেকানন্দ থেকে আমরা পেয়েছি, বা আরো অনেকেই আছে। তো সে পথগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, ভালো।

0: কাজ, ভালো মানসিকতা,
1: তাদের আদর্শ,
0: তাদের
1: তাদের চিন্তা চেতনা,
0: ঠিক জীবনের
1: এগুলি নিয়ে
0: যাপিত জীবনের মধ্যে আমরা যদি তাদের ওই প্রতিশ্রুতিগুলো, এই যে সম্প্রতি রবি ঠাকুরের জন্ম জয়ন্তী আমরা পালন করে আসলাম, আসলে ওই রবি ঠাকুরের শুধু জন্ম জয়ন্তী পালনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকলে কিন্তু আমাদের হবে না। আমাদের রবি ঠাকুরের সে চেতনাটা, সে বোধটা আমাদের নিজের মধ্যে কিন্তু লালিত করতে হবে, তবেই আমাদের দেশ আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন, আমরা পৃথিবীর মধ্যে।
1: আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম, ফুল দিলাম, কিন্তু তার কথাই যদি আমরা অনুসরণ বা আমাদের হৃদয়ে যদি না গাঁথতে পারি, এটা মূল্যহীন। হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে ধীরে। তো এগুলি যদি আমরা আমাদের যাপন বোধহয় করতে হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে এবং উচ্চ পদেও যারা আছেন, যারা আজ আইন তৈরি করেন, তারা ভাবতে হবে যে এই দেশ স্বামী বিবেকানন্দের দেশ, যিনি বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। তো এই দেশ রামকৃষ্ণের দেশ, এদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, বিদ্যাসাগর দেশ, মাদার টেরেজার দেশ, তো এদেশ চৈতন্যের দেশ, এগুলি যদি আমরা আমাদের হৃদয়ে যদি গাঁথতে পারি, তবে
0: আমাদের দেশ। আর এছাড়াও আমাদের যে এখন আমরা দেখতে পাচ্ছি নতুন শিক্ষানীতিতে এই বিষয়গুলোকে কিন্তু জোর দেওয়া হয়েছে, যারা মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, সে আপনি যিশুই বলুন না কেন, চৈতন্যদেবই বলুন না কেন, আমাদের ওনাদের ইতিহাস কিন্তু আমাদের ওই রকমভাবে আমরা কিন্তু জানতে পারিনি আমাদের ছোটবেলায়। তো আমাদের নতুন শিক্ষানীতিতে সরকার বাহাদুররা এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু এমনভাবেই ঢেলে সাজাচ্ছে, সেখানে ভালোবাসার কথা, ক্ষমার কথা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে পড়াতে পাচ্ছি।
1: সেই এই প্রজন্মকে নিয়েই তো ভয় যে তাদের কাছে এইসব মানুষের কথা যদি না পৌঁছাতে পারে, তাহলে আমাদের এই দেশ এগিয়ে নেবে কে? এই যে প্রজন্ম যাদের হাতে এখন একটা ডিজিটাল যন্ত্র, মোবাইল, এআই, এই সমস্ত, এগুলি ছাড়া বইয়ের মলাট খোলার সময় তাদের নেই, এই প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? সেটাও আমাদের এখন ভাবনা আর কি। তুমি যিশুর কথা বললে, গৌতম বুদ্ধের কথা বললে, চরম হিংসার মধ্যে যিশু যখন চলে যাচ্ছেন তখনও বললেন যে গড, ও গড, সেভ দেম, যে ঈশ্বর তাদের রক্ষা করো,
0: ঠিক
1: ক্রুশবিদ্ধ হওয়ার পরেও। এর চেয়ে শিক্ষা আর আমাদের কাছে কি আছে?
0: ঠিক,
1: তো
0: এটাই পৃথিবীর একমাত্র অস্ত্র, যেটা ভালোবাসা, তা দিয়ে পুরো পৃথিবীকে জয় করা যায়।
1: সম্রাট অশোক তো বুঝতে পেরেছেন,
0: যার কারণে কলিঙ্গ যুদ্ধের পর, বিজয়ের পরে কিন্তু উনি আবার মানে সন্ন্যাসী জীবন বা গৌতম বুদ্ধের অনুপ্রেরণায়,
1: যেগুলির কোনো মানেই নেই, মুক্তি ছাড়া জীবনের আর কোনো পথ,
0: কোনো পথ নেই। ঠিক,
1: এরা তো সব আমার ভারতবর্ষের, তো এরা যখন চারদিকে থাকে তখন আর হতাশার তো কিছু নেই,
0: কিছু নেই,
1: এই দেশ নিশ্চয়ই এগিয়ে যাবে, এই দেশ জগৎ সভায় অবশ্যই শ্রেষ্ঠ আসন পাবে এবং ওর চেয়েই পাবে। আমরা বলতে পারি আমরা রাষ্ট্রসংঘের সদস্য পদের দাবিদার, এবং
0: একদম
1: খুব সহসাই আমরা এটা পেতে চলেছি।
0: এমনিতে তো আমরা অস্থায়ী পদে প্রথম স্থানেই আছি, ঠিক
1: একদম, এবং আমরা এই স্বপ্ন অবশ্যই দেখব
0: এবং এটা দেখা আমাদের অধিকার, আমরা যারা ভারতবাসী আছি।
1: একদম, তো সময় একদম শেষ, আর কথা বলতে পারছি না, সময়
0: ভালো লাগছে, সময়টা কাটালাম।
1: একদম, শ্রোতা বন্ধুরা, আমার স্বপ্নের ভারত এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবি রূপন মজুমদারের স্বপ্নের কথা, ছিলেন কবি, লেখক, তরুণ শিক্ষক রূপন মজুমদার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আপনাদেরকেও ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান আমার স্বপ্নের ভারত। অনুষ্ঠানে আজ শুনলেন কবি রূপন মজুমদার একটি সাক্ষাৎকার।

সাক্ষাৎকার গ্রহণ করলেন টুটন চক্রবর্তী। আকাশবাণী মিলনীয় শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরে আপনাদের রিলেশন হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, এবং এরপরে কক্সবাজার স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়, পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটে প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
2: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হ্যায়। হমেঁ ইসে নই উঁচাই পর লেকর জানা হ্যায়। হামারে সংকল্পো কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হামারে সাথ রহে ইহি প্রার্থনা হ্যায়।
1: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের উপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিক

0: বিভাগের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে এক বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রাপল নারী ও শিশু কল্যাণ এবং নিশীত প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্যসচিব দুষ্মন্ত তাঁড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকে

মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থে এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন তোমার মন্ত্রী পক্ষরাও নরেন্দ্র মোদী সোমনাথ অমৃতপুর, তিনি গুজরাট নিয়ে সোমনাথ মান হাসতে বা তিনি জুদা জুদা থাই সোমনাথ মান্ডব নিয়ে স্নাম ফির মনি পিসি সিনেছি বা পোমানি সোমনাথ সাবি মান পর পান্দা পালাই যাক ভারত রোজগার দেয় আজীবিকা মিশন ক্যারং নিশাই নিজি বা সামগ থাপানা বাগে তিনি ককমু তিখলাই গিয়া এডিসিনি ভিলেজ কমিটি সংবারণী বাগে তিনি বুথ সেন্টারনি মুং রেম তিখলাই গিয়া তাই তিনি নিশিমে বুথ সেন্টারনি মুং রেমনি সাকাও সানমুং তাই কেবং মুং ইয়াসাক মুং সামুং চেংরজাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জড়া তিনি গুজরাট নি সোমনাথ মান্ডব খুলমকা তাই মতাই রেখা ও মান্ডব নি চেংরিমানি বিশি সিনিসি বা পৌমানরগে তিনি মতাই কতর সংসার জাখা আবনি ওল কুম্বা বিশেক তাই বানাতি সামানি পান্ডা বাইরে জাখা আবনরগে মন্ত্রী বখর সাকা সোমনাথ মান্ডব সিরিসি তিনি পৈত মতাইরি মতাই হা কতনে কথার কাইসা ফনুক মারি অঙ্গে বাঁচাখা ব সাকা সোমনাথ অমৃত পর্ব লাই থাংজাক জরান পালাইমানি দেরসিমিয়া অবংখা বসকাং বিশি সাই সাই রমে হা কতনে ফনুক মারি কাহাম অঙ্গে টঙ্গান মন্ত্রী বখর সাকা সোমনাথ নে লোকরগ্ন মৈত খলাই রেও লোকবর সংবিনে ইয়ারংবাই গদালি টংকে জরা কলকমা রমে ফান গনাং অঙ্গে টঙ্গান ব সাকা হায়ুনি কবুন ফান ভারত ন মেজনি মানগলা
1: আগর 1947 মে ভারত আজাদ হুয়া থা तो 1951 में सोमनाथ की प्राण प्रतिष्ठा ने भारत की स्वतंत्र चेतना का उद्घोष किया था। आजादी के समय सरदार साहब ने 500 से ज्यादा रियासतों को जोड़कर एक भारत का आधुनिक स्वरूप गढ़ा था। तो साथ ही सोमनाथ के पुनर्निर्माण से उन्होंने दुनिया को बताया था भारत केवल आजाद नहीं हुआ है, भारत अपने प्राचीन गौरव को पुनः हासिल करने के मार्ग पर भी अब आगे बढ़ चुका है।
0: কেন্দ্র নিয়ে হাফাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈশাই নিচি বা এবার বিজি রামজি সামঙ্গ থেপানা বাকে তিনি ককমু তিখলাকিয়া অ কেরং অ বিশিনি জুলাই তালনে পুইলা সালমারি নিসিমে হা কত নিজত কামি আমচাই সামঙ্গ থেপা জাগানো কামি হামকরে কক সংলাই নক সাকা অ কেরং বিশি থেকে রা ও বিশিও সারা নিচি বা সালনে আগুনে রাং রানি কক্রখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা গুজরাটনি হায়ং গনাঙ্গে সিনিজাও সোমনাথ মান্ডবনি সুনাম ফিরমনি বিশি সিনিজি বা পৌমানরগে সোমনাথ সাবিমান পর্বন হাস্তে পেরমনি পান্ডনে চেঙ্গে রেখা তিনি ফুঙ্গ আগরতলানি শিববারী নখলাব সংসারজাক পান্ডব মন্ত্রীকর সাকা সোমনাথ সাবিমান পর্ব রেগে বিশিসা রমে হাস্তেও জুদা জুদা তাংবুতাং নাহার জাখা সোমনাথ মান্ডবনি লাইবুমা খরচাই

সাকা তিনি অকথার সালো রানী অহলা বাইনি সিমি চেংরিবুই জে লুকুরকতে হা কতনি বড় রাও সোমনাথ মান্ডব সুনামথানী শুভা মৌরখা বড়নি ফলা কথার নমুইতু খালাইমানি সার ব খা কামুং নারগী সাকা আবহায় পান্ডা শিকলা হদানি বিশৃঙ্গ হা কতন হামজাকমা তাই বকরা খালাইয়ানো তাই বিশিনী সাই ব্রিচি সিনি বিশিনী বিশৃঙ্গ বিকশিত ভারত সুনামথানীয় মন্ত্রী বকর নরেন্দ্র মোদী ইমাং বাইথাং খালাইথানীয় চুবাওয়ান হাস্তেবেমনি পান্ডা চেংপুর লক্ষ্মীনারায়ণ বাড়ি পুখির নিসিমি কাই সিনি চিবা গলাবাইতী কুপলঙ্কে খগৈ শিব বাড়ি জরা বুড়িরগ্নে কাইসা হিমবতক কারিজাখা সালথং ত্রিপুরা হাঙ্ক নাইকল ফাংনি চেতনবাই খয়েরপুনে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবা দাম সংসাজাও সোমনাথ সাভিমান পর পালাইজাখা আরও মানজাখা বেড়াইখিরি মন্ত্রী সুজান্ত চৌধুরী তে এমএলএ রতন চক্রবর্তী খয় হাঙ্কর সুভাষ পার্ক কালীবাড়ি ও সোমনাথ সাভিমান পর পালাইজাখা পান্ডব মানজাখা খয় জেলা পরিষদনি কাসগো অকরাজ অপর্ণা সিংহরায় হাঙ্ক নাইকল ফাং রজত পান্থ আলাইজা হাঙ্ক নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী আকর্ষক বিশ্রামগঞ্জ সংসদজাক পান্ডব মানজাখা সিপাহী জলা জেলা পরিষদনি আশোক ফাং অকরাজক সুপ্রিয়া দাস দত্ত আলাইদা হাঙ্কর নাইকল ফাং উপেন্দ্র জমাতিয়া হুকুমু ককসংলাই নগ্নি চেতন বাই তাই ককথুম হুকুমু নাইখুনি চুবা চুবাই তিনি কয়লার শহরে কৈলাসেশ্বরী কালীবাড়ি নাট মান্ডব সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা কগনারেখা অনকুতি জেলা পরিষদনি কাসকরা অমলেন্দু দাস আর মানজাখা কৈলাসর পুর নাইখানী চেয়ারপার্সন চপলারানী দেবরায় ধর্মনগরী টাউন কালীবাড়িও তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা আর মানজাখা সুনামখরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা সালসি ত্রিপুরা জেলা পরিষদ নিকাশক অকরাজ অপর্ণা নাথ হাঙ্কর নাইকলফাং চাঁদনী চন্দ্রন আকর্ষক উদয়পুরী শিব মান্ডব তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা পান্ড ন চেঙ্গিরেখা গোমতী জেলা পরিষদ নিকাশক অকরা দেবল দেবরায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনে অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী নি ককতমানি আপডেট মানা বাকি লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনে ককতমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তেপা ইন্দ্র সেনারী দিনালু সাকা আসাম রাইফেলস তাই ভারতনি নাইমুথাং বদল চয়াও সামং তাঙ্গি তঙ্গো আবোবাই হাস্তে তাই হা কতনি লোকর কাহাম গরং তঙ্গো তিনি লোক ভবন থামচি বা আসাম রাইফেলস তাই ডগরা থামচি সিনি সাটা ব্যাটারি ইউনিট ন বরম ইয়াফার্মা পান্ডব ব অকক সাকা হাস্তেপা সাকা চিচারা থামচি বা বিশু কাসার লেবি মুঙ্গুই সংসাজা আসাম রাইফেলস খা ভারতনি কসামকু নাইমুথাং বদল তাই আবো বসংনি নাইমুথাং সেব সাবনি কাইসা নাংমানি বেদেক পান্ডব কুবুনি বিশং মানজাখা নৈচিসা আসাম রাইফেলস নি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল তাই সিনিচিথাম মাউন্টেন ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং আকর্ষণ পান্ডব লামসম কগনারখা হাস্তেপানি টাঙ্করা ইউকে চাকমা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সংজাকায় মানিকখানে সামগ্র ফনাননতী হাস্তে নিলুক রগ্ন সাকথারণী বাকে কয়মু নারেখা তিনি পান্ডা কাশিয়া ককতমা থমনারণী কক ফিরুমুঙ্গ বসাকা সালথাং এশিয়া ও সবাগমানী পাই হা কত নিলুকরণী বাকে আলাইদাকে কক নারেখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ভারত নামানী সংজাকায় মানে খনে গবাং কক ন ফাতার হানি তবুও আবুনি বাকে পেট্রোল ডিজেল সংজানায় গ্যাস নি সামুঙ্গ ফনাংমানি বাবাই ন কিসাস খাইলাইনা নাঙ্গানো মন্ত্রী বক্রনে ও আওয়াইমু হাস্তে নি লোকরগ্ন সাউই মান্ডনা বাকে কবমুংনা রেখা ব হাস্তে চংবাড়ী কমিশন এডিসি নিয়ে ভিলেজ কমিটি চংবাড়ি বাকে তিয়ার খেলাইমু চেংরেখা কমিশন তিনি ভোট সেন্টার নি মুংরেম তিখলাইকা তাই তিনি নিসিমি ভোট সেন্টার নি মুংরেম নি সাকাও সানমুং তাই কেবংমু ইয়াসাক মুনি সামুং চেংরেজাখা আবো অতালনি চিবা শালমারি জরা তঙ্গানো সানমুং তাই কেবংমুনি সামুং পায়ানো অতালনি চিদক শালমারি ও ভিলেজ কমিটি রগনি ভোট সেন্টার নি পাইথাক মুংরেম তিখলাই জাগানো অতালনি চিচার সালমারি আসাম কেবেঙ্গে মকল নুগিয়া রগ্নি থমু কাইথামনি ক্রিকেট সিরিজ থামবুক চাও পাইরেখা ত্রিপুরা তিনি উলনি এবার পাইথাংনি থমুঙ্গ হাস্তে বদল কপ্লাইংখা।

নরসিংগনি পঞ্চায়েত থং খলাব সংসারজাক থমুঙ্গ ত্রিপুরা নুচি নই রান বাই কপ্লাইংখা বুসকাং দাম নুচি ব্রিয় হাস্তে নি যত কিসাসক হাঙ্কর ফেরাঙ্কি বাতি ফাইমা নহনে হজক মুরুখা নবটিবার নাইখু খনা সালনি তুমারি সাকো থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচি ব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানগিনি টানো তিনি সালনি সাকানি তুমারি থামচি থাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচি নই দশমিক নই ডিগ্রি সেলসিয়াস টমানি কক্তমা পাইন সঙ্গ কক্তমা বুবাল তাই ওইসা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী সোমনাথ অমৃতপর পালাইমানি জরা তিনি গুজরাটনি সোমনাথ মান্ডব মতাই রেখা হাক্তর বাই বাক্সা হাস্তেব তিনি জুদা জুদা থাইও সোমনাথ মান্ডবনি সিনাফির মৌনি বিশি সিনিসিবা পৌমানি সোমনাথ সভিমানপর পালাইজাখা এডিসিনি ভিলেজ কমিটিনি চংবরিনি বাকে তিনি বুথ সেন্টারনি মৌরেম দিখাইগা কক্তমা তিনি বাকে অরণ্যপাখ্যা উল্নি কক্তমা আওয়াইঙ্গানো খনা ফুং দামসিনি সতী বুড়ি জীব

0: আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীতের উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মানুষকে মনে করিয়ে দেয় কোনো জাতি কেবল তখনই দীর্ঘকাল শক্তিশালী হয়ে থাকতে পারে যখন সে তার শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকে।
1: अगर 1947 में भारत आजाद हुआ था तो 1951 में सोमनाथ की प्राण प्रतिष्ठा ने भारत की स्वतंत्र चेतना का उद्घोष किया था। आजादी के समय सरदार साहब ने 500 से ज्यादा रियासतों को जोड़कर एक भारत का आधुनिक स्वरूप गढ़ा था, तो साथ ही सोमनाथ के पुनर्निर्माण से उन्होंने दुनिया को बताया था, भारत केवल आजाद नहीं हुआ है, भारत अपने प्राचीन गौरव को पुनः हासिल करने के मार्ग पर भी अब आगे बढ़ चुका है।
0: আজ সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে এসে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। সোমনাথ মন্দিরের দিকে যাওয়ার পথে ডমরুর ছন্দবদ্ধ বাদ্যের তালে প্রধানমন্ত্রী এগিয়ে যান এবং ভক্তরা তাঁকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গুজরাটের বিশ্বখ্যাত সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। আজ সকালে আগরতলায় শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে আগামী 1 বছর ধরে রাজ্যেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমনাথ মন্দিরের ইতিহাস বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, আজকের এই পবিত্র দিনে রানী অহল্যাবাঈ থেকে শুরু করে যে সকল যুগ পুরুষ এবং ভারতীয়রা সোমনাথ মন্দির স্থাপনে সহায়তা করেছেন, সেই সকল পূর্ণাত্মাদেরও স্মরণ করার দিন। তিনি আশা প্রকাশ করেন।

ধরনের অনুষ্ঠান যুব সমাজের মনে ভারতীয়তা বোধকে আরও সুদৃঢ় করবে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়তা করবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শুরুতে লক্ষ্মীনারায়ণ বাড়ি পুকুর থেকে জল ভর্তি 75টি কলস নিয়ে শিববাড়ি পর্যন্ত মহিলাদের একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে খয়েরপুরস্থিত শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবাধাম পরিসরে আয়োজিত সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ও বিধায়ক রতন চক্রবর্তী। খোয়াই জেলাতে সুভাষ পার্ক কালীবাড়িতে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিং।

উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। অন্যদিকে উদয়পুরের শিব মন্দিরেও আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যবাসীকে সংযত হবার অনুরোধ জানিয়েছেন। আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে, তাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই বার্তা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দেবার আহ্বান জানান তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তাই রাজ্য ও দেশের জনগণ সুরক্ষিত রয়েছে। আজ লোকভবনে 35 আসাম রাইফেলস ও 637 সাটা ব্যাটারি ইউনিটকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজ্যপাল বলেন, 1835 সালে কাছাড় লেভি নামে প্রতিষ্ঠিত আসাম রাইফেলস হল ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী এবং এর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। উত্তর পূর্বের প্রহরী এবং উত্তর পূর্বের বন্ধু হিসেবে খ্যাত এই বাহিনীর প্রধান গুরুত্ব হল গুরুত্বপূর্ণ ভারত মায়ানমার সীমান্ত রক্ষা করা, বিদ্রোহ দমন অভিযান পরিচালনা করা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা। তিনি ভারতীয় সেনাবাহিনীর সার্ভেলেন্স অ্যান্ড টার্গেট একুইজিশন রেজিমেন্টের কাজকর্মেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 21 আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল এবং 73 মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্যপালের সচিব ইউকে চাকমা। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে এবং আজ থেকে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। গত 9 মে রাজ্যে দ্বিতীয় জাতীয় লোক আদালতে 13,046 মামলার নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3টি ম্যাচের ক্রিকেট সিরিজ 3-0 শেষ করল ত্রিপুরা। আজ তৃতীয় তথা শেষ ম্যাচেও জয় পেল রাজ্যদল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 22 রানে জয় পেয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে।
রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রে

0: খসড়া তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:06 হয়ে 22 সেকেন্ড। এখন শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, আজ শুনবেন বীরজারা ছবির গান। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং রূপকুমার রাঠোরের কণ্ঠে।

আপনারা শুনছেন মনোরঞ্জনী অনুষ্ঠানে, আজ শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি বীরজারা। এবারে গানটি শুনবেন উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর, গুরুদাস মান এবং তৃথা মজুমদারের কণ্ঠে।

মনোরঞ্জন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল বীর যারা। শেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। শেষ হল মনোরঞ্জন অনুষ্ঠানটি। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: নমস্কার, জানা অজানা অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, ফটোগ্রাফি এই শব্দটির সাথে পরিচয় নেই এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ফটোগ্রাফি এক অপূর্ব শিল্প যা মুহূর্তকে চিরস্থায়ী করে রাখে, আর তার জন্য প্রয়োজন একটি ক্যামেরা। এখন সবার হাতে ডিজিটাল ক্যামেরা, কিন্তু ফটোগ্রাফির ইতিহাস অনেকেরই জানা। আজ জানা অজানা অনুষ্ঠানে বিষয় হল জিলাটিন কোডাক্রোম থেকে আজকের ডিজিটাল ছবি তোলার বিবর্তনের ইতিহাস। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক শ্রী মান্তু বসু। নমস্কার স্যার।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জানা অজানা অনুষ্ঠানে। আজকের বিষয় জিলাটিন কোডাক্রোম থেকে আজকের ডিজিটাল ছবি তোলার বিবর্তনের ইতিহাস। তো এই যে ফটোগ্রাফির ধাপে ধাপে উত্তরণ, হ্যাঁ, সেই প্রথম একদম শুরুটা কিভাবে শুরু হয়েছিল?
1: দেখুন, এটা অ্যাকচুয়ালি খুব মজার বিষয় আজকেরটা। শুনলে মনে হচ্ছে যে একটু টপিকটা কঠিন,
0: রিসেন্টলি যদিও,
1: হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জানা যাবে। এখন যদিও ম্যাক্সিমামের হাতে ক্যামেরা, আমরা স্মার্টফোন নিয়ে হাঁটি, স্মার্টফোন,
0: ডিএসএলআর, হাতে হাতে ডিজিটাল ক্যামেরা,
1: একদম। আর এটা একটা বেস্ট প্রফেশন। এখন ছোট ছেলেমেয়েরা, যেমন আমাদের অনেক স্টুডেন্টসও দেখা যায়, অনেক প্রফেশনাল ক্যামেরাম্যান, তারা এক ক্লিকে ছবিটা তুলে নিচ্ছে। কিন্তু অনেকে হয়তো জানে না যে আমাদের বাবা, কাকা, জেঠা, যারা ওনাদের আমলে ওনারা দেখেছেন যে একটা ছবি তুলতে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে লাগতো কমপক্ষে 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশিও লাগতো এর আগে। তো আজকে টপিকটা যদি এক কথায় বলতে হয়, এটা অন্ধকার ঘরের রসায়ন বনাম আধুনিক চিপের জাদু, এটা বলা যেতে পারে।
0: সত্যি সত্যি,
1: হ্যাঁ। তো শুরুটা হয়েছিল প্রায় 1839 সালে। লুই ড্যাগোয়ারো, মানে সায়েন্টিস্টের নাম, উনি প্রথম বাণিজ্যিকভাবে একটা পদ্ধতি চালু করেছিলেন। তো এই পদ্ধতিটাকে ওনার নামানুসারে বলা হয়েছিল যে ড্যাগোয়ারো টাইপ। এই প্রক্রিয়াটা, মানে ওই সময় প্রক্রিয়াটা তো ছিল একটু সময় সাপেক্ষ, মানে এটা ফার্স্ট টাইম ইনোভেট হয়েছে, তো এর স্বাভাবিক ব্যাপার, টাইম তো অনেকক্ষণ লাগবে। এটা রাসায়নিক প্রক্রিয়ায়,
0: মানে রাসায়নিক পদার্থের প্রলেপ দিয়ে,
1: হ্যাঁ, বানানো হতো,
0: একটা প্লেট বানিয়ে,
1: প্লেট বানানো হতো। তো অ্যাকচুয়ালি তামার পাতের উপর ছবিটা ফুটে উঠত, যেমনটা এখন মিররের উপরে আমাদের ইমেজ ফুটে উঠে। তো এই প্রক্রিয়াটা ছিল, মানে সময় সাপেক্ষ, রূপ

0: পাতের পালিশ প্রথমে তামার পাতের উপর আস্তরণ দেওয়া হতো, এরপর ঝকঝকে করে দেওয়া হতো, আর আয়োডিন বাষ্পের সংস্পর্শে নিয়ে আসা হতো। এর ফলে মানে রূপুর উপর একটা হলুদ রঙের সিলভার আয়োডাইড স্তর পড়ে যেত। তো এরপরের প্রসেসটা হচ্ছে এক্সপোজার, মানে এই পাটটিকে ক্যামেরার ভিতরে ঢুকিয়ে লেন্সের মাধ্যমে আলো ফেলা হতো, আর 15 থেকে 30 মিনিট করার রোদে মূর্তির মতন দাঁড় করিয়ে রাখা হতো, যার ছবি তোলা হবে। কিন্তু এই প্রসেসের একটা লিমিটেশনও আছে, মানে ধরুন এইভাবে তো এখনো শেষ হয়নি, মানে এরকম ভাবে ধরুন এই যে বললাম লেন্স দিয়ে আলোটা ফেলা হচ্ছে, এরপর আবার ফিক্সিং করতে লাগতো, পারদ বাষ্প ফেলা হতো হ্যাঁ এই আস্তরণের উপরে। তো এই প্রক্রিয়ার আরেকটা মজার ব্যাপার হচ্ছে কোনো নেগেটিভ থাকতো না।
1: আচ্ছা,
0: আমরা নেগেটিভের যুগটা দেখেছি, কিন্তু এখনকার কুচিকাচারা বা এখনকার জেনারেশন তারা কিন্তু নেগেটিভ একদম দেখেনি। নেগেটিভ আসে তারা এটা ভাবতো
1: কোন ছবি যদি হারিয়ে যেত ওই নেগেটিভ থেকে আবার তোলা যেত,
0: নেগেটিভে ভূতের মতন লাগতো এক একজনের চেহারা,
1: তো দেখলে হাসি পেত।
0: তো এই নেগেটিভটা নিয়ে আমরা দোকানে দেওয়ার পরে পাসপোর্ট সাইজ ফটো বা স্ট্যাম্প সাইজ, তো এরপরে দাঁড়িয়ে থাকতে লাগতো, মানে সেই ফটো নিতেও আবার সেই ঝামেলা, অনেকক্ষণ, আধ ঘন্টা, অনেক সময় কয়েকদিনও সময় লাগতো। মানে এখন ভাবলে মনে হয় বিজ্ঞান কত কিছুই না দিচ্ছে, মানে সময়টা চলে যাচ্ছে আর আমরা অতি শর্টকাট হয়ে যাচ্ছি।
1: সত্যি, হ্যাঁ,
0: ফিউচারও আরো অনেক কিছু আছে, আমরা আলোচনা করব, আর যারা শুনতে পাচ্ছেন ওনারাও হয়তো একটা আলাদা আলাদা অনুভূতি হবে, সেই ফার্স্টে ফিরে যাবে। তো এই পদ্ধতিতে মানে এক কপি, মানে এটাই শেষ কপি, মানে ওই যে একটাই ফটো হতো, এটার কোনো নেগেটিভ থাকতো না,
1: থাকতো না।
0: হ্যাঁ, তো অনেক সময় আঁচড় লেগে ফটো নষ্ট হয়ে যেত, তো আগে কি করতো, একটা কাচের বক্স বানিয়ে সেটাতে ফটোটা রেখে দিত স্মৃতি হিসেবে। আর তখন একটা চল ছিল, যেমন ধরুন কেউ মানে পরলোক গমন করলো, মারা গেল, তো তখন কি করতো, মানে এটা একটা
1: স্মৃতি তো ধরে রাখতেই হবে,
0: স্মৃতি ধরে রাখতে হবে, মানে এটা অনুষ্ঠান টাইপের ছিল। তখন তো আর ফটোগ্রাফি এত চল ছিল না, পুরো লাইফে অনেকে হয়তো ফটোই তুলেনি, কোনো স্মৃতি নেই, এরকম তো আছে, আমরা যদি ফার্স্টে কথা চিন্তা করি, তো এরকম ভাবে একটি ফটো তোলা সেটাও ছিল চ্যালেঞ্জের ব্যাপার। তো যা হোক, আমাদের আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে জেলেটিন থেকে কোডাক্রোম হয়ে এই রিসেন্টের ডিজিটাল যুগ। তো জেলাটিন যুগ সেটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স প্রসেস বলা যেতে পারে, যেটা আমরা ডেগোয়েরো টাইপ বলেছি ফার্স্ট টাইম, তো সেখান থেকে অ্যাডভান্স প্রসেস। আর ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ বলা যেতে পারে, আর এই যে বললাম লুই ডেগোয়েরো আবিষ্কার করেছিলেন, এরপরের প্রসেসটাই হচ্ছে জেলাটিন সিলভার যুগ, ঠিক আছে। মানে আধুনিকতার ভিত্তি এখানে আছে, আর 1871 দিকে ডক্টর রিচার্ড লিস ম্যাডক্স, উনার নাম লিস ম্যাডক্স নামে বেশি পরিচিত, তো ম্যাডক্স আরো একটা মজার ব্যাপার, উনি ছিলেন চিকিৎসক, ব্রিটিশ চিকিৎসক, আর উনি এই যে আপনি হয়তো জানেন যে জেলাটিন, এটা অনেকে আমরা চকলেটের মতন করে জেলাটিন খাওয়াও হয়, থকথকে জিনিস, তো এটা খাওয়াও হয়, এটা ওয়েট প্লেট পদ্ধতিতে, এর আগে যে ইথার এবং অ্যালকোহলের বিষাক্ত ধোঁয়া এগুলি কিন্তু অসুস্থ করে দেয়, এই যে ডেগুয়েরো টাইপ এই পদ্ধতিতে যে আমি বললাম এই যে বিষাক্ত ধোঁয়া ইউজ করা হয় পারদের, তো এইসব জিনিস এসব কিন্তু শরীরে খুব ক্ষতিকারক। তো এই যে ডক্টর বাবু, উনি ওই সময় চেষ্টা করছিলেন কিভাবে এই ক্ষতিকারক পদ্ধতিটা থেকে বাঁচা যায়, এমন কিছু উপায় আছে কি, মানে যেভাবে ফটোটা আরো ভালোভাবে তোলা যায়। তো এই যে ধোঁয়াটা ফুসফুসের ক্ষতি করে বা মানবদের ক্ষতি করে, তো উনি একটি নতুন পদার্থ মানে ব্যবহারের কথা ভাবলেন, যেটা হচ্ছে জেলেটিন। তো জেলেটিনের মধ্যে এটা ড্রাই প্লেট, হ্যাঁ, আগেরটা ছিল ওয়েট প্লেট, এটা হচ্ছে ড্রাই প্লেট। তো ড্রাই প্লেটে জেলেটিন ব্যবহার করা হতো, আর সঙ্গে আবার সিলভার রূপার প্রলেপ রূপার আস্তরণও ব্যবহার করা হতো। তো এখানে সুবিধাটা হচ্ছে আগে যেরকম সঙ্গে সঙ্গে ফটোটা তুলে নিতে হতো আর অনলি ওয়ান কপি পাওয়া যেত, নো নেগেটিভ। তো এবারের ক্ষেত্রে প্লেটটা শুকিয়ে গেল,
1: সাথে সাথে তুলতে হবে না, কিছুদিন পরে হলেও
0: হবে। তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর এক্ষেত্রে

0: শাটার স্পিডও একটু বেড়ে গেছিল, মানুষের ছবি তুলতে গেলে এর আগে যে স্থাবর হয়ে থাকতে হতো অনেকক্ষণ ধরে, তো এই ক্ষেত্রে আরেকটু সময় কমেছে, মানে আরেকটু অ্যাডভান্স মেথড হয়েছে। তো তো এই ক্ষেত্রে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো আমরা তো মানে অতি সহজে তুলে নিতে পারতাম। তো এক্ষেত্রেও অনেক প্রসেস আছে, প্রসেসগুলিও খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, প্রসেসগুলো সম্পর্কে আমি আলোচনা করব, কিন্তু এর মধ্যেই একটা কথা বলি, কোডাক কোম্পানির কথা আমরা কিন্তু অনেকেই জানি, কোডাক ক্যামেরা।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এটা কিন্তু 1888 সালের দিকে কোডাক ক্যামেরা মানে বাজারে আসে, মানে সবাই
1: হ্যাঁ হ্যাঁ
0: ফটোগ্রাফি নিয়ে একটু প্রফেশনালিজম দেখায়, অনেকে ন্যাশনাল জিওগ্রাফির বিভিন্ন ফটো তোলা হয়ে থাকে, মানে এই যে বন্য প্রাণী বা বিভিন্ন জায়গার ফটো, ওই সময় থেকে ফেমাস হওয়া শুরু করে। তো এই যে ফিল্মে ফটো তোলার রীতি, সেটা কিন্তু এই যে জেলেটিন সিলভার প্রিন্ট প্রসেস থেকেই শুরু হয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো এই পদ্ধতি থেকেই নেগেটিভ আসা শুরু হয়, আর এখানে অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ প্রসেসে চলতে হয়, অনেকটা এক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার নেগেটিভ থেকে ফটো পেতে গেলে। তো ধাপগুলির ক্ষেত্রে ফার্স্ট ধাপে হচ্ছে এক্সপোজার।
1: আচ্ছা
0: এক্সপোজারে কি করা হয়, অন্ধকার ঘরে এনলার্জার একটা মেশিন থাকে, তো মেশিনের সাহায্যে ফিল্মের নেগেটিভের উপর আলো ফেলা হয়। তো আলো ফেলে এরপর জেলেটিন সিলভার কোটেড যে ফটো পেপার সেটার উপরে পড়ে, ঠিক আছে? তো নেগেটিভের স্বচ্ছ অংশ দিয়ে তো আলো বেশি যাবে, আলো বেশি যায়, আর অন্ধকার অংশ দিয়ে আলো কম যায়।
1: কম
0: তো
1: যায়।
0: সেই ক্ষেত্রে এই প্রসেস মানে এই পদ্ধতিতে মানে প্রসেসিং শুরু হয়,
1: আচ্ছা
0: হ্যাঁ, ফটো তোলার মানে ফটোটা বানানোর ক্ষেত্রে। আর ধাপ টু হচ্ছে ডেভেলপিং, এরপর ডেভেলপ করা হয় এক্সপোজ করা কাগজটি।
1: মানে এটা
0: এটা কাগজ ইউজ করা অথবা প্লাস্টিক ইউজ করা হয়,
1: সময় সাপেক্ষ
0: হ্যাঁ,
1: ব্যাপার
0: সময় সাপেক্ষ
1: সেটাও।
0: ব্যাপার। তো কাগজটিকে কি করা হতো, একটা রাসায়নিক তরলে ডুবানো হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে কাগজের উপর একটা মানে অদৃশ্য ছবি,
1: প্রতিকৃতি
0: হ্যাঁ,
1: দেখা
0: প্রতিকৃতি,
1: যাবে।
0: হ্যাঁ, একটা ছবির প্রতিকৃতি ফুটে উঠতে থাকে।
1: হুম
0: এরপর হচ্ছে ধাপ থ্রি, এই প্রসেসে এটাকে স্টপ বাথ বলা হয়, মানে ওই যে ডেভেলপিং প্রসেস সেটাকে মানে থামানোর জন্য, আর কাগজটাকে হালকা এসিডের দ্রবণে ডুবানো হয়ে থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার ফিক্সিং, এখানেও ফিক্সিং মেথড আছে। তো ফিক্সিং মেথডে কি করা হয়, ছবিটিকে স্থায়িত্ব দেওয়া হয়, মানে না হলে তো ছবিটা নষ্ট হয়ে
1: নষ্ট
0: যাবে,
1: হয়ে যাবে।
0: ছবিটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য মানে চেষ্টা চালানো হয়। না হলে কি হবে, এই যে সিলভার ইউজ করা হয় বললাম, এটা বায়ুর সংস্পর্শে আসলে এটা কালো হয়ে যাবে, মানে
1: হ্যাঁ হ্যাঁ
0: ছবিটা নষ্ট হয়ে
1: নষ্ট
0: যাবে।
1: হয়ে যাবে।
0: এরপর ওয়াশিং অ্যান্ড ড্রাইং। তো আগে আছে, আগে আমি ছোট থাকতে আমার এখনো মনে আছে, আমি চিন্তা করতাম আসলে ব্যাপারটা কি হচ্ছে, মানে একটা রুমে নেগেটিভ দিলে, নেগেটিভ আমিও এমন দিয়েছিলাম, আমি একটু দেখেছি এই ওই যুগের, তো
1: জলে ভেজানো থাকতো
0: জলে
1: পিছনে
0: ভেজানো
1: রুমে।
0: জায়গাতে কি যেন মানে ধোয়া শুরু করেছেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: যাকে দিয়েছি কি হচ্ছে এরকম ভাবে কি ধোয়া শুরু করেছে, মানে আমার একটা কোশ্চেন মার্ক ছিল। তো এখন বুঝতে পারছি যে না, আসলে মানে পড়াশোনা যখন করেছি এটা নিয়ে, তখন বুঝতে পেরেছি আসলে হ্যাঁ, এই ব্যাপার
1: এটাই করা
0: এত
1: হতো।
0: একটা এত একটা লেংদি প্রসেসের মধ্যে দিয়ে যেত,
1: সত্যি
0: এই জন্য টাইমও লাগতো।
1: টাইমও লাগতো।
0: তো এই মোটামুটি ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো এই প্রসেসগুলির পরে আমরা হাতে পেতাম, এটা অনেকক্ষণ সময় লাগতো, কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন এইভাবেও লেগে যে এখানেও লেগে যেত জেলাটিন মেথডে। তো এরপরে আমরা আসলাম এই যে টপিকে বলা হয়েছে কোডাক্রোম, কোডাক্রোম প্রসেসে। তো এর আগের প্রসেস গেল ব্ল্যাক এন্ড হোয়াইট জমানা, এটা ধরা যেতে পারে, কারণ আমরা 90s-এর মুভিগুলি যদি দেখি, ওই মুভিগুলিও কিন্তু ম্যাক্সিমাম ব্ল্যাক এন্ড হোয়াইট
1: ব্ল্যাক এন্ড
0: থাকে।
1: হোয়াইট। হ্যাঁ
0: এরপরে কোডাক্রোম যখন ওই বাজার থেকে ফিল্ম কিনে আমরা ফটো তোলা শুরু করি, তো এই প্রসেসটা সেম টু সেম অ্যাডভান্স মেথড অফ জেলাটিন প্রসেস মেথড, যেটা আমরা এখনই বুঝেছি, সেই মেথডের একটি অ্যাডভান্স রূপ বলা যেতে পারে,
1: আচ্ছা
0: কারণ এইভাবেই তো বিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমার মানুষের বিবর্তন যেরকম ভাবে এককোষী থেকে শুরু করে বহুকোষী হয়েছে,
1: তবে এই
0: সেরকমটা
1: কোডাক্রোম বা কোডাক ফিল্ম যখন থেকে মানে
0: কোডাক ফিল্ম, হ্যাঁ,
1: হ্যাঁ
0: রাইট,
1: যখন শুরু হয়েছে তখন থেকেই ফটোগ্রাফির,
0: হ্যাঁ, ফটোগ্রাফিটা প্রফেশনালিজম মানে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: ব্যাপারটা
1: বেড়ে গেছে
0: এসেছে,
1: তখন। হ্যাঁ
0: প্লাস রঙিন জমানায় আমরা ঢুকে গেছি,
1: ঢুকে
0: এটা
1: গেছি তো।
0: হ্যাঁ এটা
1: হ্যাঁ
0: বলা যেতে পারে। আর এই যে কোডাক্রোম সাধারণ এই যে ফিল্ম আমরা এর আগে ইউজ করি ল্যাবে প্রিন্ট করা যে

0: জেলাটিন,
1: হুম হুম হুম
0: সেটা সেটারই অ্যাডভান্স রূপ বললাম আমরা।
1: হুম
0: তো এটাকে একটা শর্টকাট কোডও বলা হয় K14।
1: হুম
0: তো এটা রোলের উপরে লেখা থাকতো কোডাক কোম্পানির যখন কেনা
1: হুম
0: হতো।
1: হুম হুম
0: অ্যাকচুয়ালি এই পুরা জমানাটা কোডাক কোম্পানির হয়েই গেছে, কোডাক কিন্তু এখন হারিয়ে গেছে, এখন কোডাক কোম্পানির নামও
1: হারিয়েছে
0: নেই।
1: একদম রিলের মতো
0: হুম,
1: ভিতরে
0: রিল
1: থাকতো।
0: যেমনটা হারিয়ে
1: হ্যাঁ
0: গেছে
1: হ্যাঁ হ্যাঁ
0: তেমনটা।
1: হ্যাঁ
0: তো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে পেরোতে হয়, আর এই ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেভেলপমেন্টটা, প্রথমে
1: হুম
0: ডেভেলপমেন্টটাই তো মেইন।
1: হুম
0: তো ডেভেলপমেন্টটাই প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, এরপর এটাতে কালার অ্যাড করা হয়, ঠিক আছে?
1: হুম
0: তো এটাও নেগেটিভ টাইপের থাকে। আর রি এক্সপোজার আর কালার ডাই, মানে কালার ডাই মানে কালার অ্যাড করা
1: হুম
0: ফিল্মটিকে, যে ফিল্মটা ফটো তোলা হয়েছে সেটাতে লাল আলো এক্সপোজ করা হয়, আর সঙ্গে সায়ান সায়ান রঙও অ্যাড করা হয়, পরে নীল, মানে RGB। আমরা সাধারণত
1: হুম
0: RGB সম্পর্কে যা বুঝি, রেড গ্রিন ব্লু,
1: ব্লু হ্যাঁ
0: ঠিক আছে? কিন্তু রেড গ্রিন ব্লু বাদেও এখানে ওই সময়
1: হুম
0: প্রথমে লাল আলোতে এক্সপোজ করা হতো, এরপরে তাতে সায়ান রং অ্যাড করা হতো, এরপর নীল আলোতে এক্সপোজ করে হলুদ রং, আর লাস্টে ম্যাজেন্টা রং অ্যাড করা হতো। মানে
1: আচ্ছা
0: এই রঙগুলি সবগুলি যদি স্টেপ বাই স্টেপ প্রসেস ওয়াইজ না পড়ে,
1: হুম
0: এই জন্য তো K14 নাম দেওয়া হয়েছে। মানে এই মেথডটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা কিন্তু মেশিনটা অনেক দামি, সব জায়গাতে
1: হুম
0: এটা করা যেত না। আর এরপর হচ্ছে সিলভার রিমুভাল, এই যে সিলভারের আস্তরণ দেওয়া হয়,
1: হুম
0: তো এরপর
1: সেটা
0: কালারগুলিকে ফুটিয়ে ফুটিয়ে ওঠার মানে পর এই যে সিলভার
1: হুম
0: কোনাগুলি,
1: হুম হুম
0: এগুলিকে রাসায়নিক দিয়ে সরিয়ে
1: সরিয়ে দেওয়া হয়।
0: সরিয়ে দেওয়া হতো, আর বাকি থাকতো শুধু ওই যে প্লাস্টিকের স্বচ্ছ মানে রঙের আস্তরণ সহ প্লাস্টিকটা, ঠিক আছে? এরপরে আছে স্লাইড মাউন্টিং, হ্যাঁ অনেকগুলি প্রসেস।
1: প্রসেস আছে।
0: তো এরপর
1: হ্যাঁ
0: প্রিন্ট করা। হুম, তো কেউ যদি কোডাক্রোম থেকে কাগজে ছবি চাইতো,
1: হুম হুম
0: তাহলে মানে সিবাক্রোম, এটাকে বলা হয় আবার সিবাক্রোম, বিশেষ ধরনের ডাই ডেস্ট্রাকশন পদ্ধতি বলা হয়ে থাকে,
1: হুম
0: মানে ওই স্লাইড থেকে কাগজে প্রিন্ট করা হয়, মানে ওইটা কালার
1: মানে
0: প্রিন্ট আমরা
1: ভীষণ
0: পেতাম,
1: লম্বা একটা প্রসেসিং।
0: বেশ
1: হুম
0: লম্বা।
1: হুম
0: তো বিভিন্ন কালার অ্যাড করে, এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে
1: হুম
0: আমরা একটা কালারফুল ফটো পেতাম।
1: হুম
0: তো এই এই হচ্ছে শুভ সূচনা
1: হুম হুম
0: ডিজিটাল যুগে ঢুকার।
1: সত্যি। আর এই যে আমাদের ইন্ডিয়াতে মানে ভারতে কখন থেকে ফটোগ্রাফির সূচনা হয়েছিল?
0: দেখুন, আমরা তো একটা সময় হয়েছে, আমরা যেমন মোবাইল পেয়েছি 2008-এ,
1: হুম হুম হুম
0: আমরা তো লাস্টে পাই, বাইরেই এই তো
1: হ্যাঁ
0: প্রযুক্তিগুলি বাইরেই
1: এখানে
0: থাকে।
1: হ্যাঁ এখানে কিন্তু মানে আমি যদিও
0: হ্যাঁ
1: জানি যে এটা 1840-এর দশকে ব্রিটিশের হাত ধরেই
0: হ্যাঁ হ্যাঁ
1: ভারতে
0: ব্রিটিশের,
1: ফটোগ্রাফির সূচনা হয়েছিল, আর সেটা করেছিলেন রাজা দীনদয়াল। উনি ফটোগ্রাফার ছিলেন, ভালো ফটোগ্রাফার ছিলেন, উনি সূচনা করেছিলেন।
0: ভারতের অনেক ভালো ফটোগ্রাফার আছে, যেমন ধরুন
1: হুম
0: রঘু রায়,
1: হুম হুম
0: হ্যাঁ রঘু রায় থেকে শুরু করে হুমায়ূন ভয়ারওয়ালা বলে ওনাকে,
1: আচ্ছা
0: তো ওনারা ভারতের খুব পরিচিত নাম যারা ফটোগ্রাফিতে
1: হুম হুম
0: আছেন,
1: হুম
0: ওনারা সম্পর্কে জানবেন।
1: হুম
0: মানে জেলেটিন সিলভার প্রিন্টে
1: হুম
0: ভারতের আত্মা বলা হয়ে থাকে, মানে
1: হুম
0: উনি
1: হুম
0: বেশ ভালো ফটো তুলতেন। আর আরেকটা নাম আমি বলেছিলেন, হুমায়ূন,
1: হুম
0: হুমায়ূন ভয়ারওয়ালা, উনি
1: আচ্ছা
0: অ্যাকচুয়ালি স্বাধীনতার ওই সময় জওহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধী, ওনাদের অসাধারণ ফটোগ্রাফি উনি করেছেন ওই
1: হুম
0: সময়। ওই
1: হুম
0: জমানায় তো ওইগুলি দিয়ে ফটোগ্রাফি করতে
1: হ্যাঁ
0: হতো,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো আর কিছু উপায় ছিল না। তো ওই সময় এখনো আমাদের মানে ওই সময়কার কিছু এরকম ফটো, হ্যাঁ আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দেখলে বুঝে যাবো ওইটা ওই ওই সময়ের তোলা, হ্যাঁ
1: হুম
0: এখনো অ্যাভেলেবেল আছে অনলাইন, ওনাদের তোলা খুব ফেমাস।
1: হুম
0: তো এই কোডাক্রোম প্রসেস, আর কোডাক্রোম প্রসেসের পরে আমরা এসেছি
1: ডিজিটালে।
0: আধুনিক
1: হুম
0: ডিজিটাল যুগে, আর এটাকে মাইক্রোচিপের জমানাও বলা যেতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সত্যি।
0: তো এই ক্ষেত্রে ক্যামেরা তো এখন ক্যামেরারও শেষ নেই, স্মার্টফোনেরও শেষ নেই, হ্যাঁ তো এটা কিভাবে করা হয়, এই ক্ষেত্রে মানে আলোক সংবেদনশীল সেন্সর
1: হুম
0: থাকে,
1: হুম
0: যে ক্ষেত্রে ওই সময় ডেভেলপ প্রথমে ডেভেলপমেন্ট ওই যে একটা জেলেটিন দিয়ে বানানো হতো,
1: হুম
0: এরপর এটার সাথে রূপার আস্তরণ দিয়ে দেওয়া হতো,
1: হুম
0: ঠিক আছে?
1: হুম
0: এই যে এটার অনুকরণ করেই
1: হুম
0: কিন্তু সেন্সরটা বানানো হয়েছে।
1: আচ্ছা
0: সেন্সরের মধ্যে কি থাকে, সেন্সরের মধ্যে এই যে

0: অনেক সেন্সরের গায়ে লক্ষ লক্ষ পিক্সেল থাকে, এই পিক্সেলগুলো লাইট ক্যাপচার করে। এখন একজন
1: চার্জ নিতে হয়
0: স্কুল স্কুল স্কুলে পড়ে এমন ছেলেকে যদি বলা হয় যে DSLR কি, ও ওদের আরামসে অ্যান্সার দিয়ে দিতে পারবে। DSLR, মিররলেস ক্যামেরা, এরপরে মোবাইল ক্যামেরা, সবগুলো কি করে? সবগুলো তো এই যে এনভায়রনমেন্ট থেকে আলোটাকে ক্যাপচার করছে। আমি কোন সিনারিটাকে ফ্রেম বন্দি করতে চাই সেখান থেকে বিভিন্ন কালারগুলি কি কম্বিনেশনে আছে, প্রথমে কিন্তু এগুলিকে RGB সেন্সর দিয়েই স্ক্যান করা হয়। আর ভিতরে যে প্রসেসর থাকে, প্রসেসর তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, 0 আর 1 এর কম্বিনেশন ছাড়া ওইটা আর কিছু বুঝবে না। তো এটা বলা যেতে পারে যে একটা অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল মেথড। প্রথমে আমরা ছিলাম একটা অ্যানালগ মেথডে, এখন আমরা ডিজিটাল মেথডে, ডেসিমাল ডেসিমাল এবং বাইনারি সিস্টেম এটাও বলা যেতে পারে যারা সায়েন্স থেকে বিলং করে। তো প্রথমে তো সেন্সর ইউজ করা হয়, ক্যামেরার মেইন হচ্ছে সেন্সর, CMOS অথবা CCD, হ্যাঁ ফিল্মের জায়গায় এটা ইউজ করা হয়, কোনো ফিল্ম রোল ফিল্ম কোডাকের ইউজ করা হয় না। এরপর সেন্সরের গায়ে যে বললাম অনেকগুলো পিক্সেল থাকে, এই পিক্সেলগুলি অনেকটা সংবেদনশীল। তো এই যে পিক্সেলগুলো কি করে, যে লাইট পড়ে সেই লাইটকে মানে ইলেকট্রিক চার্জে কনভার্ট করে, ঠিক আছে? মানে আলো এখানে কিসে পরিণত হবে, ইলেকট্রিসিটিতে মানে বিদ্যুতে পরিণত হবে। তো এরপর অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হয়, মানে পিক্সেলগুলো যে বিদ্যুৎ তৈরি করবে তা থেকে সরাসরি ছবি হয় না, মানে সরাসরি অ্যানালগ সংকেত। এই যে অ্যানালগ সংকেতটাকে, মানে আমি এখনই কি বললাম, অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর। তো এই যে পিক্সেলগুলো বিদ্যুৎ তৈরি করছে, এই যে বিদ্যুৎটা সেটা কোথায় নিয়ে ফেলবে, সেন্সরে নিয়ে ফেলবে, প্রসেসরে নিয়ে ফেলবে, সেন্সর থেকে প্রসেসরে যাবে। এবার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটাকে শর্ট ফর্মে বলে ADC, বৈদ্যুতিক সংকেতগুলোকে ঠিকভাবে ম্যাপে প্রসেসরে কি করবে, 0 আর 1 কনভার্ট করবে। 0 আর 1 তো মানে এটা তো 0 আর 1 ছাড়া যে বললাম কিছুই বুঝবে না। 0 আর 1 এর একটা বিশাল সংখ্যার তালিকা তৈরি করবে, কি কোন কালার কিরকম আসলো, সিনারিওটা কিরকম। তো এখন যেরকম আমরা জানি, আমরা এখন AI এর যুগে বসবাস করছি, যে কোনো ফটো মোবাইলে এখন ক্যাপচার করলে সেটা শুধু ক্যামেরাই ফটো তুলছে না, ক্যামেরার ফটোটাকে প্রসেস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বেস্ট কোন ফটোটা তোলা হলো সেই ফটোটাকে চুজ করে আমাদের সামনে দিচ্ছে। এখন আপনি যদি একটা বেশি দামের ক্যামেরা দিয়ে, মোবাইলের কথা বলছি, ফটো তোলেন, তো সেটার সাথে যদি কম্পেয়ার করেন একটা নর্মাল মোবাইলের ফটো, আপনি বুঝতে পারবেন না কোনটা কোনটা দিয়ে, কারণ একটা তো হয়তো AI দিয়ে ইন্টিগ্রেট করে এটাকে হাইফাই বানিয়ে ফেলেছে, আর একটা একদম ভালোভাবে ফ্রেশ হয়েতে মানে একদম ক্যামেরা ভালো সেই জন্য ফটোটা ওই অনুসারে এসেছে। কিন্তু একটা AI ইন্টিগ্রেটেড আর একটা উইদাউট AI, তো দুটোই হয়তো কাছাকাছি হয়ে গেছে। তো এটা সুদূর ভবিষ্যতে AI এর ইন্টিগ্রেশন আমরা আরো বেশিভাবে দেখতে পাব। আর লাস্টে ইমেজ প্রসেসিং, আর যে যা বললাম AI এটা তো আছেই। ইমেজ প্রসেসিং মানে ডিজিটাল ফটোগ্রাফির আসল জাদু হচ্ছে ইমেজ প্রসেসিং। এটা এক এক ক্যামেরায় এক এক রকম। এখন ধরুন এখন যারা শ্রোতা বন্ধুদের মধ্যে স্টুডেন্ট যারা আছে, ওরা অনেক সময় এই অ্যাপেল আইফোন এসব নিয়ে মানে অনেক সময় পাগল থাকে। তো অ্যাপেল আইফোন বা অন্য আদার ব্র্যান্ডের ক্যামেরা, তো এইসবের মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকে? সব কিছু সফটওয়্যার ওরিয়েন্টেড, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। হার্ডওয়্যার তো ঠিক আছে মেইন, কিন্তু সফটওয়্যার ওরিয়েন্টেডও থাকে, কিভাবে ইন্টিগ্রেট করলো। এই যে RGB সেন্সর, এই যে ভোল্টেজ ইন্টিগ্রেট করা হয় ভিতরে, লাইটটাকে ক্যাপচার কিভাবে করলো, এটাকে প্রসেস কিভাবে করলো, কোন কালার কি কম্বিনেশনে আছে, প্রসেস করে ইমেজ প্রসেসিং এর পরে আউটপুট ইমেজ কেমনটা এসেছে, হ্যাঁ, তো সে সবগুলির উপরে ডিপেন্ড করে যে আমাদের ফাইনাল ইমেজ কেমনটা দাঁড়ালো। তো এই জন্য এক এক মোবাইলের ক্যামেরা দিয়ে তুললে এক এক রকম হয়। আর AI অনেক সময় এটাকে রোবোটিক বানিয়ে ফেলে, অনেক সময় ছবিটা তোলা হলো কিন্তু মনে হচ্ছে যে AI দিয়ে তৈরি, এটা অনেক সময় ধরে ফেলা যায়। আর এখন AI কে তো কমান্ড দিয়ে আমরা বিভিন্ন রকমের ফটো বানিয়ে ফেলতে পারবো। এখন যুগটা খুব বড় রিস্কি যুগ বলা যেতে পারে। আর এই ক্ষেত্রে বায়োনিক চিপ বা ক্যাননের ডিজিক প্রসেসরও ইউজ করা হয়, ক্যানন ক্যামেরা যেটা আমরা জানি। আর কালার ইন্টারপোলেশন, মানে কালারটা কিভাবে ওই ফটোতে ফুটে উঠেছে, ঠিক আছে। এটা টোটালি আমি যা বললাম যে প্রসেসিং এর উপরে ডিপেন্ড করে। আর এই যে ফটোটা উঠলো, অনেক সময় ক্যামেরাতে লেখা থাকে এইচডিআর, এইচডিআর ফটোটা এইচডিআর পোর্ট্রেট মোড বা রম র ফটো, এসব আমাদের জানা কিছু ওয়ার্ড, ঠিক আছে। তো এই ফটোটা উঠার পরে এটা মেমোরি কার্ডে সেভ হয় অথবা ক্লাউড স্টোরেজে সেভ হয়, এটা জেপিইজি ফরম্যাটে। আমাদের এটা একটা শ্রোতা বন্ধুদের জন্য জিকে কোশ্চেন, বা যে ফটোটা সেভ হলো এটা কম্প্রেসড ভার্সন হচ্ছে জেপিইজি বা জেপিজি বা পিএনজি। হ্যাঁ, আর র ফাইল মানে যারা ডিএসএলআর দিয়ে কাজ করে তারা ফটোগুলি র ফাইল মানে একদম কাঁচামাল, মানে ওই ফটোটার মধ্যে সব ইনফরমেশন আছে কিন্তু এটাকে এডিট করতে হবে, এডিটেবল ফটো। হ্যাঁ, এটাকে কালার ইন্টিগ্রেট করতে হবে। তো এইভাবেই আমরা নতুন যুগে আসলাম। এখন এই
1: মানে এটা কোডাক্রোম যুগের কথা বলছি বা জেলাটিন যুগে, যে পরিশ্রম করে আপনার যে জেলাটিন কাজে লাগিয়ে বা কোডাক্রোমে কোডাক ফিল্ম কাজে লাগিয়ে একটা ছবি ফুটিয়ে তোলা হতো, আর এখন সেটা সেকেন্ডে হয়ে যাচ্ছে, তাহলে কতটা পরিবর্তন হয়ে গেছে।
0: পরিবর্তন তো আগে এতক্ষণ লাগতো, এখন এক সেকেন্ডে অনেক ফটো উঠে যাচ্ছে,
1: উঠেও যাচ্ছে, আমরা সেগুলো আবার পাঠিয়ে দিতে পারছি আমাদের স্বজনদের কাছে।
0: এখানে একটা কথা না বললেই নয়, এই যে জেলাটিন সিলভার প্রসেস ওই ওই যুগে, তো একটা ফটো মানে বিখ্যাত ফটোগুলির তালিকায় 1941 সনে অ্যানসেল অ্যাডামস ওনার নাম, তো ফটো তোলা হয়েছিল মুনরাইজ।
1: হ্যাঁ,
0: এই ফটোটা খুব পপুলার, অনেকে নামটা শুনে সার্চ করলে দেখতে পাবেন।
1: এটা কি বিশ্বের প্রথম ফটোগ্রাফি?
0: প্রথম নয়, মানে জেলাটিন দিয়ে,
1: জেলাটিন দিয়ে
0: ফেমাস আর কি, ফেমাস ওই পদ্ধতি ইউজ করে ফটোটা ক্যাপচার করা হয়েছে। আর কোডাক্রোম ওই ওই পদ্ধতিতে, মানে এটা তো রঙিন ফটো, ওই সময় এটা ছিল জাদুর মতো, কালার ফার্স্ট টাইম এরকম সম্ভব হচ্ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বিখ্যাত ছবি হচ্ছে আফগান গার্ল, একটা আফগান গার্ল এর ফটো তোলা হয়েছিল 1984 সালে, তো এটা কিন্তু খুব ফেমাস, এটা অনলাইনও এরকম পাওয়া যাবে। আর বিভিন্ন, এই যে বললাম রঘু রায়, উনি আর উনি তো ছিলেন ইন্ডিয়ার জেলাটিন যুগের একজন ফেমাস লোক, অনেক ফটোগ্রাফিও আমরা নেট খুঁজলে এরকম খুঁজে পাবো ওই যুগের, কারণ সব জায়গায় ফটোগ্রাফিটা অ্যাভেলেবল, ফটোগ্রাফি ওই সময়। মানে আরেকটা কথা আমি এই কথাটা লাস্ট বলছি, এই যে চাঁদে চাঁদের ফটো আমরা ফার্স্ট পেলাম, ওইটাও কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে পেয়েছিলাম। তো জেলাটিন ওই যে ওই প্রসেসটা অ্যাপ্লাই করে এটার আরো মানে ওইটা নিয়ে রিসার্চ করে খুব ভালোভাবে, মানে ওইখানে তো স্পেসে ফটো তুলতে হবে, তো ওইটাও কিন্তু ওই যুগের তোলা ফটো, ঠিক আছে না। তো আমরা ওই পদ্ধতিতেই পেয়েছিলাম
1: চাঁদের প্রথম পারাখাটা।
0: হ্যাঁ,
1: তো আমরা কিন্তু সত্যি ইতিহাসে হারিয়ে গেছিলাম, এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথা। আমরা অনেকেই হয়তো জানি না ফটোগ্রাফির ইতিহাস কি, সত্যি আমিও এখন আজকে প্রথম প্রথম অনেক কিছু জানলাম। শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই উপকৃত হলেন যে কি করে আমাদের এই যে এখন মুঠো ফোনে সেকেন্ডের মধ্যে আমরা এত ছবি তুলছি, সেলফি তুলছি, আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করে দিচ্ছি, কত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু এর পেছনের ইতিহাসটা আমাদের আজকে জানালেন বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক শ্রী মান্তু বসু। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনার জন্য।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকের জানা অজানা অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: জানা অজানা অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন জয়িতা দত্ত, আকাশবাণী মিলনিয়া।
3: मार्केट के बारे में क्या
4: परफॉर्मेंस का बोलो,
3: द फ्यूचर
4: मार्केट ट्रेंड टेक
3: सुनने में आएगी,
5: आज की खबर में पहले ही बोला था ब्रो।
4: माय प्रेडिक्शन इज
6: आई हैव अ डिफरेंट ओपिनियन,
4: मेरे दोस्त ने बोला
7: देवी जी की सुनो।
8: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
9: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।

আকাশবাণী মিলনিয়া, শ্রোতা বন্ধুরা এখন আবারও শুনবেন বিজ্ঞান নিয়ে অনুষ্ঠান জানা অজানা। এখনকার বিষয়, এক সমৃদ্ধ উন্নত ভারত গঠনে জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহ করা। এ নিয়ে বলবেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞানকর্মী শ্রী পার্থ সারথি দাস।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, জানা অজানা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের জানা অজানা অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে, এক সমৃদ্ধ উন্নত ভারত গঠনে জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করা। আর এ বিষয়ে আজ কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিজ্ঞান কর্মী শ্রী পার্থ সারথী দাস মহোদয়। নমস্কার স্যার।
1: নমস্কার।
0: অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার। আমি স্বাগত জানাই আকাশবাণী বিরুনিয়া কেন্দ্রকে। খুব সুন্দর একটা বিষয় আপনারা নির্ধারণ করেছেন যে এক সমৃদ্ধ উন্নত ভারত গঠন জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করা। আসলে একটি সমৃদ্ধ এবং উন্নত আত্মনির্ভর ভারত গঠনের জন্য তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাটা অত্যন্ত জরুরি। আর সেই বিষয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিকে হাতে কলমে যতটা বেশি আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারব, ততই বিজ্ঞানটা তাদের কাছে খুব তাদেরকে বিশেষ করে উৎসাহিত করবে এবং তারা সেই বিজ্ঞানটাকে পড়ার জন্য আরো বেশি উৎসাহিত হবে। চেষ্টা করব বিজ্ঞানটাকে যত বেশি পরিমাণ গবেষণাগারে নিয়ে হাতে কলমে সারা বিষয়টা যাতে বুঝতে
0: পারে,
1: সেই মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুটাকে বাস্তব সমাজের সঙ্গে মিলিয়ে যদি হাতে কলমে তাদেরকে বিজ্ঞানটাকে পড়ানো যায়, তাহলেই আমার মনে হয় শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি উৎসাহটা বেশি বৃদ্ধি পাবে এবং এই বিজ্ঞান এবং প্রযুক্তিটাকে পাথেয় করে তারা একটা সমৃদ্ধশালী, উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে।
0: এখানে স্যার একটা কথা বলতে হয় যে অনেক শিক্ষার্থী বিজ্ঞানকে মনে করে ভীষণ কঠিন একটা বিষয়। হ্যাঁ, তাদের এই ভীতি দূর করতে তাদের কি করে মানে ওই বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহী করা যাবে? অনেকে দেখা গেছে মানে বিজ্ঞান নিয়ে পড়তে ভীষণ মানে ভয় পায়।
1: আসলে
0: হ্যাঁ, এর উপায়তে মানে এই ভীতি কিভাবে দূর করা যাবে?
1: খুব সুন্দর প্রশ্ন। বিভিন্ন বিষয়ের মধ্যে বিজ্ঞানও একটা বিষয়। আমরা শিক্ষকরা বলি বা অভিভাবকরা বলি, শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে হয়। আমরা কিন্তু সেই বিষয়টাকে এইভাবে

0: যদি না করি তাহলে অটোমেটিক্যালি তাদের কাছে একটা ভীতির বিষয়,
1: মানে সেটা মনোগ্রাহী করে তুলতে হবে।
0: হ্যাঁ, যে এই বিষয়ে আমি বলবো যে বিজ্ঞান ভীতি দূর করার জন্য মূল যে বিষয়টা, এই যে তাত্ত্বিক পড়াশোনা, পাঠ্যপুস্তক বিষয় নিয়ে পড়াশোনা, সেটাকে বাস্তব জীবনের সঙ্গে যদি মিলিয়ে নেওয়া যায় এবং সেটাকে হাতে কলমে যদি শেখানো যায়, শিক্ষার্থীদের কাছে সেটা অনেক গ্রহণযোগ্যতা পাবে এবং সেটা তাদের অনেক বোধগম্য হবে। যার ফলে বলবো যে শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের ভীতিটা দূর করার জন্য আমরা এই বিষয়টাকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করব যেটা বাস্তব জীবনের সাথে বিজ্ঞানকে মেলানো যায়, হাতে কলমে শিক্ষা প্রদান করা যায় এবং শিক্ষার্থীদের যে প্রশ্ন করার যে স্বাধীনতা সেটা যাতে তারা পায়, আমরা তাদেরকে ভিডিও বা ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে বিষয়টাকে বোঝাতে পারি, আমরা ছেলেমেয়েদের বিজ্ঞান প্রদর্শনীতে বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করাতে পারি। সবচেয়ে বড় কথা যেটা, যে মুখস্থ না করে বোঝার উপর তাদেরকে বিশেষ করে জোর দিতে হবে। আরেকটা জিনিস যেটা, বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে বিজ্ঞানের অনেক মজার মজার জিনিস আছে, বিজ্ঞানের অনেক উদ্ভাবনী বিষয় আছে, সেগুলিকে তাদের কাছে ফুটিয়ে তুলতে হবে, বোঝাতে হবে, তাহলে অটোমেটিক্যালি বিজ্ঞানের ভিতরে তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে, সবচাইতে নিজের মতো করে বিজ্ঞানটাকে তারা পড়ার সুযোগ করতে পারবে।
1: হ্যাঁ, সত্যি ঠিকই বলেছেন যে জিনিসটা যাতে তাদের মানে উৎসাহ বাড়ায় সেই চিন্তাটা করতে হবে, পাঠ্যপুস্তকের প্রতি বেশি মানে জোর না দিয়ে তাকে কিভাবে প্র্যাকটিক্যালি হাতে কলমে সেটা গ্রহণযোগ্য করে তুলতে হবে সেদিকেই নজর দিতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন, যে বিজ্ঞান শিক্ষা কিভাবে একজন শিক্ষার্থীকে চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতা বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে?
0: খুব সুন্দর প্রশ্ন। আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী আত্মনির্ভর হোক এবং প্রত্যেকেই যদি আত্মনির্ভর আমরা হতে পারি তাহলে একটা সমৃদ্ধিশালী দেশ গড়ে উঠবে। সেই দিকে লক্ষ্য রেখে আমি বলব, বিজ্ঞান শিক্ষা একজন শিক্ষার্থীকে কেবল তথ্য শেখায় না, বরং একটি সমস্যা সমাধানের মানসিকতা যোগায়, যেটাকে আমি প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করে দিই। এবং তাতে কি হয়, সে নিজেকে আস্তে আস্তে বিজ্ঞানের প্রতি এতটা উৎসাহিত করে তোলে এবং বিজ্ঞানের যে উদ্ভাবনী যে চিন্তা ভাবনাটা সেটা তার মধ্যে প্রকাশ পেতে শুরু করে। এবং এতে কি হয়, সে একদিন চাকরির প্রত্যাশী থেকে চাকরির দাতা উদ্যোক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে সমাজে। এবং বৈজ্ঞানিক অনুসন্ধান, বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার, এই বিষয়গুলির মাধ্যমে একদিন সে নিজের হাতে কলমে অনেক কিছু তৈরি করার চিন্তাধারা করতে পারে। এতে গিয়ে ভবিষ্যতে কি হয়, আজকে আমরা দেখি ছাত্রছাত্রীরা স্কুলে অনেক ভোকেশনাল ক্লাস করে, এতে গিয়ে কি হয়, একটা নির্দিষ্ট পরীক্ষা পাস করার পর মাধ্যমিক বলি উচ্চ মাধ্যমিক বলি, সে হাতে কলমে কিছু নিজে করার, আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ খুঁজে পায়। তাই বলবো এ ধরনের আত্মনির্ভর গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে আমরা যখন পাঠ্যপুস্তকের সঙ্গে ক্লাসে যখন পড়াই, পাশাপাশি তাদেরকে বিভিন্ন সমস্যা সমাধানের বা ক্রিটিক্যাল কোন থিঙ্কিং করার সেই মানসিকতাগুলি তাদেরকে তৈরি করতে হবে, তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতাকে জাগ্রত করতে হবে, প্রযুক্তি এবং দক্ষতার সংমিশ্রণে তাদেরকে পাঠদান করতে হবে, টেকসই এবং বাস্তব সম্মত পরিকল্পনা তাদের সঙ্গে সেগুলি নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা জিনিস কি, বাচ্চারা আজকাল ঝুঁকি নিতে যায় না।

0: তাদেরকে ঝুঁকি নিতে শেখাতে হবে এবং ধৈর্য থাকতে হবে তাদের। এই মতো শেষ হয়ে গেল,
1: একটা কথা তো আছে, নো রিস্ক নো গেইন,
0: সেটা নিতে হবে। এবং আরেকটা জিনিস কি, সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং শ্রমের মর্যাদাটা দিতে হবে। তাহলেই একদিন একটা শিক্ষার্থী চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতা বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে খুব সহজলভ্য হবে।
1: সেটাই, আর এমন উদাহরণ কিন্তু আমাদের চারপাশে রয়েছে,
0: অবশ্যই অনেক আছে,
1: অনেক আছে।
0: অনেক শিক্ষার্থী, সে একদিকে যখন কলেজে পড়ছে, সে একদিকে বিভিন্ন উৎপাদন সামগ্রী তৈরি করার জন্য ছোট ছোট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জিনিস সে উৎপাদন করছে, এবং সেই উৎপাদনকারী যে ফ্যাক্টরি আছে তার মধ্যে অনেক শ্রমিকরা তার কাজ করছে। এরকম অনেক উদাহরণ আমাদের ত্রিপুরা থেকে শুরু করে সারা ভারতবর্ষে আছে।
1: তো এই যে মেয়েদের কিভাবে বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো যায়, মেয়েরা অ্যাকচুয়ালি এখন অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, এখন তো মেয়েরা এমন কোন ক্ষেত্র নেই যেখানে মেয়েদের ভূমিকা নেই। তো বিজ্ঞান শিক্ষায় তাদের অংশগ্রহণ, মহাকাশ গবেষণা বা ডিফেন্স টেকনোলজিতে সফল নারীদের কাহিনী কিভাবে তরুণীদের উৎসাহিত করবে?
0: এটা খুব সুন্দর প্রশ্ন করলেন। আসলে আমার মনে হয় আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা ওই প্রশ্নটা থেকে দূরে সরে আসব, ছেলেদের মেয়েদের। মেয়েরা আজকাল এইভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু থাকবে না, সেটা
1: থাকবে না।
0: আমরা এখনো বলি এটা মেয়েরা করতে পারবে না, এটা ছেলেদের কাজ। আমার মনে হয় না অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারব। কেননা যে বিজ্ঞান শিক্ষা বিভিন্ন প্রযুক্তিগতভাবে মহাকাশ গবেষণায়, ডিফেন্স টেকনোলজির মতো জায়গাতে যেগুলি আমরা এখনো ভাবি পুরুষ প্রধান ক্ষেত্র, সেগুলি সেই জায়গাগুলিতে নারীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এখন। আমি যদি কয়েকজন নাম বলি আপনাদেরকে, ডক্টর টেসি থমাস, যিনি মিসাইল ওমেন বলি আমরা, ঋতু কারিদল যিনি রকেট ওমেন, কল্পনা চাওলা মহাকাশ, আমি রিসেন্ট বলবো দেবলীনা রায় আমাদের ত্রিপুরার মেয়ে, আগরতলার মেয়ে, যে মেয়েটা প্রথম সহকারী লোকো পাইলট হিসাবে এত বড় রেলটাকে চালিয়ে যাচ্ছে,
1: আজ কোথায় পৌঁছে গেছে,
0: তাহলে মেয়েরা কোথায় আছে এখন?
1: সত্যি
0: এই সবটার পেছনে একটাই বিষয় তাদের সাফল্যের জন্য, এই যে মেয়েগুলি নাম বললাম, তারা কিন্তু খুব স্ট্রাগল করে, সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে। এবং বিশেষ করে আমি বলবো এই সংগ্রামের জন্য, এই যে সাফল্যের পিছনে তারা, তারা কিন্তু কতগুলি বিষয় নিজেদের ক্ষেত্রে কাজ করার সময়, পড়াশোনার সময় এগুলি তারা লক্ষ্য করেছে। যেমন ধরুন একটা বাধা জয় করার তাদের ক্ষমতা আছে, যে না আমি পারবো না, আমি মেয়ে। তাদের মধ্যে এই মানসিকতাটা কিন্তু ছিল না যে ওরা পারলে আমরা পারবো না,
1: কেন পারবো না। সত্যি
0: দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাদের মধ্যে একটা উদ্ভাবনী চিন্তা ছিল তখন, নিজেকে কল্পনা করার ক্ষমতা ছিল তার, যে আমি পারবো না কেন,
1: সব প্রতিকূলতাকে
0: জয় করার একটা
1: অদম্য সাহস।
0: এবং সবচেয়ে বড় কথা যেটা, একটা ইচ্ছা শক্তি থাকতে হয়। ইচ্ছা শক্তি থাকলে তার যে কল্পনাটা সেটা বাস্তবে প্রকাশ পাবেই,
1: পাবেই।
0: তারপর যেমন স্বপ্ন দেখতে হবে, আমি পারবো এটা, এটা স্বপ্ন দেখতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ারের জন্য এই যে বিভিন্ন বিষয়গুলি তাদেরকে এই সফলতার পিছে এগিয়ে দিয়েছে।
1: এই যে বিজ্ঞান, যে গ্রামের এবং পিছিয়ে পড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে বৈজ্ঞানিক মান সঠিকতা তৈরি করতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়?
0: অ্যাকচুয়ালি শিক্ষা ক্ষেত্রে এখন গ্রাম শহরে বিভিন্নভাবে

0: সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন গ্রামে এবং বা পিছিয়ে পড়া আমরা যাদেরকে বলছি, সেই শিক্ষার্থীদের যে বৈজ্ঞানিক মানসিকতা বা সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আমরা যেটাকে বলে সাইন্টিফিক টেম্পার, সেটা তৈরি করতে হলে কেবল যে পাঠ্যপুস্তক নিয়ে তাদেরকে বই পড়িয়ে শিখিয়ে ফেললাম তাতে কিন্তু হবে না। তার জন্য কি করতে হবে তাকে? আমরা তাদেরকে হাতে কলমে শিখাতে হবে। ওই গ্রামের যে বাচ্চাগুলি আছে, গ্রামের যে ছাত্রছাত্রীরা আছে, তাদের সঙ্গে যদি কোনো একটা বিষয়কে আমি হাতে কলমে তাদের সঙ্গে বসে সেই কাজটা করি বা স্থানীয় কোনো অভিজ্ঞতাকে তাদের কাজে লাগাই, তাহলে তাদের মধ্যে উৎসাহটা বাড়বে এবং দেখা যায় এর জন্য কতগুলি বহুমুখী উদ্দেশ্য গ্রহণ করা যেতে পারে। সেই একই ব্যাপারে আমি বলব, সবচেয়ে বড় ব্যাপার যেটা, হাতে কলমে বিজ্ঞানটাকে তাদেরকে শেখাতে হবে। বই নিলাম ক্লাসে, পড়ালাম, সিলেবাস শেষ করলাম, রেজাল্ট কিন্তু ততটা ভালো পেলাম না। কারণটা কি? আমি তাদেরকে বাস্তবের সঙ্গে শেখালাম না, কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে যদি তাদেরকে পড়াই তাহলে তারা ততটা উৎসাহিত হবে,
1: ইন্টারেস্টিং করতে হবে,
0: হ্যাঁ, বিষয়টাকে তাদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে হবে। তারপর যেমন প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার তাদের মধ্যে নিতে হবে। আমরা যে আমরা যদি বলি যে এত সুন্দর প্রযুক্তি, এত কিছু কম্পিউটার, গ্রামের মানুষ কোথায় পাবে এখন? নাই, এখন এমন জায়গা নেই সেখানে কম্পিউটার ব্যবহার হয় না। তাহলে এগুলি তাদের কাছে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় যেটা, বিজ্ঞান মেলা বা ছোট ছোট প্রদর্শনী, আমি দেখি অনেক স্কুলে যখন স্কুলে একটা ঘোষণা দেওয়া হয় যে তোমাদের স্কুলে বিজ্ঞান মেলা হবে, প্রদর্শনী হবে, তোমরা তৈরি করতে শুরু করো, দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে এত উৎসাহ জাগে, যেটা হয়তো ও বই নিয়ে বসো পড়ো ততটা উৎসাহ পায় না।
1: যেটা হাতে কলমে করবে ওটাতেই ইন্টারেস্ট বেশি
0: পাবে। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে বাচ্চাটা চায় কি, সে যেটা চায় তাকে আমি সেই কাজটা করতে দেওয়া উচিত। জোর করে তাকে হবে না, না মুখস্থ করে সেটা পরীক্ষায় লেখো নাম্বার পাও, সেটা বড় বিষয় না। কিন্তু সে আমি যদি বলি বিজ্ঞানের ভাষায় যদি বলি যে পাতা, উদ্ভিদের পাতাগুলি ছোট ছোট ছিদ্রের মাধ্যমে, পাতা পত্ররন্ধ্রের মাধ্যমে তারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমি যদি পত্ররন্ধ্রের একটা মডেল তাদের সামনে শো করি, তারা বুঝলো যে পত্ররন্ধ্র আসল দেখতে এরকম। এরকম প্রত্যেকটা বিষয়ের জন্য আমি যদি হাতে কলমে তাদের কাছে উপস্থাপন করি, তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু সেই বিষয়টার প্রতি আরো উৎসাহ জাগবে। তাহলে গ্রামের ছেলেদের জন্য, মেয়েদের জন্য, পিছিয়ে পড়া যারা আছে তাদের জন্য আমরা বিজ্ঞানটাকে এইভাবে তুলতে হবে যে তারা যাতে খুব সহজভাবে, খুব উৎসাহের মাধ্যমে সারা বিজ্ঞানটাকে বুঝতে পারে। তাহলেই এই তাদের মধ্যে, আমাদের মধ্যে এই কথাটা থাকবে না পিছিয়ে পড়া বা গ্রামের ছেলে মেয়ে, এই বিষয়টাই থাকবে না।
1: আর এই যে মানে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে কোন স্কলারশিপ দেওয়া হয় কি?
0: অবশ্যই,
1: সেগুলো
0: সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনেক স্কলারশিপ দেওয়া হয়।
1: আচ্ছা,
0: উদ্দেশ্য আমার একটাই, ছেলে মেয়েদের মধ্যে আমাদের মূল হেডিং এ আমরা বলেছি বিজ্ঞান বিষয়টাকে উৎসাহিত করার জন্য কি কি করা দরকার। সরকারিভাবেও এবং কিছু কিছু বেসরকারিভাবেও এই তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন প্রকার স্কলারশিপ তাদের দেওয়া হয়, ফেলোশিপ দেওয়া হয় তাদেরকে। যেমন বলতে পারি আমরা ইন্সপায়ার স্কলারশিপ, ইন্সপায়ার মানক অ্যাওয়ার্ড, কিশোর বৈজ্ঞানিক প্রত্যুষা যোজনা, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, বিজ্ঞান জ্যোতি প্রোগ্রাম, এগুলি সরকারিভাবে হয়। বেসরকারিভাবে যেমন আছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, অলিম্পিয়াড স্কলারশিপ, এরকম আরো অনেক স্কলারশিপ আছে যেগুলি উদ্দেশ্য একটাই, বাচ্চাদের মধ্যে উৎসাহ জাগানো। স্কলারশিপটা বড় কথা নয়, কত পেল সেটা বড় কথা নয়, কি পুরস্কার পেল সেটা বড় কথা নয়। দেখা গেল সে যে এতজনের মধ্যে একটা পুরস্কার পেল, এতজনের মধ্যে একটা অ্যাওয়ার্ড পেল, স্কলারশিপ পেল, ফেলোশিপ পেল, এটাই সবচেয়ে বড় কথা। এই উৎসাহে সে সামনের দিকে এগিয়ে যাবে।

0: এই জন্যই সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন স্কলারশিপ চালু করা হয়েছে।
1: এই যে এখনকার দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটা নিয়ে কিন্তু সবার আগ্রহ, আর রোবোটিক্স বা কোডিং এর যুগে স্টেম বা এসটিএম যেটা, শিক্ষার সমন্বয় কতটা জরুরি?
0: বিষয়টা হচ্ছে কি, বিজ্ঞান ও প্রযুক্তি, আজকাল বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই যুগে আইটি সেক্টরটা খুব ডেভেলপড, এখন খুব মডার্ন। এখন সেই কারণে বলবো যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, এআই যেটা বলি, রোবোটিক্স বা কোডিং এর যুগে স্টেম সিস্টেম যেটা, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা শিক্ষার সাথে এগুলির সমন্বয়টা অত্যন্ত জরুরি। আমি শুধু জরুরি বললে হবে না, এটা অত্যন্ত অপরিহার্য। সেটা এটিকে বলছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, জটিল সমস্যা সমাধানের ক্ষমতা তৈরিতে একটি মূল ভূমিকা নেবে। এবং এআই ও রোবোটিক যে বিষয়টা বা এর সঙ্গে যে স্টেমের প্রযুক্তির সংযোগটা, তার প্রয়োজনীয়তার প্রধান কতগুলি কারণ কি আমি যদি বলি, ভবিষ্যতের কর্মসংস্থানের প্রস্তুতি, এর মাধ্যমে ভবিষ্যতে যে স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে, তার একটা প্রস্তুতি হবে এখান থেকেই। হাতে কলমে শেখার একটা সুযোগ পাচ্ছে, কারণ টেকনোলজির মাধ্যমে হাতে কলমে শিখতে পারি আমরা। আজকাল দেখবেন অনেক স্কুলে স্মার্ট টিভি আছে, একটু কলম দিয়ে টিপ দিলে, সুইচ টিপলে আমরা অনেক কিছু ছবিগুলি এখানে ভিজুয়ালি আমরা দেখাতে পারি। তো যে বিষয়টা আমি অডিও ভিজুয়ালি টেকনোলজির মাধ্যমে তার কাছে উপস্থাপন করতে পারি, অটোমেটিক্যালি বিষয়টা তার কাছে অনেক বোধগম্য হবে। তারপরে যেমন সৃজনশীলতা বৃদ্ধি পাবে সেখানে, আরো কি সমালোচনামূলক চিন্তাধারা বা সমস্যার সমাধান বা নতুন নতুন কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা এই সিস্টেমের মাধ্যমে আমরা ছাত্রদের কাছে, ছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারব। তার জন্য বর্তমানে এটা, এই মেলবন্ধনটা খুব জরুরি।
1: এই যে বিকশিত ভারত 2047 বা একটি উন্নত ভারত গঠনে বিজ্ঞান নিয়ে পড়ার প্রয়োজনীয়তা আপনি কিভাবে দেখছেন? যদিও এ নিয়ে আমাদের আগে কিছু কিছু আলোচনা হয়ে গেছে, তারপরেও জিজ্ঞেস করছি আপনাকে।
0: হ্যাঁ, কারণ বিকশিত ভারত 2047 ভারত সরকারের একটা চিন্তা ভাবনা যে কিভাবে 2047 সালের মধ্যে ভারতকে উন্নত, আত্মনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য, তাতে তরুণ প্রজন্মের বিজ্ঞান ও প্রযুক্তিকে নিয়ে পড়াশোনা না করলে হয়তো সেটা বাস্তবে ততটা ফলপ্রসূ হবে
1: না।
0: তার জন্য আমরা এই বিজ্ঞান ও প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে, স্টেম সিস্টেমটাকে কাজে লাগিয়ে বাচ্চাদের মধ্যে আরো উৎসাহ বাড়ানো যেতে পারে। এদিক থেকে আমি বলবো যে উন্নয়নশীল দেশকে সমৃদ্ধশালী দেশ বানাতে, আমরা আত্মনির্ভর ভারত গড়তে যে বিকশিত ভারত 2047 তার যে প্রয়াসটা, তার জন্য কিছু কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, কিছু বিষয়ের প্রতি আমাদের জোর দিতে হবে। যেমন উদ্ভাবন এবং প্রযুক্তিগত নেতৃত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই এবং উন্নয়ন, সমাজ গঠন, বিশ্ব নেতৃত্ব, আরেকটা যেটা কৃষি, স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে উন্নয়ন ঘটানো। এবং এতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তা ভাবনা যে আগামী 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের একটা শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করবেন, আশা করি এই বিকশিত ভারত 2047 এই বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে সেটা বাস্তবায়িত হবে, এবং যার মাধ্যমে হবে সেটা আমাদের তরুণ সমাজ, সেটা বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ হয়েই এই কাজটা সম্পন্ন করবে।

0: বেশি বেশি করে তরুণ প্রজন্মকে
1: মানে বিজ্ঞানের প্রতি উৎসাহিত
0: করতে হবে। আর সত্যি তো যে কোনো একটা উন্নত দেশের আসল চাবিকাঠি কিন্তু বিজ্ঞান, এটা আমাদের মানতেই হবে। এই যে নতুন শিক্ষানীতি 2020, তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করতে কি ভূমিকা পালন করে?
1: নতুন শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 যে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত, যেটাকে আমরা সংক্ষেপে স্ট্যাম বলি, নিয়ে পড়াশোনায় উৎসাহিত করতে আমূল পরিবর্তনের উপর জোর দিয়েছে এই এনইপি সিস্টেমটা। এই নীতির মূল লক্ষ্য হল মুখস্থ বিদ্যার পরিবর্তন, সেটা পরিবর্তন করে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, ব্যবহারিক শিক্ষার বিকাশ ঘটানো। ওই যে হাতে কলমে শিক্ষার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তুলতে এনইপি 2020 এর প্রধান কতগুলি ভূমিকা আছে, যেমন যে পাঠ্যক্রমের নমনীয়তা, পরীক্ষামূলক ও হাতে কলমে শিক্ষা, প্রাথমিক পর্যায় থেকে স্ট্যাম শিক্ষার প্রচলন, সমালোচনামূলক চিন্তাভাবনা ও গবেষণামূলক মানসিকতা, মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা, স্কুল পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। আরেকটা বিষয় ব্যাপার যেটা, যে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন। এই যে খাতা দেখলাম, চার ছিল, কিছু লিখল, সেখানে নাম্বারিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে, যেটা গতানুগতিক ভাবে আমাদের চলছে সেটা না করে একটা পরিবর্তন আনতে হবে, যার মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে একটা উৎসাহ গড়ে তোলা যায় সেটার দিকে লক্ষ্য রেখে এই বিষয়গুলিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই ছিল এনইপি 2020 মূল লক্ষ্য।
0: তো স্যার, আপনার কাছ থেকে কিন্তু আজকে অনেক কিছু জানলাম, শ্রোতা বন্ধুরাও জানলেন। আজকের জানা অজানা অনুষ্ঠানের বিষয় ছিল এক সমৃদ্ধ উন্নত ভারত গঠনে জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করা। আর এই বিষয়ে বললেন উদয়পুরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিজ্ঞানকর্মী শ্রী পার্থ সারথী দাস মহোদয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনার জন্য। তো শ্রোতা বন্ধুরা, জানা অজানা অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি, কথা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল বিজ্ঞানী অনুষ্ঠান জানা অজানা। বিষয় ছিল এক সমৃদ্ধ উন্নত ভারত গঠনে জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহ করা। এ নিয়ে বললেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞানকর্মী পার্থ সারথী দাস, আর অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন জয়িতা দত্ত। আকাশবাণী বিলোনিয়া।
3: मार्केट के बारे में क्या
4: परफॉर्मेंस का बोलो,
3: वी द फ्यूचर
4: मार्केट ट्रेंड है,
3: सुनने में आया कि
5: आज की खबर देख
6: पहले ही बोला था ब्रो,
4: माय प्रेडिक्शन इज
7: आई हैव अ डिफरेंट ओपिनियन,
4: मेरे दोस्त ने बोला
8: देवी जी की सुनो।
9: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
10: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
2: आकाशवाणी बिलोनिया এখন শুনবেন রূপক অনুষ্ঠান, শিল্পী চিরন্তন, হেমন্ত মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

এখন শুনবেন রূপক অনুষ্ঠান, শিল্পী চিরন্তন, হেমন্ত মুখোপাধ্যায়। গড়পড়তা বাঙালি মধ্যবিত্ত বাড়ি, যে বাড়ির ছেলে পড়াশোনা করবে মন দিয়ে, তারপর ভালো চাকুরি হবে, সংসারের

হাল ধরবে, সবাই নিশ্চিন্ত হবে, এটাই সবার সাদামাটা জীবন। কিন্তু এই সাদামাটা জীবনের চিন্তাটা তাঁর পছন্দের ছিল না। তিনি ভালোবাসতেন গাইতে, চোখে স্বপ্ন ছিল গানে ভুবন ভরিয়ে দেবার। মোটা বেতনের চাকরি, নিশ্চিত নিরাপত্তার চিন্তায় কোনো উৎসাহ পেতেন না। ভাগ্যিস সেই চিন্তা তাঁর মনে জাঁকিয়ে বসেনি, তাই আমরা পেলাম বাংলা গানের জগতে এক কিংবদন্তিকে। অবশ্য এসব কিংবদন্তি জাতীয় শব্দেও তাকে মাপা দুষ্কর। সত্যি করে বললে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, তিনি হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম অবিভক্ত ভারতের যুক্তপ্রদেশের বর্তমানে উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর মামার বাড়িতে। সেদিন ছিল ১৯২০ সালের ১৬ জুন। তাঁর মাতামহ ছিলেন একজন চিকিৎসক। ওনাদের পৈতৃক ভিটা পশ্চিমবাংলার ২৪ পরগনা বহুরু গ্রামে। সেখান থেকে ১৯০০ সালে গোড়ার দিকে তাঁদের পরিবার কলকাতায় চলে আসেন। প্রাথমিক শিক্ষা লাভ করেন নাসিরুদ্দিন স্কুলে, পরে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। এখানেই প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে সহপাঠী সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে। সুভাষ মুখোপাধ্যায় পরবর্তীতে একজন বিখ্যাত কবি এবং লেখক হিসেবে বিখ্যাত হন। হেমন্তের তিন ভাই এবং এক বোন নীলিমা ছিল। তার ছোট ভাই তারাজ্যোতি ছিলেন একজন বাঙালি ছোট গল্পকার। তার ছোট ভাই অমল সঙ্গীত রচনা করার পাশাপাশি কিছু বাংলা ছায়াছবিতে গান গেয়েছিলেন, যেমন অবাক পৃথিবী এবং হাসপাতাল। অমল ১৯৬০-এর দশকে হেমন্তের সাথে সঙ্গীত পরিচালক হিসেবে কয়েকটি গানও রেকর্ড করেছিলেন, বিশেষ করে জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি গানটি।

গানের প্রতি হেমন্তের প্রগাঢ় ভালোবাসার পেছনে সহপাঠী বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। স্কুলে বন্ধু সুভাষ, রামকৃষ্ণ মৈত্রদের সান্নিধ্যে প্রথম জীবনে চুটিয়ে সাহিত্য চর্চা শুরু করেছিলেন হেমন্ত। এমনকি বিখ্যাত দেশ ম্যাগাজিনেও তার লেখা ছাপা হয়, সঙ্গে চলত সঙ্গীত চর্চা। কিন্তু সুভাষ একদিন সুবুদ্ধি দিলেন বন্ধুকে, তুই যদি লেখালেখি করিস তাহলে মোটামুটি নাম করতে পারবি, কিন্তু যদি শুধু গানকেই জীবনে ধ্রুবতারা করিস তবে তুই দেশ বিখ্যাত হবি। বন্ধুর কথা শিরোধার্য করে এরপর গানই হয়ে উঠে হেমন্তের জীবনে ধ্রুবতারা। সুভাষ মুখোপাধ্যায়ের উৎসাহে শেষ পর্যন্ত অডিশন দিলেন অল ইন্ডিয়া রেডিওতে। সব শিল্পীর তখন অন্যতম স্বপ্ন থাকত বেতার শিল্পী হিসেবে বিখ্যাত হওয়ার। সে সময়ে আকাশবাণীর নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন। অডিশনে পাশ করলেন হেমন্ত। রেকর্ড করা হল প্রথম গান আমার গানেতে এলেন অবরূপে চিরন্তনী। গানটি লিখে দিলেন সুভাষ মুখোপাধ্যায়। বাংলা গানের জগৎ অন্য বসন্তের ছোঁয়া পেল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বেতারে নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও জীবনের পথ মসৃণ হল না। ততদিনে ম্যাট্রিক পাস করেছেন, বাবার ইচ্ছেকে সম্মান জানাতে ঘোর অনিচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বাবা চাইছেন ছেলে ইঞ্জিনিয়ার হবে, বড় চাকুরে হবে, ছেলে চাইছে গানে গানে সবার মন মাতাবে। তবে যাদবপুরে এসে একটা সুবিধে হয়েছিল তাঁর, পড়াশোনার ফাঁকে পেয়েছিলেন গান গাওয়ার বিস্তৃত অবসর। কিন্তু সে পড়াশোনাও চালাতে পারলেন না বেশি দিন, আসলে অনিচ্ছায় কোনো কাজ ঠিকঠাক করে ওঠা মুশকিল হয়ে ওঠে। তারপর কয়েকদিন শিখলেন স্টেনোগ্রাফি, অবশেষে একদিন গেলেন শৈলেশ দত্তগুপ্তের কাছে, যিনি তখন কলম্বিয়া ও এইচএমবি স্টুডিওর বিখ্যাত সুরকার। শৈলেশ দত্তগুপ্তের কাছে প্রকৃত অর্থে গানে হাতেখড়ি হল তার, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার উৎসাহ পেলেন তাঁর কাছ থেকেই। শৈলেশবাবুর বদান্যতায় ১৯৩৭ ডিসেম্বরে প্রকাশিত হল হেমন্ত মুখোপাধ্যায়ের আধুনিক গানের প্রথম রেকর্ড। ১৭ বছর বয়সের এক কিশোর, ভবিষ্যতের মহাতারকার জন্ম হল সেদিন।

তাঁকে নিয়ে কত যে গল্পগাথা ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই। এমনকি একটা কাহিনীও শুনুন। একদিন হেমন্ত মুখোপাধ্যায় তাঁর বন্ধুদের সঙ্গে ট্রেনে করে ঘুরতে বেরিয়েছেন। তাঁদের মধ্যে চলছে নানান বিষয়ে নিয়ে কথাবার্তা, কিন্তু একসঙ্গে সকলে জোরে চেঁচামেচি করার দরুন কেউ কারো কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। তখন সবাইকে শান্ত করার জন্য হেমন্ত দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, কথা কইও না কো, শুধু শুনো। ব্যাস, ঔষধে কাজ হল, পরিবেশ শান্ত হয়ে গেল এবং সকলে মিলে খুব আনন্দের সঙ্গে মুহূর্তটি উপভোগ করল। সেদিনের ট্রেন যাত্রার বন্ধু অমিয় বাগচির খুব মনে গেঁথে গেল হেমন্তের বলা কথা কইও না কো, শুধু শোনো কথাটা। তখন তিনি কবি হওয়ার পথে হাঁটছিলেন, তাই সঙ্গে সঙ্গে তার নোটবুকে কথাটা লিখে রাখলেন। পরে এই কথা ধরে আস্ত একটা গান লিখে হেমন্তকে দেখালেন। চমকে উঠলেন হেমন্ত, আরে এ তো সেই ট্রেনের কথা ধরে গান। হেমন্তের এতটাই ভালো লাগলো যে তৎক্ষণাৎ তাতে সুর করে ফেললেন এবং সকণ্ঠে রেকর্ড করেন। সেই প্রথম তাঁর গানের শুরু সৃষ্টি। 1943 সালে সেই গান কথা কইও না কো শুধু শোনো আজ ইতিহাস হয়ে আছে।

1945-এ হেমন্ত মুখোপাধ্যায়ের বিয়ে হয় সঙ্গীতশিল্পী বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে। বিয়ের পর বেলাদেবীর সঙ্গীত জীবনের সমাপ্তি ঘটে। তিনি পুরোপুরি সংসারে মনোনিবেশ করেন। তাঁদের দুই সন্তান জয়ন্ত এবং রানু। জয়ন্তের স্ত্রী অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় প্রায় 150টি বাংলা ছবিতে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তার প্রয়াণে দশক দুই পরেও গ্রামোফোন কোম্পানি প্রত্যেক বছর অন্তত একটা হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যালবাম প্রকাশ করে, এমনই তার জনপ্রিয়তা। প্রায় 4 দশক হল তিনি নেই, তবু আছেন বাঙালির মননে মজ্জায়। তাঁর সুরের ভেলা আজও ভাসিয়ে নিয়ে যায় অগণিত শ্রোতাদেরকে। সময় বদলেছে, এসেছে নতুন প্রযুক্তি, তবু এখনো আগের মতোই প্রাসঙ্গিক তিনি। আজও তাঁর গানে মজে আছে আপামর বাঙালি।

এতক্ষণ শুনলেন বিবাপরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 28শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ এবং 12ই মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টে বাজে 5 মিনিট শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান 6টে বাজে 10 মিনিটে